0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ বৃহস্পতিবার, 12ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, 13ই রবিউল আউয়াল 1448 হিজরি, 27ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রকৌশল দায়িত্বে আছেন প্রদীপ কুমার মেধা। অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ থার্সডে, দ্য 12th অফ ভাদ্র, দ্য 13th অফ রবিউল আউয়াল অ্যান্ড অগস্ট দ্য 27th. The news read by Akhtar Zaman. First, the headlines. Third session of 13th Jatiya Sangsad begins today. The death toll from massive flash floods in Nepal has risen to 160. Prime Minister mourns flash floods. Bangladesh is ready to assist Nepal after deadly floods. Bhutanese king makes stopover in Dhaka. President Mirza Fakhrul Islam Alamgir welcomes him at airport. Government pledges to transform police into people-friendly force, informs Home Minister. There is no shortage of fertilizer in country, says Disaster Management and Relief Minister. 5-day programs announced, marking BNP's 48th founding anniversary. And 50th death anniversary of national poet Qazi Nazrul Islam is being observed in the country today in a befitting manner. You have just heard the headlines. Now I move on to the details. The third session of the 13th Jatiya Sangsad will begin today. The session will begin at 3 PM. Dhaka Metropolitan Police has strengthened security measures in and around Jatiya Sangsad Bhavan centering the session. The death toll from massive flash floods and mudslide in Nepal has risen to at least 160. Authorities said over 400 of tourists are missing, of whom around 340 are foreigners, and this flash flood swept away villages in Nepal, damaging roads, bridges and power projects in areas near Tibet. Meanwhile, Prime Minister Tariq Rahman has expressed deep shock and sorrow over the tragic loss of lives caused by devastating floods in Nepal and conveyed condolences to the Nepalese government and people. In a condolence message, he conveyed heartfelt sympathy on behalf of the government and people of Bangladesh to Nepalese Prime Minister Birendra Shah and the people of Nepal. Besides, the Ministry of Foreign Affairs in a press release said, Dhaka stands ready to assist Kathmandu in relief and rescue efforts. It said the people and government of Prime Minister Tariq Rahman expressed solidarity with the government and the friendly people of Nepal in this difficult time. Reaffirming Bangladesh's solidarity with Nepal, the foreign ministry said Dhaka is prepared to extend assistance in dealing with the aftermath of the disaster. President Mirza Fakhrul Islam Alamgir has said Bangladesh is keen to cooperate with Bhutan to advance transformative initiatives in the region aimed at mutual welfare, prosperity and sustainable development. He said this while paying a courteous call on Bhutanese King Jigme Khesar Namgye Wangchuk at the VVIP lounge of Hazrat Shahjalal International Airport in Dhaka yesterday. The meeting took place during the Bhutanese King's one-hour stopover at the airport. During the meeting, they discussed various issues of mutual interests. Noting the historic tie between the two countries, the president said, Bhutan always holds a special place in the hearts of Bangladeshis because Bhutan was the first country in the world to recognize Bangladesh on 6th December 1971. At the meeting, the Bhutanese King stressed further enhancing bilateral cooperation in various fields, including education, trade and investment. Home Minister Salahuddin Ahmed has pledged to transform Bangladesh police into that meets public expectations. He made the pledge while speaking at a discussion and Dua Mahfil marking the Holy Eid Milad al-Nabi at the BNP central office in the capital yesterday. The Home Minister said, "No one should expect a revolutionary change overnight in the country's law and order situation," but expressed confidence that the situation would improve under the leadership and guidance of Prime Minister Tariq Rahman. He urged people to cooperate with the law enforcement agencies by providing information and other necessary support. Referring to several nationally discussed cases, including an incident in Rangpur and the Ramisa murder case, the minister said those responsible were brought under the law within a reasonable time and the cases had been handed over to the judges. Relief Minister Sadul, he informed this while briefing after attending the District Hospital Management Committee meeting in Lalmonirhat yesterday. The ministry said immediate legal action will be taken against those responsible if any irregularities or unfair means are adopted regarding fertilizers. This is Bangladesh Betar giving you the news. The Holy Eid Milad al-Nabi was observed across the country yesterday with due religious fervour. On the 12th of Rabiul Awal of the Hijri calendar in 570 AD, Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Mecca, bringing divine blessings and a message of peace for mankind. He passed away on the same day in 632 AD. President Mirza Fakhrul Islam Alamgir and Prime Minister Tariq Rahman issued separate messages greeting Muslims across the world, marking the day. Different government and non-government organizations, including the Islamic Foundation, chalked out elaborate programs to mark the day. Bangladesh Nationalist Party, BNP, has announced a five-day program to mark its 48th founding anniversary on September the 1st. BNP Acting Secretary General and Prime Minister's political advisor, Ruhul Kobir Rizvi, announced this at a press conference at the party's central office in the capital yesterday. As part of the observance, BNP Chairman and Prime Minister Tariq Rahman will visit the graves of party founder Shahid President Zia-ur Rahman and former Prime Minister Begum Khaleeda Zia on September the 1st. A discussion meeting will be held on 5th September on the occasion. Other programs of the day include releasing of fish fries and tree plantation. The 50th death anniversary of national poet Qazi Nazrul Islam is being observed in the country today in a befitting manner. Qazi Nazrul Islam was born on 11th Joishto of Bengali calendar in 1306 in the village Churulia, West Bengal of India's Bardhaman district. The nation got inspirations from Nazrul's poems and songs during the Great Liberation War in 1971 and all other democratic movements and struggles. Qazi Nazrul Islam wrote nearly 3,000 songs and composed many of them, which are known as Nazrul Giti or Nazrul Sangeet. Nazrul came to Dhaka from Kolkata with his family on 24th May 1972 by the government initiative. The Bangladesh government granted the poet Bangladesh citizenship on 15th February 1972, awarded the prestigious Ekush Podok in the same year. Later, he died on 29th August in the same year, but his death anniversary is observed on August 27th in Bangladesh as per Bengali calendar. The poet was buried with state honor beside the Dhaka University Central Mosque. Marking the anniversary, Dhaka University Bangladesh Academy, Chip Academy, Kabir Nazrul Institute, and different other institutions, political parties, socio-cultural and professional bodies have chalked out elaborate programs to pay respect to the national poet. The programs include placing of wreaths at the grave of the poet, discussions, song and poetry recitation from the creative literary works of the poet. Bangladesh Betar and Bangladesh Television and other private television radio stations are airing special programs. Cricket and Bangladesh High Performance 11 will take on New Zealand and T20 cricket tournament at the Rain in Australia today. No in and no signal. And now to end the news, the headlines once again. Third, massive flash floods in Nepal has risen to 160. Nepal, Bangladesh 20 cricket tournament at the Rain in Australia today. The match is scheduled to start at 1:30 p.m. Bangladesh time. Finally, weather and forecast for Little 1 this afternoon says there is no inland riverport warning and no signal is to be posted. And now to end the news, the headlines once again. Third session of 13th Jatiya Sanshad begins today. The death toll from massive flash floods in Nepal has risen to 160. Prime Minister mourns death in Nepal flash floods. Bangladesh is ready to assist Nepal after deadly floods. Bhutanese king makes stopover in Dhaka. President Mirza Fakhrul Islam Alamgir welcomes him at airport. Government pledges to transform both police into people-friendly force, informs Home Minister. There is no shortage of fertilizer in country, says Disaster Management and Relief Minister. Five-day programs announced marking BNP's 48th founding anniversary. And 58th death anniversary of national poet Qazi Nazrul Islam is being observed in country today in a befitting manner. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
2: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ ইকবাল আলম চৌধুরী। যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ। বিদ্রোহী কবি নামে সমধিক পরিচিত কবি নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত। 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই অনন্য প্রতিভার কবি ইন্তেকাল করেন। 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি চ্যানেলসমূহ কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকাল যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপিত হয়। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাতের স্মরণে এ দিবসটি পালন করা হয়। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কার অভিজাত কুরাইশ পরিবারে জন্মগ্রহণ করেন এবং 632 খ্রিস্টাব্দে একই দিনে ইন্তেকাল করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে দেশবাসী সহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দেন। গতকাল ছিল সরকারি ছুটি। খুলনায় এ উপলক্ষে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, শিশু একাডেমি ও বিএনপি সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং কর্মশীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মিজহুরে জান্নাতের সভাপতিতে খুলনা দারুল উলুম মাদ্রাসা সিনিয়র মুহাদ্দিস মাওলানা নাসিরউদ্দিন কাশিমী, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড মোহাম্মদ আবু রহিম সর্দার, দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুফাসসের মোহাম্মদ মোশাররফ হোসেন, তালিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ AFM নাজমুস সৌদ, খানে সবুর মহিলা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মিজান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাস ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ স্কুল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে খুলনা সিটি কর্পোরেশন কেসিসির উদ্যোগে নগর ভবন চত্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শের উপরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, কেসিসির শিক্ষক সমিতির সভাপতি নাসির উদ্দিন কাশেমি, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া, কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মোহাম্মদ রেজা রশিদ ও ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা সহ কেসিসির কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে হামদ নাথ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া পবিত্র ঈদ মিলাদুন নবী উপলক্ষে জেলা প্রশাসন ও শিশু একাডেমি খুলনার যৌথ উদ্যোগ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা হামদ ও নাত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকল সরকারি বেসরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার, শিশু সদন, শিশু বিকাশ কেন্দ্র, বৃদ্ধ নিবাস, শিশু কিশোর উন্নয়ন কেন্দ্র, এতিমখানা এবং মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। পবিত্র ঈদ মিলাদুন নবী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলায় ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপকূলের মানুষ। উপকূলীয় অঞ্চলকে ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে বেশি বেশি গাছ লাগানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গাছপালা লাগালে তাপমাত্রা কমে আসবে, বৃষ্টির পরিমাণ বাড়বে, বিভিন্ন রোগবালাই সহ মহামারী কমিয়ে আনতেও আমরা ভূমিকা রাখতে পারব। তিনি গতকাল বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে 10,000 গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষায় বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। উপকূলীয় এলাকার পরিবেশগত ভারসাম্য বজায়, মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ সহায়ক ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম বৃক্ষরোপণে আগ্রহী হয়ে উঠেছে, যা পরিবেশ সুরক্ষার জন্য ইতিবাচক দিক। কোস্টগার্ড সদর দপ্তর ঢাকার কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ মেহেদী হাসান, কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তর মোংলার ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মহসিন রেজা এবং রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা আনোয়ারুল আজিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডেঙ্গুর ভয়াবহতা মোকাবেলা, ডেঙ্গুর প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে খুলনা মহানগর ছাত্রদলের উদ্যোগে এক জরুরি সভা গতকাল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের উপর নির্ভর না করে রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এছাড়া সভায় ডেঙ্গুর বিস্তার রোধে নগরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম, মশার প্রজননের স্থল ধ্বংস, জনসচেতনতামূলক প্রচারণা এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। খুলনার দিঘলিয়া উপজেলা সুগন্ধি ইয়াসিন মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় দৌলতপুর বাগানবাড়ি রাকিব একাদশ 2-0 গোলে কালীবাড়ি আর এম ক্লাবকে পরাজিত করেছে। এদিকে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের সেমিফাইনাল খেলায় ঝিনাইদহ সদর উপজেলা একাদশ 5-1 গোলে মহেশপুর উপজেলা একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এছাড়া যশোরের শার্শা রামপুর স্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় জামতলা একাদশ 2-1 গোলে কাঠুরিয়া একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান, শুরুতেই শাম্মী আক্তারের কণ্ঠে।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: সবশেষে শুনবেন ফিরদৌসী রহমানের কণ্ঠে আরেকটি দেশের গান।

প্রিয় শ্রোতা, শুনছিলেন এতক্ষণ দেশের গান। সকাল 8:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনায় লুবনা হাস্তা ফারুক মিষ্টি এবং আসমাউল হোসনা। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ভুবনে কবি কাজী নজরুল ইসলাম এসেছিলেন আশীর্বাদ হয়ে। কাব্যময়তায় ছড়িয়েছেন বিদ্রোহের দাবানল, অন্যদিকে রোমান্টিকতা। লিখেছিলেন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। সঙ্গীতে সৃষ্টি করেছিলেন নিজস্ব ধারা, দিয়েছিলেন নিত্য নতুন রাগ রাগিনী আর শব্দের ব্যঞ্জনা। উপন্যাসে যেমন জীবনকে তুলে এনেছেন, তেমনি তীক্ষ্ণ দৃষ্টিতে সমাজের ক্ষয়ে যাওয়াকে স্পষ্ট করেছেন। শুধু কলমে নয়, দেশমাতৃকার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। সব লেখনীতে ছড়িয়ে দিয়েছেন অসাম্প্রদায়িকতার বাণী। কবি নজরুল দীর্ঘকণ্ঠে অন্যায়ের প্রতিবাদ করেছেন। তিনি ছিলেন সমকালের শ্রেষ্ঠ নির্মাতা, শ্রেষ্ঠ শিল্পী, নতুন পথের অগ্রপথিক। মাত্র 22 বছর বয়সে বিদ্রোহী কবিতা লিখে চমকে দিয়েছেন সবাইকে। ব্রিটিশ সরকারকে উৎখাতের আন্দোলনে এ কবিতা দাবানলের মতো ছড়িয়ে পড়ে মুখে মুখে। একসময় কবিকে গ্রেফতার করা হয়। 1923 সালের 7 জানুয়ারি নজরুল বিচারাধীন বন্দী হিসেবে আত্মপক্ষ সমর্থন করে এক জবানবন্দি প্রদান করেন। ওই জবানবন্দি বাংলা সাহিত্যে রাজবন্দির জবানবন্দি নামে বিশেষ সাহিত্যিক মর্যাদা লাভ করেছে। তিনি ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, চলচ্চিত্রকার, গায়ক এবং অভিনেতা। প্রিয় শ্রোতাবন্ধুরা, আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী। 1976 সালের এই দিনেই তৎকালীন পিজি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে নিবেদন করছি আজকের দৃষ্টিপাত। শুভ সকাল।

0: প্রিয় শ্রোতা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দৃষ্টিপাতের আজকের আয়োজনমালায় থাকছে নজরুলের গান নিয়ে বিদেশি সুরের প্রভাব নিয়ে বিশেষ অনুষ্ঠান দূর দ্বীপবাসিনী। এছাড়াও থাকবে চলমান মাইক্রোফোন এবং নিয়মিত পরিবেশনা আজকের ডায়েরি ও এই দিনে। এ বিষয়গুলো নিয়ে আজও দৃষ্টিপাত গ্রন্থনা করেছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। উপস্থাপনায় আছি আমি আসমাউল হুসনা। শ্রোতা বন্ধুরা, শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি প্রাত্যহিক পরিবেশনা আজকের ডায়েরিতে। তথ্য সংকলনে শেখ শফিকুল হাসান, উচ্চারণে নূরজাহান আক্তার।
1: আজ বৃহস্পতিবার, 12ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, 13ই রবিউল আওয়াল 1448 হিজরি, 27শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ। খুলনায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:42 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:24। খুলনা আবহদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সকাল 6টায় খুলনা ও তার আশপাশের এলাকার তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 98%। জানিয়ে দিচ্ছি ট্রেনের সময়সূচি। খুলনা রেল স্টেশন থেকে গোয়ালন্দ হয়ে ঢাকাগামী নকশি কাঁথা এক্সপ্রেস ছেড়ে যায় রাত 11টায়। সকাল 6টায় জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটির ছেড়ে যায় সকাল 6:45। কপোতাক্ষ আন্তনগর এক্সপ্রেস রাজশাহীর দিকে এবং বেদনা এক্সপ্রেস সকাল 6:15 বেনাপুলের দিকে ছেড়ে যায়। সকাল 9টায় চিত্রা এক্সপ্রেস ঢাকার দিকে, সকাল 9:30 রকেট মেইল পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। সকাল 11টায় মহানন্দা মেইল চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে, বিকেল 4টায় সাগরদারি এক্সপ্রেস রাজশাহীর দিকে, রাত 9:15 সীমান্ত এক্সপ্রেস চিলাহাটের উদ্দেশ্যে যাত্রা করবে। এছাড়া সুন্দরবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9:45। আজ খুলনা থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রূপসা এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক বিরতি। এবারে বাসের সময়সূচি। প্রতিদিন ভোর রাত 12টা পর্যন্ত নগরীর সোনারাঙ্গা, রয়্যাল মোড়, জিরো পয়েন্ট, রূপসা বাস স্ট্যান্ড থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে বাস চলাচল করে। এছাড়াও বিআরটিসির অনেক বাস নগরীর নিউ মার্কেট, শিরোমণি ও রূপসা বাস স্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।

0: বিদ্রোহী কবিতায় কবি নজরুল বলেছেন, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারি কুর্নিস। প্রিয় শ্রোতা, আজ 27 আগস্ট। ইতিহাসের পাতা থেকে নেওয়া আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমাদের এবারের পরিবেশনা আজকের এই দিনে। পড়ে শোনাচ্ছেন লুবনা হাসনা ফারুক মিষ্টি।
1: 1883 সালের আজকের এই দিনে ইন্দোনেশিয়ায় বন্যা জলোচ্ছ্বাসে 36,000 প্রাণহানি ঘটে। 1889 সালের এই দিনে প্রথমবারের মতো সেলুলয়েড রোল ফিল্ম প্রস্তুত করা হয়। 1942 সালের আজকের এই দিনে ভারত ছাড়ো আন্দোলনে কংগ্রেসের গোপন বেতার কেন্দ্র কংগ্রেস রেডিও প্রচার শুরু হয়। 1975 সালের এই দিনে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ওমান। 1991 সালের আজকের এই দিনে সোভিয়েত ইউনিয়নভুক্ত মোলদাভিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে। 1874 সালের এই দিনে জার্মান রাশিয়ান বিদ ও প্রকৌশলী রসায়নে নোবেল বিজয়ী কার্ল বশ জন্মগ্রহণ করেন। 1908 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের 36তম রাষ্ট্রপতি লিন্ডন বি জনসন জন্মগ্রহণ করেন। 1931 সালের আজকের এই দিনে বাঙালি মহাত্মা ও হিন্দু ধর্মের সংস্কারক, লেখক, শিল্পী, কবি ও সঙ্গীতজ্ঞ শ্রী চিন্ময়ী জন্মগ্রহণ করেন। 1968 সালের এই দিনে আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ও শিক্ষাবিদ জেফনি কলার জন্মগ্রহণ করেন। 1958 সালের এই দিনে আমেরিকান পদার্থবিদ ও নোবেল পুরস্কার বিজয়ী আর্নেস্ট লরেন্স মৃত্যুবরণ করেন। 1976 সালের এই দিনে ভারতীয় হিন্দি চলচ্চিত্রের সঙ্গীত শিল্পী মুকেশ চন্দ্র মাথুর মৃত্যুবরণ করেন। 2006 সালের এই দিনে হিন্দি চলচ্চিত্রের ভারতীয় বাঙালি পরিচালক ঋষিকেশ মুখার্জি মৃত্যুবরণ করেন। 2019 সালের এই দিনে ভারতীয় বাঙালি অভিনেতা ও রাজনীতিবিদ নিমু ভৌমিক মৃত্যুবরণ করেন।
0: শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা চলমান মাইক্রোফোন। আমাদের আজকের বিষয় পরিচ্ছন্ন খুলনা। সাথে আছেন দুর্লভ।
2: একটি শহর প্রতিদিন জেগে ওঠে নতুন দিনের ব্যস্ততায়। মানুষের চলাচল, বাজারের কোলাহল, যানবাহনের শব্দ সব মিলিয়ে শুরু হয় নগরজীবন। আর এই জীবনযাত্রার সঙ্গে প্রতিদিন তৈরি হয় বর্জ্য। বাড়ি, বাজার, দোকান কিংবা কর্মস্থল, সব জায়গা থেকেই তৈরি হওয়া এই বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহর যখন দিনের ব্যস্ততায় প্রবেশ করে, তখন তার আগেই কাজে নেমে পড়েন পরিচ্ছন্নতা কর্মীরা। বিভিন্ন এলাকা থেকে বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে অপসারণ, প্রতিদিনের এই শ্রমেই এগিয়ে চলে নগর পরিচ্ছন্নতার কার্যক্রম। কাজটি কিভাবে পরিচালিত হয় শুনুন একজন পরিচ্ছন্নতা কর্মীর কাছ থেকেই।
3: বাসাবাড়ি ময়লা তারা করে, কেউ টবে না ফেলাইয়ে অন্ধকারের ভিতরে ভালো পরিষ্কার জায়গা ফেলে চলে যায়। আর কুকুরগুলো আছে না, কুকুরগুলো সারা জায়গা ছড়া ফেলায়, সেটা না নোংরাটা আরো বেশি হচ্ছে। যেসব এলাকায় আমি কাজ করি, যেসব এলাকায় আমার কাজ আছে, ওরা যদি একটু হেল্প করে যে ময়লাটা এখানে না হালাইয়ে অন্য জায়গায় হালায়, কেউ হালাইলে তাকে ধরি যে তোমরা এখানে হালাইও না, ডেঙ্গু মশাগুলো চট্টর এগুলো সেগুলো হচ্ছে, এগুলো হবে না, আমাকে সাথে যদি তারা হেল্প করে।
2: পরিচ্ছন্নতার এই কাজে প্রতিদিন যুক্ত থাকেন অসংখ্য মানুষ। তবে একটি শহরকে পরিচ্ছন্ন রাখতে শুধু বর্জ্য সংগ্রহ করাই যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা এবং নাগরিকদের সচেতন অংশগ্রহণ। কারণ আমরা যে বর্জ্য তৈরি করি, সেটি কোথায় এবং কিভাবে ফেলছি, পরিচ্ছন্নতার শুরুটাও সেখান থেকেই। খুলনাকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে কি কি পরিকল্পনা রয়েছে, এ বিষয়ে আমরা জানব খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়ের কাছ থেকে।
4: আমরা খুলনা শহরের বর্জ্য ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছি। আমাদের রিসাইক্লিং প্ল্যান্ট চালু হচ্ছে আগামী নভেম্বরে সলুয়ায়, এবং সেই রিসাইক্লিং প্ল্যান্টে আমাদের প্রতিদিন 200-350 টন বর্জ্য লাগবে চালাতে, এবং সেটি থেকে সার বেরোবে, তেল বেরোবে, গ্যাস বেরোবে। সেই লক্ষ্যকে সামনে নিয়ে সিটি কর্পোরেশন নতুন ব্যবস্থাপনার জায়গায় যাচ্ছে, এবং খুলনা সিটি কর্পোরেশন আগামী মাস থেকে বর্জ্য অপসারণের কাজ দুপুরের পর থেকে রাতের মধ্যেই শেষ করবে। আর আমরা জানি প্রত্যেক বাড়ি কিচেনের কাজ দুপুরবেলা শেষ হয়ে যায়, তারপরে আমরা হাউস টু হাউস কালেক্ট করে আমরা এটা নিয়ে আসবো, এবং আমাদের রাজবাদে এটি ডাম্পিং স্টেশনে চলে যাবে। খুলনা শহরের বর্জ্য ব্যবস্থাপনা এটা একটা বড় চ্যালেঞ্জ। 31টা ওয়ার্ডের প্রত্যেকের বাড়িতে বাড়ি থেকে কিচেন বর্জ্য নিয়ে আসা এবং সেটি আমাদের এসটিএস এ রেখে পরের দিন রাজবন্ধে নিয়ে যাওয়া আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। নগর সহায়তা ছাড়া তো এটি সফল করা সম্ভব না। যারা কিচেন বর্জ্য কালেক্ট করেন তাদেরকে আমরা রেজিস্ট্রেশন মুক্ত করছি। আগে আমাদের এই তালিকা ছিল না, আগে তো এটি বিভিন্ন পাড়ার মহল্লার যুবকরা সমিতি তারা এটাকে করত। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারাই করবে এই বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত থাকবে তারা আমাদের কাছ থেকে অনুমতি নেবে। আমরা রেজিস্ট্রেশনের কাজটা করছি, এরপরে আমরা তাদের নিয়ে আমরা বৈঠক করব, তাদের মধ্যে কার কি যোগ্যতা আছে, ম্যান পাওয়ার আছে, সামর্থ্য আছে, সেইটা আমরা দেখব, পরিজ্ঞানিকা করব। আর যেটি আমরা চাই সেটি হচ্ছে যে নগরবাসীকে একটি স্বস্তির জায়গায় নিয়ে যাওয়া, পরিচ্ছন্ন নগরী করার ক্ষেত্রে। অন্তরায় হচ্ছে অব্যবস্থাপনা এবং এটি আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি একদিন আমরা হাউস টু হাউস কানেকশন না করি তাহলে ওই বর্জ্যটা ড্রেনে চলে যায়, ড্রেন আটকে যায়। এই জন্য আমরা নতুন একটা সিস্টেম দাঁড় করাচ্ছি যাতে করে কেউ আর ড্রেনে ময়লা না ফেলে, বর্জ্য না ফেলে। আমরা নগরবাসীকে জানাতে চাই যে তাদের সুন্দর শহরটিকে বাসযোগ্য শহর হিসাবে গড়ে তুলতে গেলে নগরবাসীকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। এবং এটি তো ঠিক যে আধুনিক বিশ্বে বর্জ্য এখন আর বার্ডেন না, বর্জ্য এখন সম্পদ।
2: একটি পরিচ্ছন্ন নগরীর জন্য পরিকল্পনার পাশাপাশি প্রয়োজন সবার অংশগ্রহণ, কর্তৃপক্ষের উদ্যোগ, পরিচ্ছন্নতা কর্মীদের শ্রম এবং নাগরিকদের সচেতনতা। এই তিনের সমন্বয়ে তৈরি হতে পারে একটি সুন্দর নগরী। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা, যত্রতত্র ময়লা না ফেলা এবং পরিচ্ছন্নতা কর্মীদের কাজে সহযোগিতা করা, আমাদের ছোট ছোট সচেতনতাই বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে। আসুন নিজের শহরকে পরিচ্ছন্ন রাখি, পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করি এবং সম্মিলিতভাবে গড়ে তুলি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য খুলনা।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত, সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। নজরুলের চেতনা ও আদর্শ বাঙালির জীবনে চিরন্তন। বাংলাদেশের উত্থান পতনময় সংগ্রামী ইতিহাসে অবিস্মরণীয়। নির্মম দারিদ্র থেকে অসামান্য প্রতিভায় তিনি অভিষিক্ত হয়েছেন মহাপুরুষের আসনে। আজীবন সংগ্রাম করেছেন শোষিত মানুষের মুক্তির জন্য। সোচ্চার ছিলেন সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুসংস্কার, কূপমণ্ডুকতার বিরুদ্ধে। তরুণদের কাছে তিনি বিদ্রোহের অনন্ত প্রতীক। 50 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিলেও বাঙালির জীবনে আজও উজ্জ্বল নক্ষত্রের আলো ছড়ান কবি কাজী নজরুল ইসলাম। প্রিয় শ্রোতা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের এবারের পরিবেশনা গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান দূর দ্বীপবাসিনী। ধারাবর্ণনায় লুবনা হাসনা ফারুক মিষ্টি।

যদি আর বাঁশি না বাজে, যদি সৃজনশীল ক্ষমতা হঠাৎ একদিন হারিয়ে যায়, বাঁশির সুর স্তব্ধ হয়ে পড়ে, তা হবে মৃত্যু নয়, মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কোনো এক অজানা আশঙ্কা অনুভব করে কবি নজরুল বলেছিলেন এই কথাগুলো। তার ঠিক এক বছর পর 1942 সালে কলকাতা বেতার কেন্দ্রে সুন্দরম প্রবন্ধ পড়তে পড়তে কবি বাকরুদ্ধ হয়ে পড়েন, চেতনা লুপ্ত হয় ধীরে ধীরে। তাই বোধ হয় তিনি তার শেষ গানে লিখেছিলেন, খেলা শেষ হলো, শেষ হয় নাই বেলা। সত্যি সত্যি কবির বেলা যে তখনও শেষ হয়নি, মাত্র 42 বছর বয়সে থেমে যায় তার অগ্নিছড়া কলম। জীবন মৃত্যুর মাঝামাঝি আরো 34 বছর বেঁচেছিলেন কবি, নির্বাক নিস্তব্ধ। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান কার ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী দগ্ধ বিথুর ধূপ। নিজের লেখা কবিতায় এভাবেই চিরতরে চলে যাওয়ার কথা বলেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ 12ই ভাদ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। 1976 সালের এই দিনে মৃত্যুবরণ করেন চিরতারণ্যের কবি। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডিলিট উপাধি দেয়। 1976 সালে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়। একই বছরের 21শে ফেব্রুয়ারি 21শে পদকে ভূষিত করা হয় কবিকে।

কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক বিস্ময়কর প্রতিভা। ১৯২০ সাল থেকে ১৯৪২ সাল পর্যন্ত সাহিত্য কীর্তির শেষ ১০ বছর তিনি ছিলেন সঙ্গীতে নিমগ্ন। ধারাভাঙার মানুষ ছিলেন বলেই তিনি গতানুগতিক ধারা ভেঙে বাংলা গানকে বর্ণিল সাজে সাজিয়েছেন। সঙ্গীতের প্রতিটি ক্ষেত্রে তার হাতের জাদু স্পর্শে ঝরেছে মণিমুক্তা। বাংলা গানকে তিনি নিয়ে গিয়েছেন নান্দনিকতার এক অনন্য উচ্চতায়। গানের সংখ্যা, বিষয় বৈচিত্র্য, সুর বৈচিত্র্য সব দিক থেকেই তিনি অদ্বিতীয়, অসাধারণ এক স্রষ্টা। কথা ও সুরের মালা গেঁথে হৃদয়ের গভীরতাকে স্পর্শ করতে পেরেছিলেন বলেই সঙ্গীত আকাশে তিনি ধ্রুব তারা হয়ে আছেন। নজরুলের বয়স তখন মাত্র ১২ কিংবা ১৩ হবে। লেটর দলের জন্য তাৎক্ষণিকভাবে গান ও পালা রচনা করে ধরাশায়ী করেছেন বাঘা বাঘা কবিয়ালদের। বালক নজরুলের এই বিস্ময়কর প্রতিভা সচক্ষে দেখে বড় বড় পণ্ডিতরা পর্যন্ত হতভম্ব হয়েছিলেন। অথচ প্রথাগত কোনো সঙ্গীত শিক্ষার সুযোগ কিন্তু তাঁর ছিল না। লেটর দলে ঘুরে বেড়ানো বাউন্ডেলের নজরুল বাংলার মাটি থেকেই সমস্ত লৌকিক সুর আত্মস্থ করেছিলেন। শুধু লেটর দলের গানই নয়, কবিগান, ঢপ, কীর্তন, মনসার গান, কাওয়ালি, পাঁচালি সহ অন্যান্য লোক আঙ্গিকের গানও তিনি আত্মস্থ করেছিলেন, যা পরবর্তীতে গানের নজরুলকে নির্মাণ করেছিল। সুর এবং রাগ সৃষ্টিতে নজরুল এক যুগস্রষ্টা, মহান আবিষ্কারক। অনেক নতুন রাগ রাগিনী তিনি নিজেই সৃষ্টি করেছেন। তার নবরাগ মালিকা এবং হীরামণি সম্পূর্ণ শাস্ত্রসম্মত। বাংলা গানে সার্থক ঠুংরি রচনাও তার অবিনশ্বর কীর্তি। নজরুল বলেন, বেনুকা ও দোলন চাপা দুটি রাগিনী আমার সৃষ্টি। এছাড়া

মীনাক্ষী, আশা ভৈরবী, সন্ধ্যা মালতী, উদাস ভৈরবী, অরুণ রঞ্জনী সহ আরো অনেক রাগ তিনি সৃষ্টি করেছেন। নজরুলের গান বহু বিচিত্র সুর আর বাণী নিয়ে শত ধারায় উচ্চারিত হয়েছে, রংধনুর মতোই যা মনের আকাশে রং ছড়ায়। বিদেশি সুরগুলোকেও তিনি সুদক্ষ কারিগরের মতোই অত্যন্ত সফলভাবে কাজে লাগিয়েছেন। মিশরীয় সুরে রচনা করেছেন মমেরো পুতুল, মমির দেশের মেয়ে।

মাত্র দশ বারো বছরের সঙ্গীত জীবনে তিনি এত গান কিভাবে রচনা করেছিলেন? উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীরা বলে থাকেন, এক যুগ চলে যায় মাত্র একটা রাগ করায়ত্ত করতে। সেখানে কবি নজরুল গান লিখেছেন, সুর করেছেন, আবার গেয়েছেনও। শুধু তাই নয়, শিল্পী তৈরি করেছেন, রাগ রাগিনী তৈরি করেছেন, প্রচলিত সুর সংগ্রহ করেছেন, হারিয়ে যাওয়া রাগ পুনরুদ্ধার করেছেন। তার গান বহুগোত্রীয়, গজল, প্রেমগীত, ঋতুভিত্তিক গান, খেয়াল, রাগাশ্রয়ী গান, হাসির গান, ইসলামী গান, ভজন, কীর্তন, গণসঙ্গীত, দেশপ্রেমের গান, কোরাস, শ্যামাসঙ্গীত, কুচকাওয়াজের গান, পাহাড়ি গান, নৃত্যগীত, মুর্শিদা গান, ছাদ পিটানোর গান, সাঁওতালি গান সহ রয়েছে আরো অনেক গান। এমন বহু গুণে গুণান্বিত সঙ্গীতজ্ঞ বিশ্বের ইতিহাসে আরেকজন খুঁজে পাওয়া সত্যি সম্ভব নয়। বিভিন্ন বাদ্যযন্ত্রের উপরেও তার দখল আমাদের চমকিত করে। বিভিন্ন রাগকে এক দেহে লীন করার আশ্চর্য দক্ষতা ছিল তার। বাগিশ্রী এবং পিরু রাগকে একই গানে জুড়ে দিয়েছেন তিনি। দু একটি ভাটিয়ালি গানেও প্রচলিত সুরের সঙ্গে উত্তর ভারতের অপ্রচলিত সুরকে জুড়ে দিয়েছেন। পদ্মা ঢেউরে গানটিতে তিনি নিরীক্ষার চরম প্রয়োগ ঘটিয়েছেন। পাষাণের ভাঙালি খুম, এই গানটিতে যেমন পাঁচটি রাগ খেলা করে, সেরকম অনেক গানেই তিনি এই নিরীক্ষাটি জারি রেখেছিলেন।

এই গানটির সুর তিনি নিয়েছেন একটি প্রাচীন তুর্কি লোকগীতি থেকে। এই গানটি প্রায় 500 বছরের পুরনো। আবার একই সুর ব্যবহৃত হয়েছে একটি আরবি গানেও। নজরুলের গীতি গ্রন্থে দেখা যায়, শুকনো পাতার নূপুর পায়ে গানটির শীর্ষে নজরুলের হস্তাক্ষরে লেখা আছে আরবি সুর, অর্থাৎ তিনি আরবি গানটি থেকে অনুপ্রাণিত হয়েছেন। কোনো এক শ্রেণীর গানের সীমায় তিনি কিন্তু নিজেকে বেঁধে রাখেননি। এক শ্রেণীর গানের পরীক্ষা নিরীক্ষা পর্ব যখন শেষ হয়েছে, তখন তার গণ্ডির মধ্যে অচল প্রতিষ্ঠা না থেকে অন্য শ্রেণীর গানে মন দিয়েছেন এবং কিছুকাল পরে তা থেকে আবার নতুন শ্রেণীর গানে উত্তরিত হয়েছে। বাংলা গানের এমন কোন প্রচলিত শাখা নেই যেখানে কবি নজরুল কাজ করেননি। ইসলামী গান ঠিক তেমনই একটি অধ্যায়। বাংলা ভাষায় সার্থক ইসলামী গানের প্রথম রচয়িতা তিনি। তুর্কি সুরে তিনি লিখেছেন অত্যন্ত জনপ্রিয় ইসলামী গান ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলুরে দুনিয়ায়।

সঙ্গীত জীবনের একটি যুগ আমাদের জাতীয় কবি নানামুখী নিরীক্ষায় এমনভাবে নিয়োজিত করেছিলেন নিজেকে যে তার অমলের সৃষ্টির দিকে তাকিয়ে আমাদের বিস্মিত হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তিনি যেমন কারো মতো নন, ঠিক তেমনি তার মতো কেউ নন। বাংলা গানের এক চির বসন্ত তিনি। যুগস্রষ্টা কবি নিজেই বলেছিলেন, আমি হাম্বির, আমি ছায়া নট। আবার বলেছিলেন, উদাস পূরবী হাওয়া। শিল্প সৃষ্টির উষা লগ্নে এভাবে বিদ্রোহী কবিতায় নিজেকে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। একটি ছোট গল্পে রাগ রাগিনী নিয়ে তিনি গল্প লিখেছিলেন। সঙ্গীতের প্রতি তার ভালোবাসার প্রকাশ বাংলা ভাষার বহুল প্রচারিত কাব্যগ্রন্থ অগ্নিবীণার নামকরণ। বিভিন্ন শ্রেণীর গান রচনার এক পর্যায়ে তিনি হিন্দিতেও গান রচনায় মনোনিবেশ করেছিলেন। ১৯৪২ সালে তার সঙ্গীত পরিচালনায় কলকাতায় মুক্তিপ্রাপ্ত চৌরঙ্গি সিনেমায় তিনি দুটি গানে আরবি সুর ব্যবহার করেছেন। তার মধ্যে একটি গান হল রুমঝুম রুমঝুম।

0: নজরুলের গানের মধ্যে যে বিচিত্র রস ধারা, সুর ও বাণীর গভীরতা রয়েছে, তা শক্তিশালী কবির পক্ষেই কেবল রচনা করা সম্ভব হয়। বাঙালির সামগ্রিক প্রেম, বিরহ, আধ্যাত্মিক চেতনার কিংবা আঞ্চলিক ধর্মীয় চেতনায় তার গান আমাদের অনুপ্রেরণার উৎস। বিষয়বস্তুর বৈভব ও রচনারীতির অভিনবত্বে নজরুলের গান বাঙালির হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে। কিউবার নাচের সুরে নজরুল লিখেছেন, দূর দ্বীপবাসিনী চিনি তোমারে চিনি। এই গানটির শরীর গড়ে উঠেছে অপূর্ব শব্দচিত্রে। দূর দ্বীপবাসিনী কন্যার চরিত্র ফুটে উঠেছে গানের কথায়। এই গানের মধ্যে যে চিত্রকল্পময় বর্ণনা কবি উপস্থাপন করেছেন, তা স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে যে একেবারে বাস্তব মনে হয়। উপমা সহ নানা অলঙ্কার যোগে সমস্ত গানটি চিত্রকল্পের উৎকৃষ্ট নমুনাতে পরিণত হয়েছে। প্রেমাস্পদের প্রতি গভীর ভালোবাসাকে কবি তুলে এনেছেন চিত্রকল্পের মাধ্যমে।
1: শ্রোতা বন্ধুরা, এর সাথেই শেষ করছি দৃষ্টিপাতের আজকের আয়োজন মালা। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথেই থাকুন। শুভ সকাল।
2: ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত ছিলেন গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনে ছিলেন আসমাউল হোসনা, প্রকৌশল দায়িত্বে ছিলেন প্রদীপ কুমার মৃধা, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ ফরিদুদ্দিন, তত্ত্বাবধানে রিপুন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টা বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল নটা খবর সাইফউদ্দিন। সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বেলা অধিবেশনের বৈঠক বসবে। অধিবেশনকে কেন্দ্র সংসদ এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন। আসসালামু আলাইকুম। সকাল নটা বাংলাদেশ বেতার খবর পড়ছি সাইফউদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বেলা তিনটায় এই অধিবেশনের বৈঠক বসবে। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত 160 জনে পৌঁছেছে। দেশটির কর্তৃপক্ষ জানায় এই ঘটনায় 400+ পর্যটক নিখোঁজ রয়েছেন, এদের প্রায় 340 জন বিদেশি নাগরিক। এই আকস্মিক বন্যায় দেশটির বহু গ্রাম তলিয়ে গেছে, এতে গ্রামগুলোর রাস্তাঘাট, সেতু এবং সীমান্তের কাছাকাছি বিদ্যুৎ কেন্দ্রসমূহ ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালের পর্যটন বোর্ড জানায় নিখোঁজ পর্যটকদের মধ্যে 100 বেশি ভারতীয়, 54 জন মার্কিন, 33 জন ব্রিটিশ এবং 100 বেশি নেপালি রয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা এবং নেপালের জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি নেপালের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। এছাড়া নেপালের দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের এই ভয়াবহ দুর্যোগ স্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। আগামী 1 সেপ্টেম্বর বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান 1 সেপ্টেম্বর সকাল 9টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধি শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। দিবসটি উপলক্ষে 5ই সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্য অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ পুলিশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব বাহিনীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিলে বক্তৃতায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন হবে এমনটা আশা করা উচিত নয়। তবে তিনি আস্থা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় পরিস্থিতির উন্নতি হবে। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তথ্য প্রদান ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ। বিদ্রোহী কবি নামে সমধিক পরিচিত কবি নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত। 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে বাংলা সাহিত্য সঙ্গীতের এই অনন্য প্রতিভার কবি ইন্তেকাল করেন। 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, মসজিদুল জামিয়ায় বাদ ফজর কোরআনখানি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু করে শোভাযাত্রা সহকারে কবির সমাপ্তি দিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন এবং পরে আলোচনা সভা। এদিকে দিবসটি উপলক্ষে নজরুল ইনস্টিটিউটে মৃত্যুঞ্জয়ী নজরুল শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামনাতের আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ নিউজিল্যান্ড এ দলের মোকাবিলা করবে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ। বাংলাদেশ সময় বেলা দেড়টায় খেলাটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত জাতীয় কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ গীতি আলেখ্য দূরের পথিক।
2: বাংলাদেশ বেতার, শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ গীতি আলেখ্য দূরের পথিক।

0: বলবীর বল উন্নত মামশির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির, যার অনুপ্রেরণায় উদ্দীপ্ত বীর বাঙালি বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজও বাঙালির শত সংকটে সংগ্রামে যিনি ঝুঁকিয়ে চলেন অসীম সাহস শক্তি, সেই তো আপনের আপন প্রিয়জন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
1: শোষণ বঞ্চনা নিপীড়ন নির্যাতন অন্যায় অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ সোচ্চার কণ্ঠ নজরুল, আধুনিক বাংলা সাহিত্যাকাশের এক উজ্জ্বল নক্ষত্র। নজরুলের বিরল প্রতিভার বৈচিত্র্যময় বৈভব বিস্ময়কর। বিদ্রোহ সংগ্রাম সাম্য মৈত্রী প্রেম বিরহ অসাম্প্রদায়িক জাতীয়তাবোধ তার সমগ্র সৃষ্টিতে উচ্চকিত।
0: শিউলি ফোটা শরৎ ঋতু বড় প্রিয় ছিল কবির, তাই তো এমনই এক সারা দুয়ে দিনের শুভ্রতার পরশ মেখে তিনি আমাদেরকে চিরে বিদায় জানিয়েছিলেন।
1: আজ বারোই ভাদ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী। 1383 বঙ্গাব্দের এই দিনে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। মহান কবির অম্লান স্মৃতির প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই,
0: সেই সাথে শ্রোতা বন্ধুদের উষ্ণ আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতার ঢাকা নিবেদিত বিশেষ গীতি আলেখ্য দূরের পথিক শোনার জন্য।
1: নজরুল তার বিপুল সাহিত্য রচনার পাশাপাশি সঙ্গীত ভুবনকে সমৃদ্ধ করেছেন নানান বৈচিত্র্যে আর স্বকীয়তায়। কৈশোরে লেটো দলের পালা রচনা দিয়ে শুরু হয়েছিল তার বিস্ময়কর সঙ্গীত প্রতিভা। তার রচিত গানের সংখ্যা 3000-এরও অধিক, যা বাঙালির প্রাণের সম্পদ।
0: স্বরচিত গানে সুর করার পাশাপাশি কখনো কখনো তা কণ্ঠেও ধারণ করেছেন। নজরুলের গানের ভাষা, শিল্পগুণ, সুর মাধুর্য ও গায়কী ঢং সৌন্দর্যে এবং শ্রেষ্ঠত্বে অনন্য। একই সাথে গুণগত মান ও পরিমাণের দিক থেকে বাংলা গানের ভাণ্ডারকে তিনি সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছেন, একথা নির্দ্বিধায় বলা চলে।
1: শ্রোতা বন্ধুরা, আয়োজনের শুরুতেই নজরুলের গানের অমীয় সুধা পান করতে চাই জগলুল হায়দার শাহিনের।

0: ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি। বিখ্যাত এই নজরুল সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়েছিল 1938 সালে বুলবুল পত্রিকায়। মাত্র 4 বছর বয়সে গুটি বসন্তে আক্রান্ত হয়ে কবিপুত্র বুলবুল মৃত্যুবরণ করে।
1: পরম আদরের সন্তান বিয়োগ কবির হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছিল। পুত্রহারা পিতার গভীর বেদনায় প্রকৃতিও যেন আচ্ছন্ন হয়ে পড়ে। পুত্রশোকে কাতর একজন পিতার হৃদয়ক্ষরণ ও করুণ আর্তনাদ ফুটে উঠেছে ইমন ভূপালী রাগে ও দাদ্রাতালে নিবদ্ধ নজরুলের অমর এই গানে।
0: নজরুলের ভীষণ সংগ্রামী জীবনের পরতে পরতে কোমল রোমান্টিক অনুভূতির প্রকাশ অভাবনীয়, যা তার গানকে দিয়েছে ভিন্ন এক মাত্রা। তার এক হাতে যেমন ছিল বাঁকা বাঁশের বাঁশরি, অন্য হাতে ছিল রণতূর্য। তাই তো কারার কঠিন লৌহ কপাট কিংবা শেকল ভাঙার দৃপ্ত প্রত্যয় তার গানকে একদিকে সংগ্রামী চেতনায় শানিত করে চলে, আবার বিরহী মনের যাতনাময় অনুভূতি ব্যাকুল প্রেমিকের কোমল মনকে দারুণ ব্যথাতুর করে তোলে।
1: শিল্পী চম্পা বণিকের কণ্ঠে এবার তেমনি সুর মূর্ছনা। মনের মানুষকে না পাওয়ার বেদনা, দীর্ঘ প্রতীক্ষার জ্বালা, আবার আচমকা প্রিয় মানুষের উপস্থিতিতে লজ্জারাঙা সংকোচ আর অব্যক্ত আনন্দের এক মোহময় প্রকাশ ঘটেছে নজরুলের বিখ্যাত রোমান্টিক এই গানে। গানটি পিলু বড়ুয়া রাগের ও দাদ্রাতালের। চলুন শ্রোতা গানটি শুনি।

0: অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভাসিত সব্যসাচী নজরুল একাধারে শ্যামাসঙ্গীত ও কীর্তন রচনার পাশাপাশি অসংখ্য হামদ ও নাত রচনা করে গেছেন। নজরুল তার মাত্র দশ বারো বছরের সঙ্গীত জীবনে ১৮টি নতুন রাগ, ১০টি নতুন ছন্দ এবং ৬টি সম্পূর্ণ নতুন তাল সৃষ্টি করেছেন।
1: অথচ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা সেই কবি আবার লিখেছেন, দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল। নজরুলের এই গানে মূলত কবির গভীর বিষাদ, সৃষ্টিশীলতার ভাটা এবং অতীতে হারিয়ে যাওয়া নিখাদ অনুভূতির জন্য আকুলতা প্রকাশ পেয়েছে।
0: কৃত্রিম বা বাহ্যিক আনন্দের চেয়ে সত্য ও সুন্দরকে উপলব্ধি করার আকুতি মালবশ্রী রাগে এবং কাহার বা তালে নিবদ্ধ এ গানের মূল সুর। বন্ধুরা, গানটি শুনব ইয়াকুব আলী খান ও ফেরদৌস আরার কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ গীতি আলেখ্য দূরের পথিক, পরিবেশনায় ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাউল, কীর্তন, ঝুমুর, সাঁওতালি প্রভৃতি দেশজ সঙ্গীতের ধারায় অবগাহনের পাশাপাশি নজরুল এগুলোকে নিপুণ হাতে প্রয়োগ করেছেন তাঁর নতুন গানে। দেশীয় শব্দের পাশাপাশি সাহিত্য এবং সঙ্গীতে ফার্সি, আরবি সহ বিভিন্ন বিদেশি শব্দের সার্থক প্রয়োগ নজরুলের সৃষ্টিকে রাঙিয়েছে অনুপম সৌন্দর্যে, পৌঁছে দিয়েছে অসামান্য উচ্চতায়।
0: তাই নজরুলের গানে অনন্য উপমায় দ্রোহ এবং প্রেম উভয় পেয়েছে এক ভিন্ন মাত্রার ব্যঞ্জনা। রূপকের মাধ্যমে একই সাথে প্রেম ও বিষাদ উভয় অনুভূতির অনুপম প্রকাশ মেলে তার বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল শিরোনামের গানে।
1: ছেলে অরিন্দম খালেদ বুলবুল অসুস্থ হলে ছেলের চিকিৎসার টাকা জোগাড় করতে রেলগাড়িতে করে কলকাতায় কল্লোল পত্রিকা অফিসে আসার পথে গাড়িতে পাওয়া একটি কাগজে ছাপা বিজ্ঞাপনের উল্টো পৃষ্ঠায় পেন্সিল দিয়ে কবি আনমনে লিখেছিলেন এই কালজয়ী গান।
0: এটি ভৈরবী রাগে কাহার বা তালে সুরারোপিত একটি বাংলা গজল। অনুষ্ঠানের এ পর্যায়ে গানটি কণ্ঠে ধারণ করেছেন শেলু বড়ুয়া।

0: কাজী নজরুল ইসলামের আরেকটি জনপ্রিয় গভীর রোমান্টিক ও আকুল প্রেমের গান পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরাণ প্রিয়। অপ্রত্যাশিতভাবে হারিয়ে ফেলা কোনো প্রিয় মানুষের সাথে আকস্মিক দেখা হয়ে গেলে মনের ভেতর জেগে ওঠা সুপ্ত বেদনা, পুরনো স্মৃতির আকুতি এবং ভালোবাসার অবিনশ্বর টান সার্থকভাবে ফুটে উঠেছে এ গানে।
1: এটি মূলত নজরুলের বাংলা গজল সৃষ্টির স্বর্ণযুগে বিরহ ও পার্থিব প্রেমের এক অনন্য অভিব্যক্তি হিসেবে রচিত হয়েছিল। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শেষ ভাগে বাড়োয়া মিশ্র রাগে এবং কাহার বা তালে সুরারোপিত গানটি গেয়েছেন রত্না দাশ।

0: সৃষ্টিকালের তুলনায় নজরুলের বিশাল সৃষ্টি সম্ভার সত্যি বিস্ময় জাগায়। আমাদের মহান মুক্তিযুদ্ধে নজরুলের উদ্দীপনামূলক অবিনাশী কবিতা ও গান ছিল অফুরন্ত প্রেরণার উৎস। আমাদের রণসঙ্গীত তাঁরই রচিত।
1: জীবনের সায়াহ্নকাল কেটেছে তার বাকরুদ্ধ অবস্থায় বাংলাদেশে। প্রকৃতির অমোঘ নিয়মে কবির চিরবিদায় ঘটলেও আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ প্রিয় নজরুলকে আমরা কখনোই ভুলি না, তাকে মনে রাখি নিজেদের প্রয়োজনেই।
0: নজরুল চেতনায় শানিত হোক প্রাণিত হোক আমাদের প্রজন্ম তাকে প্রজন্ম, এমনই প্রত্যাশায় যাবার বেলায় জাতীয় কবির প্রতি আবারও অকুণ্ঠ শ্রদ্ধা নিবেদন করে গুটিয়ে নিচ্ছি দূরের পথিক অনুষ্ঠানের আজকের আয়োজনডালা।
1: সবার জন্য নিরন্তর শুভকামনা।
2: এতক্ষণ শুনলেন ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ গীতি আলেখ্য দূরের পথিক। গ্রন্থনা মোহাম্মদ আমিনুল ইসলাম, উপস্থাপনা মোহাম্মদ আমিনুল ইসলাম ও জিনাত আক্তার, সম্পাদনা আশরাফুল আলম, তত্ত্বাবধানে ফারজানা, প্রযোজনা মোহাম্মদ সারোয়ার মোর্শেদ, নিবেদনে ট্রান্সক্রিপশন সার্ভিস।
3: এতক্ষণ শুনলেন ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ গীতি আলেখ্য দূরের পথিক। বাংলাদেশ বেতার খুলনা।

দুখানি নজরুল সঙ্গীত শুনলেন সালাউদ্দিন আহমেদ এবং ফিরোজা বেগমের কণ্ঠে। সকাল 9:45 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। আমন্ত্রণ জানাচ্ছি উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রঙে। এতে আজ ভাইর রাগে খেয়াল শুনবেন প্রাণকৃষ্ণ বিশ্বাসের পরিবেশনায়। রাগ ভাইর

এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রঙে বাইরুরাগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন প্রাণকৃষ্ণ বিশ্বাস। বাংলাদেশ বেতার খুলনা প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সব আয়োজন। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃথা, এবং আরও ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম। ঠিক বেলা 11:59 আপনাদের সাথে কথা হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শোনার আমন্ত্রণ রইল, শুভ সকাল।

প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা এবং আরও ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম। ঠিক বেলা 11:59 আপনাদের সাথে কথা হবে মিডিয়ামের 537.63 মিটারে 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শোনার আমন্ত্রণ রইল। শুভ সকাল।

প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা এবং আরও ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম। ঠিক বেলা 11:59 আপনাদের সাথে কথা হবে মিডিয়ামের 537.63 মিটারে 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শোনার আমন্ত্রণ রইল। শুভ সকাল।

বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রকৌশল দায়িত্বে আছেন প্রদীপ কুমার মৃধা। অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে তাসমি চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ। বেলা 3টায় এই অধিবেশনের বৈঠক বসবে। আজকের দিনের কর্মসূচিতে রয়েছে সভাপতি মণ্ডলীর মনোনয়ন, শোক প্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ, বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব এবং আইন প্রণয়ন কার্যাবলী। সংসদের অধিবেশনকে সামনে রেখে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত 160 জনে পৌঁছেছে। দেশটির কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় 4 শতাধিক পর্যটক নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে প্রায় 340 জন বিদেশি নাগরিক। এই আকস্মিক বন্যায় দেশটির বহু গ্রাম তলিয়ে গেছে এবং গ্রামগুলো, রাস্তাঘাট, সেতু ও তিব্বত সীমান্তের কাছের বিদ্যুৎ কেন্দ্রসমূহ ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালের পর্যটন বোর্ড জানায়, নিখোঁজ পর্যটকদের মধ্যে 100 বেশি ভারতীয়, 54 জন মার্কিন, 33 জন ব্রিটিশ এবং 100 বেশি নেপালি রয়েছেন। এদিকে চীন নেপাল সীমান্তের তিব্বত অংশে ভূমিধসে 3 জনের প্রাণহানি ও 500 বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, নিখোঁজদের মধ্যে 260 জন বিদেশি নাগরিক। এদিকে নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমানও নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি নেপালের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। এদিকে নেপালের দুর্যোগ মোকাবেলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে আকস্মিক বন্যা ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ এই কঠিন সময় নেপাল সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের এই ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। আগামী 1 সেপ্টেম্বর বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান 1 সেপ্টেম্বর সকাল 9টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ। বিদ্রোহী কবি নামে সমধিক পরিচিত কবি নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত। 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই অনন্য প্রতিভার কবি ইন্তেকাল করেন। 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে কোরআনখানি, কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা। এদিকে দিবসটি উপলক্ষে নজরুল ইনস্টিটিউটে মৃত্যুঞ্জয়ী নজরুল শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামদ নাতের আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালা প্রচার করছে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ নিউজিল্যান্ড এ দলের মোকাবেলা করবে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলাটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রেম ও দ্রোহের ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠান বিকেল 3:05 এবং আবৃত্তির বিশেষ অনুষ্ঠান আমারে দেব না ভুলিতে বিকেল 4:10। বাণিজ্য কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে যথারীতি বেলা 1:05। জানাচ্ছি এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। আধুনিক গান শুনবেন মোহাম্মদ তোফাজ্জল হোসেনের কণ্ঠে দুপুর 12:30 এবং বেলা 2:30 মোহাম্মদ আসাদুজ্জামানের কণ্ঠে। নজরুলের বর্ষ উপলক্ষে নজরুলের জীবন ও কর্ম নিয়ে বিশেষ অনুষ্ঠান চেনা অচেনা নজরুল দুপুর 12:20। এছাড়া নজরুল সঙ্গীত শুনতে পাবেন নাহিদ সুলতানার কণ্ঠে বেলা 2:30। পাঁচ মিশালি গান বিকেল 3:30। পল্লীগীতি শোনাবেন মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বেলা 2:50। লোকগীতি পরিবেশন করবেন অন্তি পাল দুপুর 12:40। এছাড়া এফএম 88.8 MHz এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র রাত 9:00। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা এক্ষুনি প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ফিলোমিনা নূপুর ব্যারেল। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। বহুমুখী প্রতিভার অধিকারী কবি কাজী নজরুল ইসলাম দীর্ঘ রোগভোগের পর বাংলা 1383 সালের 12ই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। তিনি 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1972 সালে তাকে কলকাতা থেকে ঢাকায় আনা হয়। সাম্য ও মানবতার মন্ত্রে উজ্জীবিত হয়ে কবি কাজী নজরুল ইসলাম সকল প্রতিকূলতা উপেক্ষা করে মানবতার জয়গান গেয়েছেন। তিনি সবসময় অন্যায়, অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। 1971 সালে দেশের মুক্তিযুদ্ধের সময় নজরুলের গান ও কবিতা মুক্তিযোদ্ধাদের প্রেরণার বড় উৎস ছিল। কাজী নজরুল ইসলাম সব অবিচার, নিপীড়ন, কুসংস্কার, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি নির্যাতিত ও নিপীড়িত মানুষের জন্য তার কলম ও জীবন উৎসর্গ করেছিলেন। খুলনায় কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল একাডেমি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকাল যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম এবং ওফাতের স্মরণে এই দিবসটি পালন করা হয়। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কার অভিজাত কোরাইশ পরিবারে জন্মগ্রহণ করেন এবং 632 খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে দেশবাসী সহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দেন। গতকাল ছিল সরকারি ছুটি। খুলনায় এ উপলক্ষে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, শিশু একাডেমি ও বিএনপি সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী এবং কর্মশীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মিস হুরে জান্নাতের সভাপতিত্বে খুলনা দারুল উলুম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দিন কাশেমি, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আবু রহিম সর্দার, দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুফাসের মোহাম্মদ মোশরফ হোসেন, তালিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ এফ এম নাজমুস সৌদ খানে সবুর মহিলা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মিজান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাস ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ স্কুল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে খুলনা সিটি কর্পোরেশন কেসিসির উদ্যোগে নগর ভবন চত্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ও আদর্শের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, কেসিসির শিক্ষক সমিতির সভাপতি নাসির উদ্দিন কাশেমি, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া, কেসিসির প্রধান প্রকৌশলী মসিউজ্জামান খান, সচিব মোহাম্মদ রেজা রশিদ ও ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা সহ কেসিসির কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে হামনাত প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপকূলের মানুষ। উপকূলীয় অঞ্চলকে ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে বেশি বেশি গাছ লাগানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গাছপালা লাগালে তাপমাত্রা কমে আসবে, বৃষ্টির পরিমাণ বাড়বে, বিভিন্ন রোগবালাই সহ মহামারী কমিয়ে আনতেও আমরা ভূমিকা রাখতে পারব। তিনি গতকাল বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে 10,000 গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষায় বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। উপকূলীয় এলাকার পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ সহায়ক ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম বৃক্ষরোপণে আগ্রহী উঠেছে, যা পরিবেশ সুরক্ষার জন্য ইতিবাচক দিক। কোস্টগার্ড সদর দপ্তর ঢাকার কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ মেহেদী হাসান, কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তর মোংলার ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মহসিন এবং রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা আনোয়ারুল আজিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় রিশখালী ফুটবল একাদশ ২-১ গোলে হরিণাকুণ্ড ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। এদিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজপাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় বালিদিয়া ইউনিয়ন একাদশ ৩-১ গোলে নহাটা ইউনিয়ন একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে ৬টা ৫ মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশের গান শাম্মী আক্তারের কণ্ঠে।

দেশের গানটি শুনলেন শাম্মী আক্তারের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। এখন চেনা অচেনা নজরুল, নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুলের জীবন ও কর্ম নিয়ে বিশেষ অনুষ্ঠান। নিবেদনে ট্রান্সক্রিপশন সার্ভিস, ঢাকা।

যার কলমের একটি শব্দে কেঁপে উঠেছিল পুরো ব্রিটিশ রাজপ্রাসাদ, যার গান, যার কবিতা আমাদের রক্তে আজও সংগ্রামের আগুন জ্বালায়। জানেন কি কেন তিনি আমাদের জাতীয় কবি? তিনি শুধু শব্দ দিয়ে কবিতা লেখেননি, তিনি আমাদের জন্য স্বাধীনতা এবং সাম্যের স্বপ্ন বুনেছেন। চলুন আজ জেনে আসি কাজী নজরুল ইসলামের জাতীয় কবি হয়ে ওঠার পেছনে সেই রাজকীয় ইতিহাস। জাতীয় কবি হয়ে ওঠার পেছনে রয়েছে তার বৈপ্লবিক সাহিত্যকর্ম, রয়েছে মহান স্বাধীনতা যুদ্ধে তার লেখার অপরিসীম ভূমিকা। চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এটি বাংলাদেশের অফিসিয়ালি রাষ্ট্রীয় রণসঙ্গীত হিসেবে স্বীকৃত। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে তার লেখা, গান, কবিতা আমাদেরকে উদ্দীপনা সৃষ্টি করত, অনুপ্রাণিত করত। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হতো তার সেই সব গান এবং কবিতা। মূলত স্বাধীনতার পূর্বেই আমাদের বাঙালি জাতির মনে তিনি জাতীয় কবির স্থান অর্জন করে ফেলেছেন। বাঙালি জাতির পক্ষ থেকে অবিভক্ত ভারতেই কবিকে প্রথম ১৯২৯ সালের ১০ ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলে প্রথম জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। এই অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসু, বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় সহ বহু বরেণ্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। পরবর্তীতে স্বাধীনতার পরে ১৯৭২ সালে কবিকে সপরিবারে সসম্মানে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসা হয়। রাষ্ট্রীয়ভাবে তাকে থাকতে দেওয়া হয় ধানমন্ডির একটি বাড়িতে, যেটি বর্তমানে নজরুল ইনস্টিটিউট নামে পরিচিত। ১৯৭৬ সালে কবিকে বাংলাদেশী নাগরিকত্ব প্রদান করা হয় এবং সে বছরই কবিকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদকে ভূষিত করা হয়। স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর পর ২০২৪ সালের ২৪ ডিসেম্বর সংস্কৃতি মন্ত্রণালয় থেকে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে রাষ্ট্রীয় গেজেট প্রকাশিত হয়। জাতীয় কবি হিসেবে তিনি আমাদের হৃদয়ে থেকে যাবেন চিরকাল, তার বিদ্রোহী চেতনা আমাদের ভেতরে রয়ে যাবে আজীবন।

আপনাকে যদি একটি প্রশ্ন করি, বাংলা সাহিত্যের এমন একটি লেখা যেটি প্রকাশের পর একজন কবিকেই মানুষ ভিন্ন নামে ডাকতে শুরু করেছিল, এমন একটি লেখার নাম বলতে পারবেন যেটি লেখা হয়েছিল একটি পেন্সিলের সাহায্যে? হ্যাঁ, কবিতার নাম বিদ্রোহী। এটি শুধুমাত্র কোন একটি সাধারণ কবিতা ছিল না, এটি ছিল একটি বিস্ফোরণ। চলুন আজ জেনে আসি সেই বিস্ফোরণের গল্প। সময়টি ছিল 1921 সাল, ডিসেম্বর মাসের কনকনে এক শীতের রাতে। 22 বছরের টকবকে এক তরুণ যুবক কলকাতার একটা ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘরে বসে প্রায় 150 লাইনের এক অগ্নিস্ফুলিঙ্গ লিখেছিলেন, আর এটি ছিল বিদ্রোহী কবিতা। কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1922 সালের 6 জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায়। ওই সময়ে কবিতাটি এতটাই আলোড়ন সৃষ্টি করেছিল যে ওই সপ্তাহে কবিতাটি 2 বার মুদ্রিত হয়েছিল। পরবর্তীতে 1922 সালে কবির বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণার অন্তর্ভুক্ত হয় এই কবিতা। এই কবিতা প্রকাশের পর পুরো ব্রিটিশদের ভীত যেন কেঁপে উঠেছিল, কারণ এটি কোনো সাধারণ কবিতা ছিল না, এটি ছিল ব্রিটিশদের বিরুদ্ধে বুক কাঁপানো এক ওপেন চ্যালেঞ্জ। এই কবিতাটিতে কবি হিন্দু, পুরাণ এবং মুসলিম শক্তির এক অপূর্ব সংমিশ্রণ ঘটিয়েছেন। একদিকে যেমন এসেছে শিবের তাণ্ডব, বলরামের লাঙ্গলের কথা, অন্যদিকে এসেছে জিব্রাইলের পাখা অথবা আরশের উল্লেখ। হ্যাঁ, এটি ছিলেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ব্রিটিশ সরকার তার অনেকগুলো বই নিষিদ্ধ করলেও বিদ্রোহী কবিতাটি মূলত তাদের ভীতকে একেবারে কাঁপিয়ে দিয়েছিল। শতবর্ষ পরেও নজরুলের অন্যায়ের বিরুদ্ধে এই আওয়াজ আজও জীবন্ত। আপনি বিদ্রোহী তো?

চরম সংকটের মুহূর্তে আপনার আসল পরিচয় কঠিন। একটি কবিতার মাধ্যমে কবি এই প্রশ্নের উত্তর শতবর্ষ আগেই আমাদেরকে দিয়ে গেছেন। কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি একটি রাজনৈতিক এবং স্বদেশ প্রীতিমূলক কবিতা। ব্রিটিশ শাসনামলে পরাধীন ভারতে দেশবাসীকে এবং রাজনৈতিক নেতাদের সচেতন করার উদ্দেশ্যে কবি এই কবিতাটি লিখেছিলেন। কবিতাটি 1926 সালের মে মাসে অল ইন্ডিয়া স্বরাজ পার্টির কৃষ্ণনগর সম্মেলনে গাওয়ার জন্য রচিত হয়েছিল। এটি শুধুমাত্র একটি কবিতাই নয়, এটি একটি জাগরণীমূলক, উদ্দীপনামূলক গণসঙ্গীত। এই কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। পরাধীন ভারতের প্রেক্ষাপট নিয়ে এই কবিতাটি কবি রচনা করেছিলেন। তখন একদিকে ছিল ব্রিটিশ শাসকদের তীব্র শোষণ এবং অন্যদিকে ছিল ভারতীয়দের ভেতর ধর্মীয় এবং অভ্যন্তরীণ গোলমাল। জাতির এই চরম সংকটময় মুহূর্তে কবি জাতির ত্রাতা বা নেতাকে, যাকে কবি কবিতায় কান্ডারি অথবা নেতা বলে উল্লেখ করেছেন, তাকে আরো সতর্ক এবং সাবধানী হবার আহ্বান জানিয়েছেন। এই কবিতাটি শুধুমাত্র ব্রিটিশ বিরোধী আন্দোলনই নয়, বরং এটি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছিল। এখনো জাতির যে কোনো সংকটময় মুহূর্তে এটি পরম দিক নির্দেশনা হিসেবে কাজ করে। কলম যে দরবারের চেয়েও ধারালো, কবিতা শতবর্ষ পূর্বেই আমাদেরকে কবিতার মাধ্যমে প্রমাণ করে গেছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি বলতে পারি, জাতির চেয়ে আমরা মানুষকে বড় করে দেখতে পেরেছি?

এতক্ষণ চেনা অচেনা নজরুল, নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুলের জীবন ও কর্ম নিয়ে বিশেষ অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ হল। নিবেদনে ট্রান্সক্রিপশন সার্ভিস, ঢাকা, বাংলাদেশ বেতার, খুলনা।

স্মৃতিকলা মজুমদারের কণ্ঠে নজরুল সঙ্গীতটি শুনলেন দুপুর 12:30 আমাদের স্টুডিওর ঘড়িতে, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দুখানি আধুনিক গান মোহাম্মদ তোফাজ্জেল হোসেনের কণ্ঠে।

0: প্রথমে রেজাউল করিম এবং পরে আব্দুর রশিদের লেখা দুখানি আধুনিক গান শুনলেন মোহাম্মদ তোফাজ্জল হোসেনের কণ্ঠে।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন লোকগীতি, পরিবেশন করছেন অন্তিপাল।

দুখানি লোকগান পরিবেশন করলেন অন্তিপাল, সঙ্গীত পরিচালনায় ছিলেন চিত্রা বিশ্বাস, প্রকৌশল দায়িত্বে প্রদীপ কুমার মৃধা। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকিস্তানি হামদ।

নাতি রাসুল শুনলেন। আল্লাহ তাআলা খাস বান্দার দ্বারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। হে বান্দারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালাম জবাব দাও, অথবা কমপক্ষে জবের মধ্যে ওই শব্দগুলো বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসেব গ্রহণ করবেন। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বিজ্ঞাপন তরঙ্গ।
1: শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে বিজ্ঞাপন তরঙ্গ। আপনাদেরকে শোনাব বিভিন্ন ছায়াছবির গান। এ অনুষ্ঠানে থাকছে ফোন ইন পর্ব। নম্বরটি যদিও আপনারা জানেন, তবু আরেকবার জানিয়ে দিচ্ছি, 0197412 1970। আপনাদের সাথে এই মুহূর্তে আমি অনামিকা কুণ্ডু, অধিবেশন তত্ত্বাবধানে আছেন সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন প্রদীপ কুমার মৃধা। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, চলে যাব গানে। প্রথম গানটি শোনাব বাবা কেন চাকর ছায়াছবি থেকে, শিল্পী খালিদ হাসান মিলু। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন লাভলি নন্দন প্রতাপ খুলনা থেকে।

শ্রোতা বন্ধুরা, এবারের গানটির অনুরোধ করেছেন পলাশ কুমার কাঞ্চননগর ডুমুরিয়া থেকে। ছায়াছবি বর্ষা বাদল, শিল্পী ইন্দ্রকিশোর ও রুনা লায়লা।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্তে এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে,
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।
2: এবারে ছায়াছবি অশিক্ষিত, শিল্পী শাম্মী আক্তার। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আফজাল হোসেন দেওয়াতলা বটিয়াঘাটা থেকে। শ্রোতাবন্ধুরা, এরপর আমরা চলে যাব ফোন ইন পর্বে। আমাদের সাথে যুক্ত থাকতে যোগাযোগ করুন এই নম্বরে 01974121970।
3: আমি যেমন আছি তেমন রব বউ হব না রে।

তেমন কইরা আশা তার দেব ডাঙায় রাবো না, আমি তেমন কইরা আশা তার দেব ডাঙায় রাবো না, ডাঙায় রইব না রে শাসন শুন।

0: শ্রোতা বন্ধু, যেমনটি বলছিলাম গানের আগেই আপনাদের সাথে কথা হবে এবং ফোনও কিন্তু চলে এসেছে। প্রথমে যে বন্ধু রয়েছেন তার সাথে কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
1: ভালো আছেন আপনি?
0: হ্যাঁ জি শ্রোতা, ভালো আছি। জি
1: গান শোনাবেন? ছবির নাম হলো ও আকা।
0: জি ছবির নামটি আরেকবার বলবেন শ্রোতা।
1: ছবির নাম?
0: জি জি জি,
1: ছবির নাম হলো
0: ওয়াদা। ঠিক আছে, ঠিক আছে শ্রোতা, সাথেই থাকুন, আপনার পছন্দের গানটি শোনানোর চেষ্টা থাকবে। আরেকজন বন্ধু রয়েছেন।
2: হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো।
0: জি শ্রোতা, হয়তো নেটওয়ার্কজনিত সমস্যার কারণে আপনি আমাদেরকে শুনতে পারছিলেন না, কিন্তু আমরা আপনাকে শুনতে পাচ্ছিলাম। আরেকজন শ্রোতা বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন, কথা বলবো তার সাথে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে? জি রেজাউল ভাই, আপনার অনুরোধ জানাবেন। শ্রোতা নাম তো, জি জি আপনার অনুরোধটি জানাবেন শ্রোতা।
1: আমাকে গান শোনাবেন, ছবির নাম, ছবির নাম ভালো মানুষ, সেই নাম তুমি রহিম, তুমি করিম, তুমি রহম।
0: ঠিক আছে শ্রোতা, ভালো মানুষ ছবি থেকে গান শুনতে চেয়েছেন আমাদের এই শ্রোতা। হ্যালো,
2: হ্যালো,
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: দিদিরা কেমন আছেন?
2: হ্যাঁ ভালো আছি, কে বলছেন?
1: এক মাস পরে লাইন পেলাম, কথা বলছি মোহাম্মদ আব্দুরুব জয়েন্ট দেওয়ে সাধারণপুর বগুড়া থেকে।
2: হ্যাঁ বলুন।
1: পছন্দের ছবি হলো বেদের মেয়ে জোসনা, গানের কুলি হলো এক গাঁটে প্রাণ দিয়ে বেড়ে আর এক গাঁটে খাই, মোদের সুখের সীমা নাই।
0: আচ্ছা ঠিক আছে শ্রোতা, এবারে কোন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে ফোন করতে পারেন 01974-1-2-1-9-7-0 এই নম্বরে। হ্যালো, শুভ দুপুর, কে বলছেন, কোথা থেকে?
3: সুফল বিশ্বাস বলছিলাম আপু।
0: জি সুফল, আপনার অনুরোধ জানাবেন।
3: কুসুমকলি ছায়াছবি থেকে এন্ডুকেশন রোনালালের কণ্ঠে চক্ষু ছুঁইয়ার কথা দিলাম, আমি কথা রাখবো এই নামে গান।
0: ঠিক আছে শ্রোতা, আমরাও অবশ্যই আপনাদের কথা রাখার চেষ্টা করব, আর এর জন্য আপনাদেরকেও থাকতে হবে আমাদের সাথে সবসময়। আপনারা বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে থাকবেন এবং যেমনটি অনুরোধ করছেন ঠিক একইভাবে বিজ্ঞাপন তরঙ্গের পরবর্তী আয়োজনগুলোও শুনতে থাকবেন, তাহলে আশা রাখছি আপনার পছন্দের গানটিও আপনি যে কোনো পর্বে শুনে ফেলতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমরা রয়েছি 01974-1-2-1-9-7-0 এই নম্বরে, আর কথা হচ্ছে আপনাদের সাথে। আরো একজন বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন।
2: ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি।
4: আমি এসএম আশরাফুজ্জামান আশরাফ, কাজীপাড়া দশের সদর দশের থেকে। আপনার গান শুনতে চাই শয়তান মানুষ, শয়তান মানুষ ছবি থেকে। কান্ত কিশোর এবং অনন্ত সরকার কণ্ঠে মনে মনে আমি গানে খুঁজি সেই যুগে তুমি।
2: ধন্যবাদ
4: গানটি শোনাবেন।
0: শ্রোতা, আপনারা যখন আমাদেরকে ফোন দেবেন তখন খুব ভালো হয় যদি আপনি আপনার রেডিও সেটটির ভলিউম একটু কমিয়ে রাখেন অথবা দূরে সরে যান, কারণ আপনার কাছে যে রেডিও সেটটি আছে সেটির শব্দে আপনার অনুরোধ কিন্তু আমরা স্পষ্টভাবে শুনতে পারি না। পরবর্তীতে আপনাদের পছন্দের গানগুলাও শোনানোর জন্য আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়। যদি শ্রোতা এটা একটু খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনার পছন্দের গানটিও শোনা আপনার জন্য সহজ হবে।
2: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
5: দেব জয়খালি খুলনা থেকে নাইম বলছিলাম।
2: জি বলুন।
0: নাইম জয়খালি থেকে
5: ছায়াছবি থেকে ইমরান ও কোনার কণ্ঠে।
2: ছায়াছবির নাম আরেকবার বলুন।
5: প্রবন্ধ।
2: আচ্ছা ধন্যবাদ।
0: বন্ধুরা, আজ আমাদের গানের তালিকায় আপনাদের পছন্দ করা অনেক গান রয়েছে। আর আজকে হয়তো কিছুটা নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে শ্রোতা আপনাদের ফোন পেতে আমাদের একটু সময় লাগছে, তবে আমরা পরবর্তীতে আবারও আপনাদের সাথে ফোনে যুক্ত হবে এবং আশা রাখছি তখন আপনাদের অনুরোধগুলো আমরা জানতে পারব। শোনাবো এবারে জিদ্দি ছবি থেকে গান, যুগল গিয়েছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন সুনীল মোল্লাহার বাগেরহাট থেকে।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এ সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: শ্রোতবন্ধুরা, এবারে শুনবেন সূর্যকন্যা ছায়াছবি থেকে গান, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন রেজাউল বালিয়া তালা থেকে।

এবার গানটির শুনতে চেয়ে অনুরোধ করেছেন এনামুল লোকনাথপুর চুয়াডাঙ্গা থেকে। ছায়াছবি নাগরদোলা, শিল্পী রথীন্দ্রনাথ রায়।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং

0: বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশ।

0: ব্যবস্থা করে, সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
0: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
1: উদ্যোগ সরিয়ে দেয় জনগণের অংশ।

0: হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই ভাইরা।
0: উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশচ্ছাপ। 49 বছরের পথচলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল, হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতি বৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

এবার ইচ্ছা ছবি মনের মাঝে তুমি, শিল্পী অনুরাধা পাড়োয়াল ও কবিতা কৃষ্ণমূর্তি। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন অহিদুজ্জামান ভ্যানামারা কুষ্টিয়া থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অনন্ত ভালোবাসা ছায়াছবি থেকে গান, শিল্পী কনক চাপা ও ইন্দ্র কিশোর। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন জ্ঞানেন্দ্র পাল ফতেপুর মহেশপুর থেকে।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হলো বেলা দুটোর বাংলা সংবাদের। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা দুটোর সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আমেনা বেগম লাবণী। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ। বেলা তিনটায় এই অধিবেশনের বৈঠক বসবে। আজকের দিনের কার্যসূচিতে রয়েছে সভাপতি মণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর, জরুরি জন গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ, বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব এবং আইন প্রণয়ন কার্যাবলী। নেপালে হিমবাহ ধসের ফলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত 165 জনে পৌঁছেছে। কর্তৃপক্ষ জানায়, নেপাল ও চীনের তিব্বতে 800 বিদেশী সহ প্রায় 1500 মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা নেপাল চীন সীমান্তে জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই বন্যার কারণে নেপালে বেশ কয়েকটি গ্রাম ভেসে গিয়েছে এবং তিব্বতের নিকটবর্তী অঞ্চলে সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জানিয়েছেন, নেপালে ক্ষতিগ্রস্ত অঞ্চলে উদ্ধারকর্মী ও সহায়তা পাঠানো হচ্ছে। নেপালে ক্ষতিগ্রস্তদের জন্য ভারত প্রয়োজনীয় ওষুধসহ প্রায় 10 টন মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সহায়তার জন্য অর্থ, ত্রাণ সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পাঠাচ্ছে। এদিকে নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। পৃথক শোকবার্তায় তারা নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিও নেপালের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেপালের দুর্যোগ মোকাবেলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে অবকাঠামো, বন্দর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা আরও বাড়বে। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম উপস্থিত ছিলেন। বৈঠকে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন, আবাসন সহ বাংলাদেশের শিক্ষা কারিকুলামে ম্যান্ডারিন তথা চীনা ভাষা অন্তর্ভুক্তকরণ, দাসেরকান্দি সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি পূর্ণমাত্রায় ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় পাইপলাইন নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহ আলম জানান, রাজধানীর করাইল, গুলশান ও মহাখালী বস্তির উন্নয়নে আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তুলতে চীনের কাছে 10,000 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, এই প্রস্তাবের আওতায় ঢাকা 17 আসনের করাইল, সাততলা ও ভাষানটেক বস্তি এলাকায় 20-তলা ভবনে ছোট ছোট ইউনিট আকারে ফ্ল্যাট তৈরি করা হবে, যেখানে বাসিন্দারা ভাড়ায় শুধুমাত্র গ্যাস, পানি, বিদ্যুৎ বিল পরিশোধ করে বসবাস করতে পারবেন। চীনের পক্ষ থেকে পর্যায়ক্রমে এটি বাস্তবায়নে সম্মতি প্রকাশ করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ। 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। বিদ্রোহী কবি নামে সমধিক পরিচিত কবি নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রশ্নে প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত। 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে সঙ্গীতের অনন্য এই প্রতিভা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে কোরআনখানি, কবি সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সমাহিত কবির কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস ও অনুপ্রেরণা। তিনি বলেন, স্বাধীনতা আন্দোলন ও যুদ্ধ থেকে শুরু করে 2024 গণঅভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশের সকল আন্দোলন ও সংগ্রামে প্রধান অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিউজিল্যান্ডে এ দলের বিরুদ্ধে টসে হেরে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ তিন ওভারে এক উইকেটে ২৫ রান করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: প্রিয় শ্রোতা, বেলা ২টোর বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের আয়োজনে। আবারও শোনাব আপনাদেরই পছন্দের গান বিভিন্ন ছায়াছবি থেকে। এবারে আসাদ বোয়ালমারি ফরিদপুরের বন্ধু, আপনার পছন্দের টিপ টিপ বৃষ্টি, এই ছবি থেকে গান শুনবেন। দ্বৈত কণ্ঠে গিয়েছেন এন্ড্রু কিশোর ও ইভার।

0: শ্রোতা বন্ধু, সময় হলো আপনাদের সাথে আরও একবার কথা বলবার। 01974-121-970 এই নম্বরে শ্রোতারা যুক্ত হবেন এবং ফোন চলে এসেছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি, কে বলছিলেন? জি,
1: অজান্তে ছায়াছবি থেকে কুমার শানুর কণ্ঠে গানের কথা,
0: ঠিক আছে শ্রোতা, ধন্যবাদ আপনার অনুরোধের জন্য, সাথেই থাকবেন, আর সাথে থাকলেই শুনতে পারবেন আপনার পছন্দের গান। হ্যালো, জি আদাব, কে বলছেন, কোথা থেকে? জি বিজন ভাই, অনুরোধ জানাবেন। দুঃখিত, ছবির নামটি আরেকবার বলবেন। জজ সাহেব ছবি থেকে তোমার হাতে আমার জীবন। ঠিক আছে শ্রোতা, অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা হয়তো শ্রোতাদের কথা একটু কম শুনতে পাই, এই কারণে অনেক সময় আমাদের বারবার শুনতে হয়। আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? আরেকবার নামটি বলবেন।
2: আমি চাঁদপুর জেলা থেকে হাবিব বলছি।
0: হাবিব বলছেন চাঁদপুর থেকে, জি অনুরোধ জানাবেন। শ্রোতা শুভ দুপুর, কে বলছেন, কোথা থেকে?
3: প্রকাশ বিশ্বাস, ট্যাঙ্গাখানি বাজার, মাগুরা থেকে বলছি।

0: এই কারণে অনেক সময় আমাদের বারবার শুনতে হয়। আরেকজন বন্ধু রয়েছেন, হ্যালো।
1: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? আরেকবার নামটি বলবেন।
1: আমি সাতপুর জেলা থেকে হাবিব বলছি।
0: হাবিব বলছেন চাঁদপুর থেকে, জি, অনুরোধ জানাবেন।
2: মাগুরা থেকে বলছি।

0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? আরেকবার নামটি বলবেন।
1: আমি সাতপুর জেলা থেকে হাবিব বলছি।
0: হাবিব বলছেন চাঁদপুর থেকে, জি, অনুরোধ জানাবেন।
2: ওয়ালাইকুম
0: আসসালাম, কে বলছেন, কোথা থেকে? আজিজুর রহমান বলছেন কপিলমুনি থেকে, জি, অনুরোধ জানাবেন। ঠিক আছে, চমৎকার একটি গান শুনতে চেয়েছেন আমাদের এই শ্রোতা বন্ধু। আরো একজন বন্ধু কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জনি
3: টনি
0: জি
3: শুনতে চাই, মাতজানা তাদের কণ্ঠে।
0: শ্রোতা, ছবির নামটি আরেকবার বলবেন।
3: মাতজানা, মনের রঙে রঙা।
0: ঠিক আছে, একটু স্পষ্ট করে বললে ভালো হয়। আমরা আর একটি ফোন কল নিব, তারপরে চলে যাব আবারও আপনাদের পছন্দের গানে। সবশেষ শ্রোতা বন্ধু কে যুক্ত হলেন? হ্যালো, জি, অনুরোধ জানাবেন।
4: ঠিকানা কাঞ্চননগর ডুমুরিয়া।
0: জি, অনুরোধ।
4: তোমাকে দিলাম এই মন, তোমাকে দিলাম এই ছবিতে খালি ধানগুলো ও রুমালালার কণ্ঠে।
0: ঠিক আছে শ্রোতা, এই ফোন কলটির সাথে সাথেই আজকের মতো বিদায় নিচ্ছি ফোন ইন পর্ব থেকে। তবে শ্রোতা বন্ধু আমাদের সাথেই থাকবেন, সকলে যাদের সাথে কথা হলো না তারা নিশ্চয়ই আগামীকাল আমাদের সাথে যুক্ত হতে পারবেন। এবারে পলাশ ও মমতাজের কণ্ঠে খাইরুন সুন্দরী এই ছবির গান শুনবেন। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন কাকচিড়া বরগুনা থেকে বিজন গোমস্তা।

এখন শুনবেন সুজন সখী ছায়াছবি থেকে গান, শিল্পী আব্দুল আলিম ও সাবিনা ইয়াসমিন। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন লুৎফর জোয়াদ্দার, পাংশা, রাজবাড়ী থেকে।

শ্রোতা বন্ধু, আপনারা আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবি থেকে গান শুনছেন। প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধু, প্রতিদিনই আপনার পছন্দের অনেক গানই আমাদের তালিকায় থাকে, তবে সময় যেহেতু বেঁধে দেয়া, তাই ইচ্ছা থাকলেও আপনাদের সব গানগুলো প্রচার করা সম্ভব হয় না। আজও তেমনই আমাদের তালিকায় রয়েছে রায়ের মহল খুলনা থেকে সুফল বিশ্বাস। আপনি আনন্দ অশ্রু ছবির গান শুনতে চেয়েছিলেন কনকচাপা এন্ড্রু কিশোরের কণ্ঠে, নচিকেতা ও শিখা বোসের কণ্ঠে। হঠাৎ বৃষ্টি ছবির গান শুনতে চেয়েছিলেন রাজু আহমেদ চৌগাছা যশোর থেকে। এছাড়াও রুনা লায়লার কণ্ঠে প্রাণের চেয়ে প্রিয় এই গানটি শুনতে চেয়ে আমাদের বন্ধু খোকন চন্দ্র পাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছিলেন। শ্রোতা, আপনাদের সকলের পছন্দের গান আমাদের তালিকায় ছিল, তবে সময় স্বল্পতার কারণে সবার গান শোনানো সম্ভব হচ্ছে না। আর এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো হাজার বছর ধরে ছবি থেকে গান দ্বৈতকণ্ঠে গেয়েছেন সুবীর নন্দী ও মুক্তি। গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন মোহাম্মদ ইসলাম উদ্দিন শাহবাজপুর শৈলকুপা থেকে।

শ্রোতা বন্ধু, গান শুনতে শুনতে শেষ হয়ে এলো আমাদের আজকের বিজ্ঞাপন তরঙ্গের পুরোটা সময়। তবে যাবার আগে শ্রোতা বন্ধু, একটি কথা না বললেই নয়, বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, তাই এ সময় আমাদেরকে থাকতে হবে সাবধান এবং সতর্ক। তাই যে সকল কাজ করতে হবে তার মধ্যে রয়েছে ফুলের টপ সহ বাসার ভিতর ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিন, এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড ও প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টে রাখুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও। মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সকলের শরীর ঢেকে থাকে এমন কাপড় পরিধান করুন। প্রিয় শ্রোতা, আসছে আগামীকাল ঠিক একই সময় বিজ্ঞাপন তরঙ্গ শুনবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভ দুপুর।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতাবন্ধু, আয়োজন মালায় আমাদের এখনের নিবেদন নজরুল সঙ্গীত, গেয়েছেন নাহিদ সুলতানা।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: এতক্ষণ শুনছিলেন নজরুল সংগীত, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী মোহাম্মদ আসাদুজ্জামান, গীতিকার গোলাম মোস্তফা ঝান্টু।

0: এতক্ষণ শুনছিলেন আধুনিক গান, শিল্পী ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত

0: হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন পল্লীগীতি। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে অনিল চন্দ্র হালদারের কণ্ঠে শুনবেন পল্লীগীতি, গীতিকার মোহাম্মদ রফিকুল ইসলাম।

এতক্ষণ নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে অনিলচন্দ্র হালদারের কণ্ঠে পল্লীগীতি শুনলেন গীতিকার মোহাম্মদ রফিকুল ইসলাম। বাংলাদেশ বেতার খুলনা বিকাল 3টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম, বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রফিকা বিনতে জাহিদ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের কল্যাণে তার উপর অর্পিত সাংবিধানিক দায়িত্বসমূহ সম্পূর্ণ নিরপেক্ষভাবে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি আজ বঙ্গভবনে কর্মকর্তা কর্মচারীদের সাথে প্রথমবারের মতো অনুষ্ঠিত রাষ্ট্রপতির দরবারে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি পদে কারো প্রতি কোন বিরাগ অথবা অনুরাগ নেই, বরং দেশ রাষ্ট্র জনগণের স্বার্থে রক্ষাই তার প্রধান লক্ষ্য। তিনি বঙ্গভবনে কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব, নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে পালন করার আহ্বান জানান। রাষ্ট্রপতি বঙ্গভবনে জাতীয় নিরাপত্তার স্বার্থে সম্পর্কিত কার্যক্রমে গোপনীয়তা বজায় রাখার পরও গুরুত্ব আরোপ করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে অবকাঠামো, বন্দর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা আরও বাড়বে। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ শেষে এই আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, রাজধানী করাইল, গুলশান ও মহাখালী বস্তির উন্নয়নে আধুনিক গড়ে তোলা চীনের কাছে প্রায় 2000 প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, এই প্রস্তাবের আওতায় ঢাকা 17 আসনে করাইল, সাততলা ও ভাষানটেক বস্তি এলাকায় 20-তলা ভবনে ছোট ছোট ইউনিট আকারে ফ্ল্যাট তৈরি করা হবে, যেখানে বাসিন্দারা বিনা ভাড়ায় শুধুমাত্র গ্যাস, পানি, বিদ্যুৎ বিল পরিশোধ করে বসবাস করতে পারবেন। চীনের পক্ষ থেকে পর্যায়ক্রমে এটি বাস্তবায়নে সম্মতি প্রকাশ করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকীতে পালিত হচ্ছে আজ। বিদ্রোহী কবি নামে সমধিক পরিচিত কবি নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রশ্নে প্রেম এবং সাম্যবাদের চেতনায় দীপ্ত। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সমাহিত কবি কাজী নজরুল রিজভী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস ও অনুপ্রেরণা। তিনি বলেন, স্বাধীনতা আন্দোলন ও যুদ্ধ থেকে শুরু করে 2024 গণঅভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশের সকল আন্দোলন ও সংগ্রামে প্রধান অনুপ্রেরণা ছিলেন নজরুল ইসলাম। নেপালে হিমবাহ ধসে ফলে ভয়াবহ বন্যা ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত 165 জনে পৌঁছেছে। কর্তৃপক্ষ জানায়, নেপাল ও চীনের তিব্বতে 800 বিদেশি সহ প্রায় 1500 মানুষ নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীরা নেপাল চীন সীমান্তে জীবিতদের খোঁজে তল্লাশ চালাচ্ছে। মহাসচিব অ্যান্টনি গুতেরেস জানিয়েছে, নেপালের ক্ষতিগ্রস্ত অঞ্চলে উদ্ধারকর্মী ও সহায়তা পাঠানো হচ্ছে। নেপালে ক্ষতিগ্রস্তদের জন্য ভারত প্রয়োজনীয় ওষুধ সহ 10 টন মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা বন্যা পরবর্তী পরিস্থিতি নেপালকে সহায়তার জন্য অর্থ, ত্রাণ সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পাঠাচ্ছে। এদিকে নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেপালের দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের জানিয়েছে বাংলাদেশ। এদিকে সহায়তার প্রস্তাব দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে নেপাল। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিরিষ খানাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এক টেলিফোন আলাপে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেপালের মন্ত্রী বলেন, কোন বিশেষ সহায়তা প্রয়োজন হলে তার দেশ বাংলাদেশকে অবহিত করবে। ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা প্ল্যাটফর্মস আগামী এক দশকের সর্বোচ্চ 1000 কোটি পর্যন্ত পরিষদ এবং কিশোর কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সীমিত করতে হয়েছেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম বিশেষ করে শিশুদের তথ্য সংগ্রহ ও ব্যবহারের ক্ষেত্রে আইন লঙ্ঘন করেছে বলে যুক্তরাষ্ট্রের 29টি অঙ্গরাজ্য মামলা করে। এর নিষ্পত্তিতে কয়েক বিলিয়ন ডলারের এই চুক্তি সম্মত হল মেটা। খেলার খবর, অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে টসে হেরে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 14 ওভারে 3 উইকেটে 113 রান করেছে। আবহাওয়া, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠান প্রেম ও দ্রোহের ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলাম, সঞ্চালনা মোহাম্মদ আব্দুল মান্নান।
2: আজ 12ই ভাদ্র আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণ দিবস। কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বহুমুখী অবদানের মূল্যায়নে আজ আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে আমার সাথে আছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দুলাল হোসেন এবং সরকারি বিএল কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ইমরান হোসেন। সাহিত্যের আকাশে ধ্রুবতারার মতো সহসা আবির্ভূত হয়ে ব্যতিক্রমী ব্যক্তিত্বের আলোকে কাজী নজরুল ইসলাম সকল শাখাকে উদ্ভাসিত করে হয়ে আছেন চিরস্মরণীয়। শানিত অস্ত্রের সাথে তুলনীয় প্রকাশের ভাষাভঙ্গি এবং প্রকাশিত বিষয়বস্তুতে তিনি জাতিকে দিয়ে গেছেন মুক্তিপথে চলার আপোষহীন পথের দিশা। নানা প্রতিকূলতার মুখে ত্যাগ তিতিক্ষার দারুণ দহনে দীপ্ত খাঁটি সোনা শৈশবের দুখুমিয়া হয়ে উঠেছেন বিদ্রোহ ও প্রেমের প্রতীক, এক মহাকাব্যিক ব্যক্তিত্ব। অন্যায় অবিচার অসাম্য অধীনতা অমানবিকতা ভণ্ডামি ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী সংগ্রামী কবিতায় যেমন তিনি বিদ্রোহী কবি, তেমনি হৃদয়ের গভীরে সুপ্ত অনুভবের প্রকাশে কবিতা ও গানে তিনি পরম প্রেমিক সত্তায় ব্যক্ত হয়েছেন। একজন বড় কবির বিচারে সবচেয়ে জরুরি উপাদানগুলি হল তিনি তার সমকালের দেশজ আন্তর্জাতিক জীবন ও সাংস্কৃতিক প্রেক্ষাপট কিভাবে তুলে ধরেছেন তা লক্ষ্য করা, পূর্বের ছন্দকে অনুসরণ এবং তাকে অতিক্রমের পথে নিদর্শন নির্মাণ, এটি বড় কবির কাজ। আমাদের আলোচনায় আমরা প্রসঙ্গক্রমে কবি নজরুল ইসলামের সেসব দিক তুলে ধরবার চেষ্টা করব। মনে রাখতে হবে কবির জন্ম 1899 এবং মৃত্যু 1976 সাল। 77 বছরের দীর্ঘ আয়ুষ্কালের শেষ তিন দশক 1942 থেকে 1976 তিনি ছিলেন নিদ্রিত আগ্নেয়গিরি বিষুভিয়াসের মতো নিশ্চল নিশ্চুপ। আপনার মনে আপনি গন্ধবিধুর ধূপের মতো পড়েছেন। প্রথম জীবনে কঠোর দারিদ্র্যের সাথে যুদ্ধ করে চলা, পরের দশকে বঙ্গভঙ্গ রদ আন্দোলন, স্বদেশী আন্দোলন, স্বরাজ আন্দোলন, সন্ত্রাসবাদী আন্দোলন ইত্যাদি অস্থিরতার মধ্যে কেলোদজ কুসুম লাল পদ্ম হয়ে ফুটেছেন কবি কাজী নজরুল ইসলাম। প্রথম মহাযুদ্ধের পটভূমি, মূলত অধীন ব্রিটিশ ভারতে জন্ম, জমিদার মহাজনের শোষণ, নারীর প্রতি বৈষম্য, সাম্যবাদ প্রতিষ্ঠার জন্য রুশ বিপ্লব ইত্যাদির আবহ কবির চেতনায় প্রতিফলিত এবং তার চেতনালোক এইভাবে গঠিত। এবং একবিংশ শতাব্দীর তৃতীয় ও চতুর্থ দশকের সক্রিয় সাহিত্যে কবি তার প্রেক্ষিতে নিজস্ব বোধ প্রকাশ করেছেন। প্রকাশভঙ্গিতে বাংলা কবিতার গতানুগতিক একতারার সুরে ব্রজের প্রেমালাপকে ভেঙে দিয়ে নিয়ে এলেন সৈনিকের পায়তারার তাল ও বিয়োগলের সুর। চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে ওতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল, অথবা কামাল তুনে কামাল কিয়া ভাই, এই যে ভাষার যে ভঙ্গিমা, চলনের যে ভঙ্গিমা, দৃপ্ত ভঙ্গিমা, এই পৌরুষ ভাষায় নিয়ে এসেছেন তিনি ছন্দে। আর আরবি ফার্সি শব্দের ব্যবহার, অসাম্প্রদায়িক জীবন চেতনা, শ্যামাসঙ্গীত ও ইসলামী সঙ্গীত, গজল গান একই হৃদয়ে সমভাবে স্থান পেয়েছে। সেই সর্বমিশ্র সৃষ্টি দৃষ্টি আকর্ষণ করে সকলের। বিদ্রোহী কবিতায় লক্ষণীয় কান্ডারি হুশিয়ার কবিতায় খেয়াপাড়ের তরণী ইত্যাদিতে আমরা লক্ষ্য করব। সব প্রথমেই আমাদের লক্ষ্য করতে হবে যে তিনি যখন যুদ্ধফেরত সৈনিক হাবিলদার পদে উন্নীত হয়েছিলেন প্রথম মহাযুদ্ধে যোগ দেওয়ার জন্য করাচিতে, সেখান থেকে ফিরে এলেন যুদ্ধ থেমে গেল বলে, এসে কমরেড মোজাফফর আহমদের মেসে উঠলেন কলেজ স্ট্রিটে, এবং সেখান থেকেই তার লেখালেখি শুরু হয়ে গেল। মূলত কলকাতায় সবাই তাকে চিনল। খেয়াপাড়ের তরণী কবিতা প্রকাশের পরে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সমালোচক মহিতুল্লাল মজুমদার খুঁজতে থাকলেন যে এই কবি কোথায় আছে, এবং তার বর্ণনায় অসাধারণ সব কথা আছে, আমরা আলোচনায় সেটা যাব যে কিভাবে তিনি বাংলা শব্দের মধ্যে আরবি শব্দগুলি ব্যবহার করেছেন। আংটিতে যেমন হীরা বসানো থাকে, সোনার মধ্যে তেমনি তিনি খুঁজে পেলেন এই কবি কোথায় আছে, এবং বিরাট প্রবন্ধ লিখলেন যে আমাদের মুসলমান ভাইরা বাংলা সাহিত্যকে যদি এভাবে সমৃদ্ধ করে তাহলে আমাদের সাহিত্যের উন্নতি হবে, ইত্যাদি আরও অনেক বড় বড় মানুষ। রবীন্দ্রনাথের মন্তব্য আছে তার সম্বন্ধে, তিনি এক মহাকাব্যিক চরিত্র, এটি রবীন্দ্রনাথ বলেছেন। বিপিন পাল বলেছেন যে নজরুলের কবিতায় যে নতুন যুগের সন্ধান পাই অন্য কোথাও সেটা তিনি পান না। আমরা এটা জানি যে সুভাষ বসু বলতেন যে আমি জেলখানায় বসে নজরুলের কবিতা পড়ে উদ্দীপ্ত হতাম। তো এইভাবে তিনি তার লেখালেখি যেভাবে নিয়ে এসছেন, বড় বড় মানুষকে তিনি আকৃষ্ট করেছেন অল্প সময়ের ভিতরে। আর কবির কাব্য ২৪খানা, উপন্যাস ৩, ছোট গল্প ৩, নাটক ৬, গান প্রায় ৪,০০০-এর মতো, এইসব আমরা আমাদের আলোচক দুজনের কাছেই শুনব। আমরা এবারে প্রথমেই যাই কবির প্রেম বিদ্রোহ দুটো কিভাবে এসেছে সেখানে। আর একটি কথা আমাদের সঙ্গে বলতেই হবে যে তিনি সাংবাদিকতায় ছিলেন। তিনি নবযুগ, ধূমকেতু, লাঙ্গল গণবাণী, মূলত তিনটি চারটি নামের পত্রিকা সম্পাদনা আছে। আর তার ধূমকেতু পত্রিকায় স্পষ্ট স্বাধীনতার ঘোষণা এসেছে। তার পত্রিকায় আনন্দময়ীর আগমন কবিতা লেখার জন্য ব্রিটিশদের নজরে পড়লেন, জেলে গেলেন, এসব সমস্ত বিষয়ে আমরা সেখানে দেখতে পাব। তো সাংবাদিকতার একটা বড় জিনিস হল যে এখানে শুধু কল্পনা দিয়ে চলে না, কাজেই নজরুলকে যারা আবেগী মানুষ বলেন তারা সঠিক তথ্য জানেন না। নজরুলের অনেক প্রবন্ধে তাকে দেখব যে কি পাণ্ডিত্য তার। যেমন তার বর্তমান বিশ্ব সাহিত্য যদি পড়া যায় তাহলে এক অত্যন্ত দুর্দম চলাফেরার কবিকে দেখলে মনে হবে তিনি এত পড়াশোনা করেছেন। সুতরাং তিনি সাংবাদিক ছিলেন এবং বিখ্যাত সাংবাদিক ছিলেন, আমরা এই সব দেখব। আর ব্যক্তি জীবনে তার যে বৈচিত্র্য আছে, তার বিয়ে শাদী এবং সংসার নিয়ে সেসব কথাও আসবে, গান আসবে যে লোকটি খোদার আসন আরশে দিয়া কিংবা ভগবান বুকে পদচিহ্ন একে দেওয়ার কথা বলেন। তিনি যখন গানে আসেন, মোর প্রিয়া হবে সোরানি দেব খোপায় তারার ফুল, কিংবা আজ মধুর মুরলি বাজে, এসব গান যখন শুনব তখন আমরা এই কবিকে ব্যতিক্রমী এক ব্যক্তিত্বের মধ্যেই খুঁজে পাব। তো আমরা প্রথমে আলোচনায় যাব এবারে দ্রোহ এবং প্রেমের বিষয়ে। সংক্ষেপে বলবেন আহমদ ইমরান হোসেন।
3: বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম এক অবিনাশী সত্তা যার বিনাশ নেই। ১৯২২ সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, এই অগ্নিবীণা কাব্যের বিদ্রোহী কবিতার সেই অবিস্মরণীয় পংক্তি যেটি, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, এই পংক্তিটির মধ্যেই তার কাব্যপরম্পরণতার মূল সুরটি নিহিত রয়েছে। অর্থাৎ একদিকে তিনি প্রেমের কবি, অন্যদিকে দ্রোহের, কিন্তু তার এই বিদ্রোহী সত্তার আড়ালে অধিকাংশ ক্ষেত্রে তার প্রেমিক সত্তাটি প্রচ্ছন্ন রয়ে গেছে। নজরুল কাব্যের সমগ্র প্রকৃতি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেখানে আমরা তিনটি ধারা লক্ষ্য করব। আমরা প্রথম ধারাটি যদি দেখি, সেখানে আছে কবির বিদ্রোহী রূপের পরিস্ফুটন। এখানে আসছে অগ্নিবীণা, বিশেরবাসী, সাম্যবাদী, সর্বহারা, ফণী মনসা, জিঞ্জির, সন্ধ্যা এবং প্রলয় শিখা, এই ধারার কাব্যের অন্তর্গত। দেশপ্রেম, সমাজনীতি, রাজনীতি, ধর্মনীতি এসব বিষয়বস্তুকে অবলম্বন করেই কবির বিক্ষোভ, নৈরাশ্য, আশা এখানে কাব্যময়তা পেয়েছে। কবির স্ত্রী দুলি ওরফে দোলনের নাম সম্বলিত কাব্য দোলন চাপা, ছায়ানট, পূবের হাওয়া, সিন্ধু হিন্দোল কাব্যের এই কাব্যগুলোর মধ্যে কবির প্রেমিক রূপই বেশি মাত্রায় প্রতিফলিত হয়েছে। এখানে আছে মানবিক প্রেম, বাৎসল্য, প্রকৃতি প্রেম, এসব বিষয় নিয়েই এই ধারার কাব্যগুলো তিনি রচনা করেছেন। অন্যদিকে তৃতীয় ধারার যে কাব্যগুলো তার মধ্যে রয়েছে নতুন চাঁদ, শেষ সওগাত, এই কাব্য দুটি। এই কাব্য দুটির আলাদা করে অর্থাৎ স্বতন্ত্র কোনো চরিত্র নেই, বিশেষ কোনো চরিত্র নেই। চিত্তনামা এবং মরুভাস্কর জীবনী বিষয়ক কাব্যগ্রন্থ, সেই হিসেবে এসব কাব্যগুলিকে স্বতন্ত্র ধারার কাব্য হিসেবে ধরা যায়। তবে একথাও সত্য, কাব্য ভাবনার ক্ষেত্রে কোনো বিভাগই পুরোপুরি স্বতন্ত্র হতে পারে না। এক অখণ্ড কবি মানুষের সৃষ্টি বলে তাদের মধ্যে অন্তর্নিহিত ঐক্য অবশ্যই আছে, এবং এই অন্তর্নিহিত ঐক্যই কবির কাব্য ইতিহাসের আত্মা। আমরা প্রথমেই কবির প্রেমিক সত্তার রূপটি প্রত্যক্ষ করার চেষ্টা করি। প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, তখন 49 নম্বর বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। এই পল্টনেরই সৈনিক নজরুল 1920 খ্রিস্টাব্দের মার্চ মাসের দিকে করাচি সেনানিবাস ছেড়ে কলকাতায় চলে আসেন। সে সময় তার জিনিসপত্রের সাথে ছিল একটি কবিতার খাতা। সেই খাতাটির একটি কবিতা অবহেলায়। কবিতাটির কয়েকটি পংক্তি যদি আমরা দেখি, মনে পড়ে যৌবনের পশোরাটি শিরে, যখন আসিতেছিনু নিরাশায় ফিরে অজয়ের কুলে, কি জানি কেমনে দুটো গুলাঞ্চের ফুলে, সব জ্ঞান ভুলে বিনামূলে, শত সাধনার সেই হিয়াখানি মম, বিকানু তোমার পায়ে অগো প্রিয়তম, লাজ মৌন তুমি মাথা নত করেছিলে বনলতা চুমি, তারপর তারপর হায় তুমি কোথা ভেসে গেলে আমি বা কোথায়। এভাবে নজরুলের প্রথম জীবনের এই কবিতায় তাকে দেখা যাচ্ছে এক বিরহী প্রেমিক রূপে। তার সে সময়ের লেখা কবির চাওয়া, অভিমানী, চিঠি প্রভৃতি কবিতায় তার সেই পরিচয় দিয়েছে আরও স্পষ্ট, আরও গভীরে। দ্রোহের কবি নজরুল তার প্রথম জীবনেই প্রেমিক এবং সংগ্রামী, এই যুগ্ম মূর্তিতে আমাদের সামনে আবির্ভূত হন, এবং আজীবন এই দুই ভূমিকা শিল্পসম্মত প্রণালীতে পরম দক্ষতা সহকারে পালন করে গেছেন। নজরুল তার কবি জীবনের সংগ্রামী ভূমিকার প্রেরণার স্থানকে তুলে ধরেছেন কোনো এক রমণীর মোহমোহী রূপের মধ্যে। তিনি বলেন, তোমার অধরে আঁখি পড়ে যাবে, অধীর তৃষ্ণা জাগে, মোর কবিতায় রস হয়ে সেই তৃষ্ণায় রং লাগে। নারী প্রেমের এই প্রেরণাই তাকে প্রবুদ্ধ করেছে গণজাগরণমূলক কবিতা এবং গান রচনায়। প্রেমে ব্যর্থতা মানুষের অন্তরে জাগায় অভিমান, এবং সেই অভিমান জাগায় বিদ্রোহ, এই সত্য সর্বজন স্বীকৃত। নজরুল কাব্যে মিলনের চেয়ে বিরহের রাগিণীই বেজেছে বেশি। সেই বিরহ তার হৃদয়ে জাগিয়েছে ঝড়ের আবর্ত, তিনি হয়েছেন উদ্দাম, দুর্বিনীত, নৃশংস। কবিতার চিরজনমের প্রিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, এমনই সেদিন উঠেছিল ঝড় মহাপ্রলয়ের বেশে, যেদিন আমারে পথে ফেলে গেলে চলিয়া নিরুদ্দেশে, প্রবল হস্তে নাড়া দিয়া আমি অসীম শূন্য নভে, কৃষ্ণ মেঘের ঢেউ তুলেছিনু গর্জিয়া ভীম রবে, বিশ্বের ঘুম ভেঙে দিয়েছিনু যেখানে যে ছিল সুখে, যেখানে প্রিয় অপ্রিয়া ছিল শ্বেতা বজ্র হেনেছি বুকে। অগ্নিস্রাবী নজরুলের প্রধান পরিচয় তিনি বিদ্রোহী। বিদ্রোহী কবি তিনি অবশ্যই, তবে একই সঙ্গে তিনি প্রেমিক কবিও, মানব প্রেমিক কবি। যদি খতিয়ে দেখি তবে দেখব নজরুলের বিদ্রোহতা আর মানব প্রেম অভিন্ন, একই উৎস থেকে এই দুই বস্তুর উদ্ভব। কেননা কোনো কবি গুরুতর রূপে মানব প্রেমিক না হলে বিদ্রোহী হতে পারেন না। মানব প্রেমই তার বিদ্রোহের সঞ্চালিকা শক্তি। অন্তরে মানুষের প্রতি অপ্রেম প্রেমের সঞ্চয় যখন সংসারের অযুত অবিচার, অন্যায়, শোষণ, অত্যাচারের দৃষ্টান্তে বিপর্যস্ত হবার উপক্রম হয়, তখন মনের ভেতরে জেগে ওঠে ওইসব অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের বাসনা, আর সেই প্রতিবাদের আবেগই মানুষকে বিদ্রোহের পথে ঠেলে দেয়, বিদ্রোহ প্রতিকারের সন্ধান করে, প্রতিবিধানের রাস্তা খোঁজে। কাজী নজরুলের ক্ষেত্রেও এমনটি হয়েছিল, তার প্রেমিক সত্তাই তাকে বিদ্রোহীতে রূপান্তরিত করেছিল। হৃদয় বৃত্তির বিকাশেই কবি সত্তা তীব্রভাবে অনুভূতি প্রবণ এবং স্পর্শ চঞ্চল হয়ে ওঠে। কাজী নজরুল ইসলামের মধ্যে এই বিকাশ পূর্ণ মাত্রায় হয়েছিল। যে বয়সে মন শুধু গ্রহণ করতে থাকে, বিবেচনাহীন উচ্ছ্বাসে পরিচালিত হয়, সেই কিশোর বয়সে কবি যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। দূর থেকে দেখেছিলেন বর্বরতার নির্লজ্জ অভিনয়, নিষ্ঠুরতার তাণ্ডব লীলা, পাশব বৃত্তির নগ্ন আত্মপ্রকাশ, মানবতার অপমৃত্যু, জীবনের গ্লানি আর মৃত্যুর বীভৎস রূপ তার কাছে প্রকট হয়ে ওঠে একান্তভাবে। এতে কবির অনুভূতিপ্রবণ স্পর্শ চঞ্চল মন ক্ষুব্ধ এবং বিচলিত হয়ে ওঠে। তার আত্মায় জ্বলে উঠল বিদ্রোহ, বিপ্লব আর মানবতাবোধের অপূর্ব শিখা। দেশ এবং জাতির এই যে অবস্থায় নজরুলের মতো সংগ্রামী কবির প্রয়োজন ছিল, তিনি সে প্রয়োজন মিটিয়েছেন পরিপূর্ণ সফলতায়। তাই তিনি জনপ্রিয় আর গণহৃদয়ের শুরু হল সংগ্রাম, আপোষহীন বিরামহীন। নজরুল তাই আজও সমানভাবে প্রাসঙ্গিক।
2: নজরুলের কাব্যের এই দুটির মিলন সম্বন্ধে ইমরান হোসেনের কাছে শুনলাম। এরপরে আমরা আসব ডক্টর দুলাল হোসেনের কাছে, যেখানে এসে আমরা কিছুটা শুনেছি যে বিদ্রোহী মানুষটি তার বিদ্রোহটা এলো কোথা থেকে, সেই যে ভিতরের তাড়না, সেই তাড়না অধীন ভারতের একজন সচেতন মানুষ, তাই বেদনা শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে দেশব্যাপী একটা জাগরণ তিনি চেয়েছিলেন, ভিতর থেকে এসেছে। আর একই সঙ্গে তার মধ্যে বলা হয়েছে মানবতার কথা, অসাম্প্রদায়িক চেতনার কথা, শোষণের বিরুদ্ধে, নারীর প্রতি বৈষম্যের বিরুদ্ধে অনেক কথা আমরা শুনতে পাব ডক্টর দুলাল হোসেনের কথা বলি।
4: আমরা জানি যে ১৯ শতক বা ১৯ শতকের বিশেষ করে দ্বিতীয় দশক ভারতবর্ষের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর স্বাধিকার সচেতন তথা স্বাধীনতাকামী মনোভাবের বা স্বাধীনতাকামী হয়ে ওঠা একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। এটি একটা উত্তাল সময়। ১৮৮৫ কংগ্রেস প্রতিষ্ঠিত হয়ে গেছে, তার এই ধারাবাহিকতায় এদেশে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী অধিকার সচেতন হয়ে উঠছে। কিন্তু কাজী নজরুলের যে রূপান্তর আপনি উল্লেখ করেছেন, তার সৈনিক জীবনের অভিজ্ঞতা, অন্যদিকে স্বদেশী এবং স্বরাজ আন্দোলন, স্বাধীনতা কাঙ্ক্ষায় সন্ত্রাসবাদী আন্দোলন, কমিউনিস্ট আন্দোলনের মতাদর্শ, এই সমস্ত কিছু নজরুলের ভেতরে তার আত্মসচেতনতা তৈরি করে। তিনি বুঝতে পারেন যে ভারতীয় উপমহাদেশের মানুষ একটা বন্দিত্ব যাপন করছে, এই বন্দিত্ব থেকে যদি সে মুক্তি পেতে চায় তাহলে এদেশের মানুষের আত্মজাগরণ প্রথমে প্রয়োজন। তাদেরকে সচেতন হতে হবে যে সে কে, এই দেশ তার, এই দেশের ভূখণ্ড তার, এখানে এই অধিকার তাকে আদায় করে নিতে হবে। এই জন্য তিনি কি করলেন, ব্যক্তি আবেগ এবং ব্যক্তি জাগরণের সঙ্গে জাতীয় অভিপ্সা এবং জাতীয় মুক্তির আকাঙ্ক্ষাকে প্রথমবারের জন্য একাত্ম করে দিতে পারলেন
2: এবং সেখানে কোনো
4: ভেদ ছিল না। অর্থাৎ তার ব্যক্তিগত আবেগের সঙ্গে জাতীয় আবেগ প্রথমবারের জন্য একই সুরে কথা কয়ে উঠল, নজরুল ব্যক্তি থেকে সকলের হয়ে উঠল।
2: হিন্দু না ওরা মুসলিম,
4: ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারে বলে ডুবেছে মানুষ সন্তান মর্মার, অর্থাৎ কেন হিন্দু মুসলিম নয়, মানুষ মারা যাচ্ছে। ভারতীয় উপমহাদেশের একটা জাতি ডুবন্ত অবস্থায় আছে, তাকে উদ্ধার করতে হলে সম্মিলিত ভাবের আত্মজাগরণ প্রয়োজন। নজরুলের পরম সৌভাগ্য যে কলকাতায় ফিরে প্রথম মুজাফর আহমদের সংস্পর্শে এসে এবং দ্বিতীয়ত নবযুগ পত্রিকা লিখতে গিয়ে তার দেশপ্রেমের অবয়ব এবং দিক নির্দেশ উভয়ই একটা কাঠামো পায়। এটা আমার কথা নয়, এটা বলছিলেন সমালোচক গোলাম মুর্শিদ তার বিদ্রোহী রণক্লান্ত নজরুল জীবনী গ্রন্থে, তিনি একথা উল্লেখ করলেন। কাজী নজরুল এই যে বিদ্রোহী প্রকাশের সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষব্যাপী যে উন্মাদনা তৈরি হয়েছিল, এই উন্মাদনা সম্পর্কে বলতে গিয়ে বুদ্ধদেব বসু বলছেন যে ঠিক এই উন্মাদনারই সুর নিয়ে এই সময়ে নজরুল ইসলামের কবিতা প্রথম আমার কাছে পৌঁছল। বিদ্রোহী পড়লুম ছাপার অক্ষরে মাসিক পত্রে, মনে হল এমন কখনো পড়িনি। অসহযোগের অগ্নি দীক্ষার পরে সমস্ত মন প্রাণ যা কামনা করছিল এ যেন তাই, দেশব্যাপী উদ্দীপনার এই যেন বাণী। তাহলে বুদ্ধদেব বসুর মতো কবি সাক্ষ্য দিচ্ছেন যে নজরুল কি পরিমাণে উন্মাদনা তৈরি করতে পেরেছিলেন ভারতীয় উপমহাদেশের ব্যাপী, এবং যা জনগণ কামনা করছিল সেটাই যেন নজরুল বলতে পারলেন। বুদ্ধদেব বসুর মতো গোটা ভারতবাসীকে স্বাধীনতা মন্ত্রে উজ্জীবিত করবার এক অবিকল্প প্রেরণাবাণী উচ্চকিত হয়েছিল বিদ্রোহী কবিতায়। তিনি কি বললেন, আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়েছে সব বাদ। তার মানে কি এতদিন নজরুল নিজেকে চেনেন নাই, তার মানে আত্ম আবিষ্কার করতে পারলেন নজরুল। আমরা দেখি সক্রেটিস বলেছেন নো দাইসেলফ, নিজেকে জানো। সুফিরা বলছেন মান আরাফা নাফাসাহু ফাকাত আরাফা রাব্বা, কিংবা বৌদ্ধরা বলছেন আত্মানং বিদ্ধি, আত্মাকে জানতে পারাই বুদ্ধত্ব।
2: আপনারা এই জানা আমার ফুরাবে না।
4: এই যে নিজেকে যখন, অর্থাৎ নিজের শক্তি, নিজের অধিকার, নিজের আয়ত্ত সম্পর্কে এই ভারতীয় উপমহাদেশের মানুষ অসচেতন ছিল, তাদেরকে সচেতন করে তোলেন নজরুল প্রথমবারের জন্য। নিজে আত্ম আবিষ্কার করতে পারলে আত্মমুক্তি আসবে, স্বাধীনতা আসবে।
3: এটি কিন্তু তার আমার পত্র বন্ধে ওই একই কথা বলছেন তিনি,
4: রাইট? আমরা পরে হয়তো প্রবন্ধের বিষয়ে একটু রিলেট করার চেষ্টা করব। নজরুলের কবিতায় প্রতিফলিত শোষিত নিপীড়িত মানুষ এবং মানবিকতার কথা বলতে গেলে আমরা তিনটা দৃষ্টিকোণ থেকে এটাকে ব্যাখ্যা করতে পারি। প্রথমত সাম্য চিন্তায়, দ্বিতীয়ত দ্রোহ চেতনায়, তৃতীয়ত অসাম্প্রদায়িক চেতনায়। প্রথমত মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা থেকে সৃষ্টি হয়েছে বৈষম্যহীন সমাজ সৃষ্টির প্রেরণাদীপ্ত সাম্যের কবিতা। বাংলা কবিতায় যেন এক নতুন ঝড়। এ প্রসঙ্গে বুদ্ধদেব বসু তার কবিতা পত্রিকা নজরুল সংখ্যায় বলেন, আজকাল যে সাম্যের বাণী লোকের মুখে মুখে বুলিতে পরিণত হয়েছে, বাংলা কবিতার ক্ষেত্রে নজরুলই তার প্রথম উদ্যোক্তা। এই যে নজরুলের এই সাম্য এবং মানব প্রত্যয়ের সুর তার সমগ্র সাহিত্যকর্মে একাকার হয়ে আছে, বিশেষ করে সাম্যবাদী এবং সর্বহারা কাব্যে তা অধিক মাত্রায় উচ্চকিত। এই কাব্যগুলোতে যেমন শ্রমিকের গান, সাম্যবাদী, মানুষ, পাপ, নারী, কুলিমজুর, ফরিয়াদ, রাজা প্রজা প্রভৃতি কবিতার মর্মকেন্দ্রে রয়েছে এই সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য থেকে মানব মুক্তির আকাঙ্ক্ষা।
2: এটাতেই বিশেষ করে তার আমার কৈফিয়ত কবিতায় তিনি বলেছেন, যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায়
4: তাদের সর্বনাশ।
2: এই অধীন ভারতের একজন সচেতন কবি,
4: কবি হিসেবে শোষিত নিপীড়িত মানুষের পক্ষে কি দ্রোহ উচ্চারণ করলেন, যার তার নিজের রক্ত দিয়েও যেন তাদের মুক্তি কামনা করছেন।
2: জনগণে যারা যোগ সম শোষে তারে মহাজন কয়, সন্তান সমপালে যারা জমি তারা জমিদার নয়,
4: তারা জমিদার নয়,
2: শোষণের বিরুদ্ধে কথা বলছেন
4: তিনি। এই যে সাম্যের কথা বলছেন, সাম্যের গান গায়, যত পাপি তাপি সব মোর বোন সব হয় মোর ভাই, কিংবা বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর আমরা গ্ল্যান্ডগুলো জানি, কিংবা সাম্যবাদী স্থান নাইকো এখানে কালু ও ধলার আলাদা গরু স্থান। এখন তিনটা পংক্তি আমি কারণ উচ্চারণ করছি যে উদাহরণগুলো খেয়াল করলে দেখা যাবে ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং দেশকাল এই সমস্ত কিছুকে ভেঙে দিয়ে মানুষকে তিনি একটা কাতারে দাঁড় করাতে চাইলেন। বারাঙ্গনা কবিতায় তিনি বলছেন যে যারোজ কামজ সন্তানে দেখি কোনো সে প্রভেদ নাই, অসতী মাতার পুত্র সে যদি যারোজ পুত্র হয়, অসৎ পিতার সন্তান তবে যারোজ সুনিশ্চয়। নারীকে তো আপনি তাহলে পুরুষ সেখান থেকে বাদ যাবে কেন? তার দ্রোহের মধ্যে সাম্য প্রতিষ্ঠার একটা তীব্রতম আকাঙ্ক্ষা ছিল।
2: দুরদর্শনের সঙ্গে আর একটু যোগ করি আমি, ধর্মীয় ভণ্ডামির বিরুদ্ধে তিনি কথা বলেছেন, তব মন্দির মসজিদে আজ নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি, কোথা চেঙ্গিস গজনী মাহমুদ কোথা কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়া দর, খোদার ঘরে খে কবাট লাগায় খেয়ে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা।
4: পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ শোনো। তাহলে এই গ্রন্থ ধর্মগ্রন্থ সব মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, কিন্তু তার মধ্যে অন্ধবোধ হয়ে থেকে মানুষকে অপমান করার বিরুদ্ধে তিনি দাঁড়ালেন। আপনি যে কবিতাটা বললেন
2: আজকে আমাদের যে আলোচনায়, এখানে আমরা সময় অভাবে অনেক দিকে যেতে পারলাম না, আমরা শ্রদ্ধা জানাবো তার প্রতি। আর যে দুজন আলোচক সময় অভাবে তাদের অনেক কথাই বলতে পারলেন না, তাদের যে কথাগুলি বলা হয়েছে সেখানকার জন্য তাদের ধন্যবাদ দিই এবং কবি নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে এখানেই অনুষ্ঠানে।
5: এতক্ষণ শুনলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠান, প্রেম ও দ্রোহের ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলাম। সঞ্চালনা মোহাম্মদ আব্দুল মান্নান, সম্পাদনায় মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সৌমেন বাছার। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধু, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে কিছু কথা। অফিসে বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না। নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে দেবেন না। যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন। মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সকলে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করুন। জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 16263 এ নম্বরে ফোন করুন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও প্রিয় শ্রোতা, আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3:30, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি পাঁচ মিশালি গানে। প্রথমেই শোনাব একটি দেশের গান, কণ্ঠ দিয়েছেন শাহানা সুলতানা বিউটি, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম।

শ্রোতা বন্ধু, আপনারা পাঁচ মিশালি গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে রয়েছে একটি নজরুল সঙ্গীত, শিল্পী স্বদেশ কুমার কুণ্ডু।

শ্রোতা বন্ধু, এবারে শোনাবো একটি আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন মোস্তাফিজুর রহমান নান্টু, গানের কথা সাজিয়েছেন এডিএম রতন।

এতক্ষণ শুনলেন পাঁচমিশালি গান, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বেলা চারটার বাংলা সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি রোকসানা আক্তার। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বিকেল তিনটায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে শুরু হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সংসদের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের কল্যাণে তার ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্বসমূহ সম্পূর্ণ নিরপেক্ষভাবে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি আজ বঙ্গভবনে কর্মকর্তাদের সাথে প্রথমবারের মতো অনুষ্ঠিত রাষ্ট্রপতির দরবারে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণের পর তার কারোর প্রতি কোনো বিরাগ বা অথবা অনুরাগ নেই, বরং দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থ রক্ষাই তার প্রধান লক্ষ্য। তিনি বঙ্গভবনে কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে পালন করার আহ্বান জানান। রাষ্ট্রপতি বঙ্গভবনে জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত কার্যক্রমের গোপনীয়তা বজায় রাখার উপরও গুরুত্ব আরোপ করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে অবকাঠামো, বন্দর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা আরও বাড়বে। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর সঙ্গে সাক্ষাৎ শেষে এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, রাজধানী করাইল, গুলশান ও মহাখালী বস্তির উন্নয়নে আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তুলতে চীনের কাছে প্রায় 10,000 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, এই প্রস্তাবের আওতায় ঢাকা 17 আসনের করাইল সাততলা ও ভাষানটেক বস্তি এলাকায় 20-তলা ভবনে ছোট ছোট ইউনিট আকারে ফ্ল্যাট তৈরি করা হবে, যেখানে বাসিন্দারা বিনা ভাড়ায় শুধুমাত্র গ্যাস, পানি, বিদ্যুৎ বিল পরিশোধ করে বসবাস করতে পারবেন। চীনের পক্ষ থেকে পর্যায়ক্রমে এটি বাস্তবায়নে সম্মতি প্রকাশ করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ। বিদ্রোহী কবি নামে সমধিক পরিচিত কবি নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রশ্নে প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সমাহিত কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস ও অনুপ্রেরণা। তিনি বলেন, স্বাধীনতা আন্দোলন ও যুদ্ধ থেকে শুরু করে 2024-এর গণঅভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশের সকল আন্দোলন ও সংগ্রামে প্রধান অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম। নেপালে হিমবাহ ধসের ফলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত 270 জনে পৌঁছেছে। কর্তৃপক্ষ জানায়, নেপাল ও চীনের তিব্বতে 800 বিদেশিসহ প্রায় 1,500 মানুষ নিখোঁজ রয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তিব্বতের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস জানান, নেপালে ক্ষতিগ্রস্ত অঞ্চলে উদ্ধারকর্মী ও সহায়তা পাঠানো হচ্ছে। নেপালে ক্ষতিগ্রস্তদের জন্য ভারত প্রয়োজনীয় ওষুধসহ প্রায় 10 টন মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এদিকে নেপালে আঘাতানা ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেপালের দুর্যোগ মোকাবেলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ। এদিকে সহায়তার প্রস্তাব দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে নেপাল। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিরীষ খানাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এক টেলিফোন আলাপে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশের বিরুদ্ধে 182 রানে জয়ের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড এ দল। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ড 4 ওভারে 1 উইকেটে 47 রান করেছে। এর আগে টসে হেরে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮১ রান করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন সমবেত কণ্ঠে নজরুল সংগীত।

0: সমবেত কণ্ঠে নজরুল সঙ্গীত
1: শুনলেন। শ্রোতাবন্ধু, বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে। এ সময় করণীয়র মধ্যে এডিস মশার প্রজনন ধ্বংস করা জরুরি এবং এডিস মশা প্রজনন ধ্বংস করার জন্য যেসব করণীয়, অফিসে বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপস এর খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না। নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্ত ও স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে দেবেন না। যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণ, হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে নিচের যে কোনো দুটি লক্ষণ দেখা দিতে পারে। মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, মাংসপেশিতে, শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব অথবা বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ ও মাড়ি দিয়ে রক্ত পড়া এবং সর্দি কাশি।
2: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে আমারই দেবুনা ভুলিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আবৃত্তির বিশেষ অনুষ্ঠান। উপস্থাপনা আফরোজ জাহান চৌধুরী কলি।

আজ শরতের আকাশে বিষাদের মেঘ, আজ স্মৃতির পাতায় ফিরে এসেছে এক অমর কবি, যার কলমে বিদ্রোহ, গানে প্রেম, আর হৃদয়ে ছিল মানুষের প্রতি অপূরণ ভালোবাসা। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আমাদের হৃদয়ে নিত্য বিরাজমান এক চিরঞ্জীব কণ্ঠস্বর, যার রচনার প্রতিটি ছন্দে ধ্বনিত হয়েছে মানবতার বাণী, যিনি এসেছিলেন ধূমকেতুর মতো স্ফুলিঙ্গ ছড়িয়ে, যে আগুন পুড়িয়ে দিতে চেয়েছিল শোষণের অন্ধকার, ভেঙে দিতে চেয়েছিল জাতির দেয়াল, ধর্মের বিভেদ আর মানুষের হাতে মানুষের শৃঙ্খল। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আজ জাতীয় কবির বার্ষিকী, আর এই বিশেষ দিনে খুলনা বেতারের আবৃত্তির অনুষ্ঠান কথা ও ছন্দের বিশেষ আয়োজন আমারে দেব না ভুলিতে অনুষ্ঠানে আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। নজরুল বর্ষের এই বিশেষ দিনে আমরা কবিকে স্মরণ করব তার কালজয়ী কিছু কবিতার আবৃত্তির মাধ্যমে, আর যাদের উচ্চারণে আজকের অনুষ্ঠান অলঙ্কৃত হতে যাচ্ছে তারা হলেন কাজল ইসলাম, মোহাম্মদ তারিকুল ইসলাম, মল্লিকা দাস, জি এম নাজমুস সাদাত ও সালমানুল মেহেদি মুকুট। সেই সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি আফরুজ্জাহান চৌধুরী কলি। প্রিয় শ্রোতা, আসুন কবির স্মৃতিকে পাথেয় করে তার সৃষ্টি মাঝে অবগাহন করি এই বিশেষ নিবেদনে।

0: কাজী নজরুল ইসলামের রচনার বড় বৈশিষ্ট্য হল তিনি নিজের ভেতরের মানুষটাকে গভীরভাবে অনুধাবন করেছেন। তাই তো নজরুল মানে কেবল বিদ্রোহ বা হুঙ্কার নয়, তার হৃদয় গভীরে লুকিয়ে ছিল এক প্রেমিক হৃদয়, যে হৃদয়ে পাওয়ার আনন্দে যতখানি হেসেছেন হারানোর বেদনায় কেঁদেছেন তার চেয়েও অনেক বেশি। সময়ের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম উপনিবেশিক শাসন, দারিদ্র, বৈষম্য, যুদ্ধ, অত্যাচার যেমন দেখেছেন, তেমনি দেখেছেন বা উপলব্ধি করেছেন মানুষের ভালোবাসা, বন্ধুত্ব, সৌন্দর্য ও স্বপ্ন। তাই তো তার পুরো সৃষ্টি জুড়ে ব্যক্তিক ও বৃহত্তর মানবিক অনুভূতি একাকার হয়েছে বারংবার। তিনি মনে করতেন কাউকে ভুলে যাওয়া মানে শুধু মানুষটিকে হারিয়ে ফেলা নয়, তার সাথে জড়িয়ে থাকা একটি সময়, একটি অনুভূতি তথা একটি ইতিহাসকেও হারিয়ে ফেলা। যখন পার্থিব জীবন থেকে স্মৃতির পাতায় জমা হয় দূরত্ব, তখন চিত্ত আকুলিত হয়, স্মৃতিস্থ ভালোবাসার বন্ধন কখনো ছেড়া যায় না। মৃত্যু কিংবা কালের নিয়ম সে বাঁধনকে শিথিল করতে পারে না। নজরুল তার অনুরাগের তরি ভাসিয়ে সেই সত্যকেই রূপ দিয়েছেন তার অমর সৃষ্টিতে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, শুরুতেই শুনবেন অনুষ্ঠানের নাম কবিতা আমারে দেব না ভুলিতে, আর কবিতাটি কণ্ঠের সুষমায় তুলে ধরেছেন আবৃত্তিকার কাজল ইসলাম।
1: আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াই বুকেশ, পেনি যাবে যবে খুলিতে। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন, রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে তুলিতে। আসিবে তোমার পরমোৎসব কত প্রিয়জন কে জানে, মনে পড়ে যাবে কোন সে ভিখারী পায়নি ভিক্ষা এখানে। তোমার কুঞ্জ পথে যেতে হায় চমকি থামিয়া যাবে বেদনায়, দেখিবে কে যেন মোরে মিশে আছে তোমার পথের ধুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না।

0: ইতিহাস ত্যাগ ও মহত্বের গরিমায় নজরুল রচনা ধারণ করেছে এক ঐতিহাসিক মাহাত্ম্য। তিনি ব্যক্তিপ্রেমের ঊর্ধ্বে উঠে জাতীয় ও ধর্মীয় চেতনার গভীর সত্যকে ছন্দে বেঁধেছেন। তার মহরম কবিতার মধ্য দিয়ে ভীরুতা স্বার্থপরতাকে বিসর্জন দিয়ে ন্যায়ের পথে আত্মোৎসর্গের যে আহ্বান জানিয়েছেন তা আজও অর্থবহ হয়ে রয়েছে। সত্য ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কারবালার আত্মত্যাগের যে ইতিহাস তা কেবল ইসলাম অনুসারীদের জন্য নয়, বরং সারা বিশ্বের অত্যাচারিত মানুষের জন্য অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এক চিরন্তন অনুপ্রেরণা। তিনি ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে অন্যায়ের সামনে সত্যের অবস্থান, অত্যাচারের সামনে আত্মমর্যাদার অবস্থান তথা ন্যায়ের জন্য আত্মত্যাগের মাধ্যমে সত্যব্রতী হওয়ার পথ দেখিয়েছেন। প্রিয় শ্রোতা, শুনবেন নজরুলের কালজয়ী ইতিহাস নির্ভর কবিতা কারবালায়ের আবৃত্তি। কবিতাটির বাচনিক রূপায়ণে রয়েছেন মোহাম্মদ তারিকুল ইসলাম।
1: নীলসিয়া আসমান লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কি আখুনিয়া, কাদে কোন ক্রন্দসী কারবালা ফোরাতে, সে কাঁদুনি আশু আনি সীমারেরও ছোড়াতে, রুদ্র মাতাম ওঠে দুনিয়া দামস্কে, জয়নালে পরালোয়ে খুনিয়া রামেশকে, হায় হায় হোসেনা ওঠে রোল ঝঞ্ঝায়, তলোয়ার কেঁপে ওঠে এজিদের পঞ্জায়, উন্মাদ দুল দুল ছুটে ফেরে মদিনায়, আদিজাদা হোসেনের দেখা এটা যদি পায়, মা ফাতিমা আসমানে কাঁধে খুলি কেশ পাশ, বেটাদের লাশ নিয়ে বধুদের শীতবাস, রণে যায় কাশিম ওই দুঘড়ির নৌশা, মেহেদির রংটুকু মুছে গেল সহসা, হায় হায় কাঁধে পাই পূরবীয় দক্ষিণা, কঙ্কন পৈচি খুলে ফেল সকিনা, কাঁধে কেড়ে কোলে করে কাশ্মীর কাটা শির, খান খান খুন হয়ে খরে বুক ফাটানির, কেঁদে গেছে থামি হেথা মৃত্যু ও রুদ্র, বিশ্বের ব্যথা যেন বালিকায় ক্ষুদ্র, গড়া গড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতেমা, আম্মা গো পানি দাও ফেটে গেল ছাতি মা, নিয়ে তৃষা সাহারার দুনিয়ার হাহাকার, কারবালা প্রান্তরে কাঁধে বাছা আহাকার, দুই হাত কাটা তবু শের নর আব্বাস, পানি আনে মুখে হাঁকে দুশ্মন সব্বাস, ড্রিম ড্রিম বাজে ঘন দুন্ধবি ব্লাবামা, হাঁকে বীর শির দেগা নেহি দেগা আমামা, কলিজা কাবাব সম ভুনে মোর রত্তুর, খা খা করে কারবালা নাই পানি খরচুর, মার স্তনে দুধ নাই বাচ্চারা তড় পায়, জীব জুষে কচি যান থাকে ঘিরে ধরটায়, দাও দাও জলে সিরে কারবালা ভাস্কর, কাঁধে বানু পানি দাও মোরে জাদু আসকর, পেল না তো পানি শিশু পিয়ে গেল কাঁচা খুন, ডাকে মাতা পানি দেব ফিরে আয় বাছা শুন, পুত্রহীনার আর বিধবার কাঁদনে, ছিড়িয়ানে মর্মের বত্রিশ বাঁধনে, তাম্বুতে শয্যায় কাঁদে একা জয়নাল, দাদা তেরি ঘর কিয়া বরবাদ পয়মাল, হাই দরি হাঁক হাঁকি দুলদুল আসোয়াল, শমশের চমকায় দুশ্মনে ত্রাসবার, খসে পড়ে হাত হতে শত্রুর তরবার, ভাসে চোখে কিয়ামতে আল্লাহর দরবার, নিঃশেষ দুশ্মন উকিরণ শ্রান্ত, ফোরাতের নীরে নেমে মুছে আকি প্রান্ত, কোথা বাবা আসগর শোকে বুক ঝাঁজরা, পানি দেখে হোসেনের ফেটে যায় পাজরা, ধুকে মলো আহা, তবু পানি এক কাত্রা দেয়নি রে, বাছাদের মুখে কম যাত্রা, অঞ্জলি হতে পানি পড়ে গেল ঝরঝড়, লুটি ভুবে মহাবাহু খঞ্জর জর্জর, হল কুমে হানে তেগ ও কি বসে ছাতিতে, আফতাব ছিয়ে নিল আধিয়ারা রাতিতে, আসমান ভরে গেল গোধূলিতে দুপুরে, লাল নীল খুন ঝরে কুফরের উপরে, বেটাদের লহু রাঙা পীরহান হাতে, আহ আরশের পায়া ধরে কাঁদি মাতা ফাতেমা, এ খোদা বদলাতে বেটাদের রক্তের, মার্জনা কর গোনা পাপে কম বখতে, কত মহরম এলো গেল চলে বহুকাল, ভুলিনি গো আজ সেই শহীদের লহুলাল, মুসলিম তোরা আজ জয়নাল আবে।

0: চাহিনা, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহিনা, উশেষ কোরআনের হাতে থেকে আরবির দুনিয়াতে নত নয় মুসলিম কারোশি। তবে শোন ওই বাজে কোথা দামামা, শমশের হাতে নাও বাধশিরে আমামা, বেজেছে নাকারা হাকে নকিবের তুর্য, হুশিয়ার ইসলাম ডুবে তবে সূর্য, জাগো ওঠ মুসলিম হাকো হাইদরি হাক, শহীদের দিনে সব লালে লাল হয়ে যা, নওশার সাজে নাও কোন খোঁচা আস্তিন, ময়দানে লুটাতে রে লাশ এই খাসদিন, হাসানের মতো পিব পিয়ালাশে জহরের, হোসেনের মতো নিব বুকে ছুরি কহরের, আসগর সম দেব বাচ্চারে কোরবান, জালিমের দাঁত নেব দেব আজ গোরজান, সকিনার শ্বেত বাস দেব মাতা কন্যায়, কাশ্মীর মতো দেব জান রুধি অন্যায়, মহরম কারবালা কাঁদো হায় হোসেনা, দেখ মোর সুচ্চে এখন যেন শোষে না।
1: পরাধীন বাংলার মুক্তি সংগ্রাম থেকে শুরু করে যে কোনো সংকটময় মুহূর্তে যে কবিতাটি বাঙালিকে সবচেয়ে বেশি উদ্দীপ্ত করেছে তা হলো নজরুলের জাগ্রত আহ্বান কান্ডারি হুঁশিয়ার। চারপাশে যখন সংকট ঘনীভূত হয়, যখন পথযাত্রা হয়ে ওঠে দুর্গম ও অন্ধকার, তখন সমাজ ও জাতিকে পথ দেখাতে প্রয়োজন হয় একজন নির্ভীক কান্ডারির, যার সকল পরিচয়ের ঊর্ধ্বে উঠে মনুষ্যত্বকে রক্ষা করাটাই একমাত্র দায়িত্ব। কবি নজরুল ইসলামের সময়কালে ভারতবর্ষ রাজনৈতিক ও সামাজিক অস্থিরতায় জর্জরিত ছিল, মানুষের মধ্যে ছিল বিভেদ, শোষণ, হিংসা, অর্থাৎ অমানুষিক আচরণ। সেই সময় কবির কলমে উচ্চারিত হয়েছিল কান্ডারি হুঁশিয়ার, এই সতর্ক বার্তা কোন নির্দিষ্ট সময়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি। কবিতাটি যেন প্রতিটি প্রজন্মের সংকটকালে সাহসের সাথে নেতৃত্ব দেবার ও ভেদাভেদ ভুলে এক হয়ে দাঁড়ানোর এক দূরদর্শী মন্ত্র। শ্রোতা বন্ধু, আসুন আমাদের জাতীয় জীবনের সেই চিরন্তন হুঙ্কারটি নতুন ভাবে অনুভব করি। শুনবেন কান্ডারি হুঁশিয়ার কবিতার আবৃত্তি। কবিতাটি বচনে ফুটিয়ে তুলেছেন মল্লিকা দাশ।

ফুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত।

চলো টানি নিয়াছ যে মহাভার, কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনি।

0: নজরুলের সবচেয়ে বড় পরিচয়, তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক মহান পতাকাবাহী, যে সময়ে ধর্ম ও জাতির নামে মানুষকে বিভক্ত করার চক্রান্ত চলছিল সেই যুগে দাঁড়িয়ে নজরুল বুক ফুলিয়ে বলেছিলেন সাম্যের কথা, সংস্কৃতির কথা। তাই তো নজরুলকে বুঝতে হলে তার অসাম্প্রদায়িক চেতনাকে বুঝতে হবে সর্বাগ্রে। তার সংস্কৃতি কোনো সুনির্দিষ্ট পরিচয়ের সম্পত্তি ছিল না। তিনি ইসলামী ঐতিহ্যের সাথে সাথে হিন্দু পুরাণকেও সাহিত্যে সমানভাবে তুলে ধরেছেন, যার ধারক 1925 সালে রচিত তার হিন্দু মুসলমান কবিতাটি। তিনি মনে করতেন একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় ধর্ম নয়, মানবতা। তাই তো তার উচ্চারণ, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এ যেন সম্প্রীতির এক গভীর সুর। মূলত অনৈক্য বিদ্বেষের অন্ধকার দূর করে সৌহার্দ্যের সেতু গড়াই ছিল তার সারা জীবনের সাধনা। তিনি উপলব্ধি করেছেন মানুষের ধর্ম উপাসনার পদ্ধতি আলাদা হলেও মানবিক অনুভূতিগুলো অভিন্ন। তাই তো তিনি এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছেন যেখানে একজন মানুষ ধর্মের পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবতা দিয়ে মূল্যায়িত হবে। আজকের এই যুদ্ধ বিভ্রান্ত বিশ্বে কবির এই বার্তাটি যেন আরো অনেক বেশি প্রাসঙ্গিক ও জরুরি হয়ে উঠেছে। সুপ্রিয় শ্রোতা, এ পর্যায়ে শুনবেন দুটি ধর্মের মানুষকে এক সুতোয় বাঁধার সেই অমর বার্তা, হিন্দু মুসলমান। কবিতাটি কণ্ঠে ধারণ করেছেন আবৃত্তিকার জি এম নাজমুস সাদাত।
1: মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে, এক সে নারীর টান। এক সে দেশের খাইকো হাওয়া, এক সে দেশের জল, এক সে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল। এক সে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই, মোরা এক ভাষাতে মাকে ডাকি, একই সুরে গাই গান। চিনতে নেড়ে আধার রাতে, করি মোরা হানাহানি, সকাল হলে হবে রে ভাই, ভায়ে ভায়ে জানা জানি। কাঁদবো তখন গলা ধরে, চাইবো ক্ষমা পরস্পরে, হাসবে সেদিন গর্ব ভরে এই হিন্দুস্তান। মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ।
0: কাজী নজরুল ইসলামের কাব্য সাধনার মূল দর্শন যদি একটি শব্দে প্রকাশ করতে হয়, তবে সেই শব্দটি হলো মানুষ। কবি সকল শাস্ত্র ধর্মগ্রন্থ উপাসনালয়ের উপরে মানুষকে স্থান দিয়ে বলেছেন, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এই সত্য উচ্চারণে তিনি কখনো দ্বিধা করেননি। ভণ্ডামি, ধর্ম ব্যবসা আর কুসংস্কারের মুখে আঘাত হেনে ক্ষুধার্ত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের হয়ে কথা বলেছেন তিনি, বিদ্রোহ করেছেন মানুষের অধিকারের জন্য। নজরুল আমাদেরকে শিখিয়েছেন ক্ষুধার্তকে খাবার দেয়া, নিপীড়িতের পাশে দাঁড়ানোই মনুষ্যত্বের বড় সাধনা। তার কাছে একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। আজকের পৃথিবীতে প্রযুক্তি অনেক এগিয়েছে, সভ্যতা বদলেছে, কিন্তু বৈষম্য অসহিষ্ণুতা পিছু ছাড়েনি। আর এ থেকে মুক্তির জন্য সর্বক্ষেত্রে কবির মানবতার বাণী শক্তি হিসাবে অনুপ্রেরণার কাজ করেছে প্রতিনিয়ত। এই মানবিক জয়গানের মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যের যে ভিত তৈরি করেছেন, তাই যুগে যুগে মানুষকে আলোর পথ দেখাবে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, শুনবেন নজরুলের মানবতাবাদী চেতনার সেরা নিবেদন মানুষ কবিতাটি। কবিতাটি কণ্ঠের ক্যানভাসে এঁকেছেন সালমানুল মেহেদী মুকুট।
2: গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো, স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা খাইনি কো সাত দিন। সহসা বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, আয় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ভুখা আছো মর গোভাগারে গিয়ে নামাজ করিস বেটা। ভুখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু আমার ক্ষুধার অন্নতা বলে, বন্ধ করুনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায় কেদায় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা। হায়রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়, মানুষের ঘৃণা করিও কারা, কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে। পুজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনিনি মানুষ কোনো। আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ, আমাদেরই এরা পিতা পিতামহ। এই আমাদের মাঝে তাঁদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে, আমরা তাঁদেরই সন্তান জ্ঞাতি তাঁদেরই মতন দেহ, কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। হেসো না বন্ধু আমার, আমি সে কত অতল অসীম আমি কি জানি, কে জানে কে আছে আমাতে মহামহিম। হয়তো আমাতে আসিছে কল্কি তোমাতে মেহেদি ঈসা, কে জানে কাহার অন্ত আদি কে পায় কাহার দিশা। কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবা রাতি, অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে, আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়। হয়তো ইহারি ঔরসে ভাই ইহারি কুটির বাসে জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে, যে বাণী আজিও শোনেনি জগৎ যে মহাশক্তি ধরে, আজিও বিশ্ব দেখেনি হয়তো আসিছে সে এরই ঘরে। ওকে চণ্ডাল চমকাও কেন, নহে ও ঘৃণ্য জীব, ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব। আজ চণ্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট, তুমি কাল তারে অর্ঘ দানিবে করিবে নন্দি পাঠ। রাখাল বলিয়া কারে করো হেলা ও হেলা কাহারে বাজে, হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে। চাষা বলে করো ঘৃণা, দেখো চাষা রূপে লুকায় জনক বলরাম এলো কিনা। যত নবী ছিল মেষের রাখাল তারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী যা আছে রবে চিরকাল। দাঁড়ে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারি ও ভিখারিনী, তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরিজায়া তা কি চিনি। তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে, দাড়ি দিয়ে তাই মার দিলে তুমি দেবতারে খেদাইলে। সে মার রহিল জমা, কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা। বন্ধু তোমার বুক ভরা লোভ, দু চোখে স্বার্থ ঠুলি, নতুবা দেখিতে তোমারই সেবিতে দেবতা হয়েছে কুলি। মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা মথিত সুধা, তাই লুটে তুমি খাবে পশু, তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা। তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দড়ি জানে, তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের কোনখানে। তোমার কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি।
0: কবি কাজী নজরুল ইসলাম এমন এক ব্যক্তিত্ব যিনি মুক্তিকামী বাঙালি চেতনায় চিরভাস্বর হয়ে থাকবেন। তার প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধার্ঘ তখনই সার্থক হবে যখন আমরা তার অসাম্প্রদায়িক মানবিক গতিশীল চেতনাকে সমাজ ও আপন জীবনে ধারণ করতে পারব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নজরুলের সাম্য ও মানবতার বাণী ছড়িয়ে দিন সবখানে।

আমারে দেব না ভুলিতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আবৃত্তির বিশেষ অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপনা আফরোজ জাহান চৌধুরী কলি, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তনুজা মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি নজরুল সঙ্গীত। শিল্পী তরুণ কুমার বিশ্বাস।

শ্রোতাবন্ধু তরুণ কুমার বিশ্বাসের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে। শিল্পী এবং রচয়িতা সাইদুর রহমান সাইদ।

আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন সূরা নিসা আয়াত 135। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না, নিশ্চয়ই

কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন সূরা লোকমান আয়াত 18-19। বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোঁকাবাজ, কৃপণ ও দান করে খোঁটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার হতে মুক্ত। কারো ঘরে প্রবেশ করার অনুমতি নেওয়ার জন্য দরজার সামনে দাঁড়িয়েও না, হতে পারে ঘরের ভেতর দৃষ্টি পড়ে যাবে। বরং দরজার ডান অথবা বাম পাশে দাঁড়িয়ে অনুমতি নাও। যদি অনুমতি দেওয়া হয় তবে প্রবেশ করো, অন্যথায় ফিরে এসো। আল হাদিস, বাংলাদেশ, বেতার খুলনা। এখন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত আল্লাহ পাকের শানে হামদ শুনবেন। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শফিউল ইসলাম।

আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো। বাংলাদেশ বেতার খুলনা। এখন ইংরেজি সংবাদ, বাণিজ্যিক সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamualaikum, 5 p.m. This is Bangladesh Weather. The news read by Mongmra Singh. The third session of the 13th Jatiya Sanshad has begun. The major retired Hafizuddin Ahmed B. Chair. The sitting began at 3 p.m. Sanshad Bhavan in the capital today. At the beginning, condolence motion was adopted commemorating deaths by flash flood and landslide in Nepal. All the members in the parliament also observed 1 minute silence. Later, taking part in the question answer session, Home Minister Saluddin Ahmed informed that government will recruit 4,000 SI, 400 surgeon and 10,000 constable in police. A meeting of the ruling party lawmakers was held today with Prime Minister and leader of the House Tariq Rahman in the chair. The meeting was held at the meeting room for ruling party members in the Jatiya Sanshad Bhavan. President Mirza Fakhrul Islam Alamgir has pledged to discharge his constitutional responsibilities in a completely non-partisan manner for the welfare of the state. He said this at the first Durbar of the President with the officers and employees of Bangabhavan today. The President said after assuming the responsibility as President, he would have no anger or affection towards anyone, and the interest of the country, the state and people would be his prime objective. At the event, he urged the officers and employees of Bangabhavan to discharge their respective responsibilities with dedication, sincerity and honesty. The President also emphasized on maintaining confidentiality of the important activities related to national securities that took place in the Bangabhavan. Local Government, Rural Development and Cooperatives Minister Dr. Abdul Moin Khan has hoped that a Chinese cooperation in various sectors including infrastructure, port management, waste management and renewable energy in Bangladesh will further increase. He expressed the hope after a meeting with Chinese Ambassador to Bangladesh, Yao Wen, at the Secretariat today. State Minister for Local Government, Rural Development and Cooperatives, Mi Shah Alam, was present at the meeting. After the meeting, the State Minister for Mi Shah Alam said China has agreed to implement modern housing project proposed through ERD, worth 10,000 crore taka to rehabilitate residents of Kurail, Shatola and Bhashantek slums under Dhaka 17 constituency. The small unit flats will be built in 20-story buildings, allowing slum dwellers to live rent-free while paying only utility bills, he added. The State Minister Mir Shah Alam said China has also agreed to produce renewable energy in Bangladesh. The death toll from a massive flash flood and mudslide in Nepal has risen to at least 270. Authorities said nearly 1,500 people, including at least 800 foreigners, are missing across Nepal and China's Tibet. A Chinese Prime Minister Li Qiang is visiting the affected areas in Tibet, state media said. UN Secretary General Antonio Guterres says supplies and teams in Nepal are being sent to the affected areas. India has dispatched 10 tons of humanitarian assistance and disaster relief supplies, including essential medicines, to support Nepal's response to the devastating floods. Countries and organizations around the world are sending cash, relief supplies and other assistance to Nepal as it responds to the aftermath of the flood. Bangladesh government has taken an initiative to send relief supplies to Nepal as humanitarian assistance for people affected by the recent devastating landslides and flash floods. An official handout today said the relief supplies include tents, mosquito nets, packets of dry food, flashlights, shovels, sleeping bags, water containers and body bags. Meanwhile, Nepal has thanked the government of Bangladesh for the gesture of the solidarity and offer of assistance at this difficult hour. Foreign Minister of Nepal, Shishir Kanal, conveyed the gratitude while Foreign Minister of Bangladesh Dr. Khalilur Rahman phoned him today. The Nepalese Foreign Minister said the authorities are still assessing the extent of the damage and would communicate any specific requirements to Bangladesh after completing a comprehensive assessment of the situation. Dr. Khalilur Rahman said no casualty involving any Bangladeshi national had so far been reported and sought the Nepalese government's support if any such unfortunate case emerged. Cricket and chasing the victory target of 182 New Zealand A team were 129 for 6 in 16 overs against Bangladesh High Performance 11 team in the top end T20 cricket tournament at Darwin in Australia when reports last came in. Batting first, Bangladesh scored 181 for 5 in their stipulated 20 overs. Finally, weather and forecast Volatile 1 tonight says there is no inland river pool warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar, Banijik Sangbad Porchi, Nuzhat Tumpa. স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান আশা প্রকাশ করে বলেছেন বাংলাদেশের অবকাঠামো বন্দর ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা আরও বাড়বে। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান রাজধানীর কড়াইল গুলশান ও মহাখালীর বস্তির উন্নয়নে আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তুলতে চীনের কাছে প্রায় 10,000 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন এই প্রস্তাবের আওতায় ঢাকা 17 আসনের কড়াইল 7 তলা ও ভাষানটেক বস্তি এলাকায় 20 তলা ভবনে ছোট ছোট ইউনিট আকারে ফ্ল্যাট তৈরি করা হবে যেখানে বাসিন্দারা বিনা ভাড়ায় শুধুমাত্র গ্যাস পানি বিদ্যুৎ বিল পরিশোধ করে বসবাস করতে পারবেন। চীনের পক্ষ থেকে পর্যায়ক্রমে এটি বাস্তবায়নে সম্মতি প্রকাশ করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ঋণ আদায় পুনর্গঠন ও সার্বিক কার্যক্রমের অগ্রগতির পর্যালোচনা করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্টের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকটির একীভূতকরণ, পুনর্গঠন, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পুনর্বিন্যাস, মানব সম্পদ সমন্বয়, শাখা একীভূতকরণ এবং তথ্য প্রযুক্তি ও পরিচালন কার্যক্রমের সমন্বয়ের অগ্রগতির পর্যালোচনা করা সভায় জানানো হয় আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় খেলাপি ঋণ আদায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংকটি ইতোমধ্যে প্রায় 10,000 মামলা দায়ের করেছে। প্রচলিত আইনি ব্যবস্থার পাশাপাশি ঋণ আদায়ে এক্সিট পলিসি ও বিকল্প বিরোধ নিষ্পত্তি সহ সমঝোতা ভিত্তিক বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণাধীন পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে ইপিজেড বিনিয়োগকারীদের জন্য ইতোমধ্যে 60টি শিল্প প্লট প্রস্তুত করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেপসা। শিগগিরই এসব প্লট আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দেওয়া শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি। বেপসার জনসংযোগ বিভাগের নির্বাহী পরিচালক বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়ন ও প্লট বরাদ্দের কাজ একই সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে যাতে বিনিয়োগকারীরা অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই কারখানা স্থাপন করে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারেন। এই ইপিজেড চালু হলে সরাসরি প্রায় 1,00,000 মানুষের কর্মসংস্থান হবে, পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আরও প্রায় 2,00,000 মানুষের। দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে, তবে কিছুটা কমেছে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ। ডিএসইতে 393টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 185টির, কমেছে 144টির এবং অপরিবর্তিত ছিল 64টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 15 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,655 পয়েন্টে। ডিএসইতে আজ 467 কোটি 1,00,000 টাকা শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 506 কোটি 71 লক্ষ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় ১২৩.৬০ ক্রয় ১২২.৫০ ইউরো বিক্রয় ১৪৫.৫০ ক্রয় ১৪২.৭৭ পাউন্ড স্টার্লিং বিক্রয় ১৬৯.৬৭ ক্রয় ১৬৬.৪৫ সৌদি রিয়াল বিক্রয় ৩৩.১৬ ক্রয় ৩২.৪৭ দিরহাম বিক্রয় ৩৩.৮২ ক্রয় ৩৩.১৮ এবং থাইবাত বিক্রয় ৩.৭৯ ক্রয় ৩.৭১ বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে প্রবীণদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী বিকেল। গ্রন্থনা উপস্থাপনা করেছেন নাহিদা অর্পা।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের প্রবীণদের ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী বিকেল। জীবনের অভিজ্ঞতা, স্মৃতি আর প্রজ্ঞার আলোয় আলোকিত আপনাদের জন্যই আমাদের এই বিশেষ আয়োজন। আসুন, গান, গল্প ও আনন্দে একসঙ্গে কাটাই হৃদয় ছোঁয়া এক সোনালী বিকেল। অনুষ্ঠানের শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি নাহি দর্পা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনের প্রতিটি বয়সেরই রয়েছে নিজস্ব সৌন্দর্য, অভিজ্ঞতা ও প্রজ্ঞা। শৈশব পেরিয়ে যৌবন আর যৌবনের পথ অতিক্রম করে মানুষ যখন প্রবীণ বয়সে পৌঁছান, তখন শরীরের পাশাপাশি প্রয়োজন হয় বিশেষ যত্ন, সহমর্মিতা ও ভালোবাসার। প্রবীণরা আমাদের পরিবারের অভিজ্ঞতার ভাণ্ডার। তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা আমাদের সমাজ ও নতুন প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ। আজকের সোনালী বিকেলের প্রাসঙ্গিক কথায় আমরা তাই তুলে ধরব। প্রবীণদের স্বাস্থ্য সচেতনতার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল চোখের যত্ন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। দৃষ্টিশক্তি কমে যাওয়া, ছানি, গ্লুকোমা কিংবা অন্যান্য জটিলতা সম্পর্কে সময়মতো সচেতন হওয়া অত্যন্ত জরুরি। প্রবীণদের চোখের যত্ন কিভাবে নেওয়া উচিত, বয়সজনিত কোন কোন সমস্যা সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন এবং কখন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি, এসব গুরুত্বপূর্ণ বিষয়ে এখন আমরা শুনব একটি স্বাস্থ্য বিষয়ক কথিকা। এ বিষয়ে কথা বলেছেন ডাক্তার এরশাদুল হক রাহাত, চক্ষু বিশেষজ্ঞ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা। শুনুন প্রবীণদের চোখের যত্নে করণীয়।
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতারের সোনালী বিকেল অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রবীণদের চোখের কি কি সমস্যা হয় এবং এর প্রতিকার কি, এবং প্রবীণদের চোখের যত্নে প্রবীণরা কি কি করতে পারেন, এই বিষয়গুলোই মূলত আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব। আসুন আমরা প্রথমেই জেনে নিই প্রবীণ বলতে আমরা কাদেরকে বোঝাই। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী সাধারণত একটি মানুষের বয়স 60 বছর তার অধিক হলেই আমরা তাকে প্রবীণ হিসেবে বিবেচিত করব। এক্ষেত্রে প্রবীণদের যে সমস্ত চোখের সাধারণ সমস্যাগুলো হয়ে থাকে তার মধ্যে প্রথমেই আসে ছানি বিষয়টি। সাধারণত ছানির অনেক ধরনের প্রকারভেদ রয়েছে, তবে বয়সজনিত ছানি হচ্ছে সবচেয়ে সাধারণ সমস্যা। যেহেতু এটি বয়সজনিত ছানি, তার মানে হচ্ছে বয়সজনিত কারণেই চোখের এই ছানি পড়ে থাকে। এই ধরনের ছানি সমস্যার কারণে আমাদের দেশের একটি উল্লেখযোগ্য প্রবীণ জনগোষ্ঠী সাধারণত দৃষ্টিহীনতায় ভুগে থাকেন। অথচ এটি খুব সহজেই আমরা নিরাময় করতে পারি, কারণ বাংলাদেশের প্রায় প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলেই ছানি অপারেশন করার এখন সরকারি এবং বেসরকারিভাবে দুইভাবেই খুব সহজেই এটার ব্যবস্থা করা আছে। দুই নম্বর যদি আমরা আসি, তাহলে প্রবীণদের আরেকটি চোখের খুব কমন সমস্যা রয়েছে, সেটি হচ্ছে ডায়াবেটিস এবং হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ জনিত চোখের জটিলতা। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ দুটি বিষয়ই আমাদের সমাজে এখন খুবই সাধারণ একটি রোগ হিসেবে বিবেচিত হয়ে থাকে। এই দুটি রোগই নন কমিউনিকেবল ডিজিজ বা ছোঁয়াচে নয়, কিন্তু এটি আমাদের বর্তমান জীবনযাত্রার সাথে এই রোগ দুটি এখন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সাধারণত দীর্ঘদিন ধরে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে ভুগে থাকলে জটিলতা হিসাবে চোখের বিভিন্ন সমস্যা তৈরি হয়। এর মধ্যে রয়েছে চোখের রক্তক্ষরণ, চোখের প্রেসার বেড়ে যাওয়া এবং চোখের যে রেটিনা নামক একটি গুরুত্বপূর্ণ পর্দা রয়েছে সেটির বিভিন্ন জটিলতা তৈরি হওয়া। সব ক্ষেত্রেই রোগী দৃষ্টিহীন হয়ে যেতে পারে। তাই যে সমস্ত প্রবীণরা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগে থাকেন, তাদেরকে আমি পরামর্শ দিব অন্তত তারা যেন বছরে একবার হলেও চক্ষু চিকিৎসকের কাছে যান এবং তাদের রেটিনাটা পরীক্ষা করান। অনেক ক্ষেত্রেই দেখা যায় ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ জনিত যে চোখের সমস্যাগুলো হয় তাতে প্রাথমিকভাবে দৃষ্টির কোনো হেরফের হয় না। এতে অনেকেই বুঝতে পারেন না যে তার চোখে জটিলতা তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে। তাই তারা যখন আমাদের মতো চক্ষু চিকিৎসকের কাছে আসেন, ততক্ষণে আসলে অনেক দেরি হয়ে যায়। এ কারণেই বছরে অন্তত একবার চোখের ডাক্তারের কাছে যান। এই ধরনের জটিলতা শুরুতেই বা অল্প ক্ষেত্রেই আমরা প্রতিকার করতে সক্ষম হব। আরেকটি যেটি রোগ যেটি নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে গ্লুকোমা বা চোখের উচ্চ চোখের প্রেসার জনিত সমস্যা। আমাদের দেশে গ্লুকোমাকে বলা হয় নীরব ঘাতক, কারণ গ্লুকোমায় আক্রান্ত হয়ে আমাদের দেশে প্রচুর লোক, বিশেষ করে প্রবীণেরা, দৃষ্টিহীন হয়ে পড়ছেন। সাধারণত গ্লুকোমার কোন স্থায়ী চিকিৎসা নেই, দীর্ঘদিন ধরে এটি ওষুধের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি। গ্লুকোমা একটি ক্রনিক ডিজিজ হওয়ার কারণে নিয়মিত চোখের ডাক্তারের পরামর্শ নেওয়া এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। প্রবীণদের আরেকটি সাধারণ অভিযোগ হল তার চোখ দিয়ে পানি পড়ে। আমরা প্রায় আমাদের বিভিন্ন হাসপাতাল বা চেম্বারে এই ধরনের রোগী পেয়ে থাকি, যারা আমাদের কাছে এসে অভিযোগ করেন তাদের চোখ লাল হয়ে যাচ্ছে এবং তাদের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সাধারণত ড্রাই আই বা শুষ্ক চোখ আক্রান্ত ব্যক্তিরা এই ধরনের অভিযোগ নিয়ে আসেন আমাদের কাছে। প্রবীণ বয়সে ড্রাই আই বা শুষ্ক চোখ একটি খুবই সাধারণ সমস্যা। সাধারণত প্রবীণ বয়সে চোখের বিভিন্ন গ্ল্যান্ডের কার্যকারিতা হারায় বা কমে যায় এবং চোখের যে আমাদের নেত্রনালীর যে পাম্প রয়েছে বা ল্যাক্রিমাল পাম্প রয়েছে অনেক সময় সেটি ঠিকমতো কাজ করতে পারে না, তখন চোখে এই পানি পড়ার সমস্যাটি তৈরি হয়। সাধারণত এর চিকিৎসাও খুব সহজেই করা সম্ভব, তাই এই ধরনের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চক্ষু চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। তাই আসুন আমরা চোখের যত্ন নেই এবং আমাদের এই ধরনের কোন লক্ষণ দেখা দিলে আমরা দ্রুত চোখের চিকিৎসকের কাছে যেতে পারি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, চোখ আমাদের অত্যন্ত মূল্যবান একটি অঙ্গ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের যে কোনো পরিবর্তনকে অবহেলা না করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। নিজের চোখের পাশাপাশি পরিবারের প্রবীণ সদস্যদের চোখের প্রতিও আমাদের সচেতন হতে হবে, কারণ সময় মতো সচেতনতা অনেক জটিলতা প্রতিরোধে সহায়তা করতে পারে। শ্রোতা বন্ধুরা, এবার সোনালী বিকেলের আয়োজনের দ্বিতীয় পর্বে আমরা কথা বলব একজন গুণী প্রবীণ ব্যক্তিত্বের সঙ্গে। একজন মানুষের জীবনের দীর্ঘ পথ চলা মানে অসংখ্য অভিজ্ঞতা, স্মৃতি ও অর্জনের সমাহার। আর সেই পথ চলা যখন সঙ্গীত ও সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়, তখন তার অভিজ্ঞতা হয়ে ওঠে আরও সমৃদ্ধ ও প্রেরণাদায়ক। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ। নজরুল সঙ্গীতের চর্চা, তার দীর্ঘ সাংস্কৃতিক জীবন, সঙ্গীতের প্রতি ভালোবাসা এবং জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে তার সঙ্গে কথা বলেছেন শফিকুল ইসলাম বাহার। চলুন শুনি এই বিশেষ সাক্ষাৎকার।
2: আমাদের এই জীবন, সে তো বয়স এবং সময়ের হাত ধরে এগিয়ে চলে। সময়ের মাঝে সকাল আছে, আছে বিকেল, তেমনি আমাদের জীবনেও একটা বিকেল আছে। বয়স বাড়লেই সেই বিকেলের দেখা পাই আমরা। শ্রোতা বন্ধুরা, যে জীবন বিকেলের কাছে গিয়ে দাঁড়ায় সেখানে অনেক স্মৃতি জমা হয়, সেই জীবনের মাঝে অনেক অভিজ্ঞতা থাকে। এখন যাকে পেয়েছি এক সফল জীবনের উজ্জ্বল উদাহরণ তিনি, একাধারে অনেক কিছু তিনি। কেন বলছি কথা, কারণ তিনি আমাদের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, এমনকি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের সুর এবং স্বরলিপি সংরক্ষণে নজরুল ইনস্টিটিউটে কাজ করে চলেছেন। অনেকভাবেই ঋণী, কৃতজ্ঞতা জানাই। কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমরা আপনার দীর্ঘ জীবনের অভিজ্ঞতার সার কথা শুনতে চাই। ছোট ছোট প্রশ্নে, এই আপনি, আপনার ছোটবেলা ছিল, সেই ছোটবেলা কোথায় কেমন কেটেছে একটু যদি বলতেন।
3: আসলে আমাদের পূর্বপুরুষ হচ্ছে অবিভক্ত ভারতবর্ষের তৎকালীন নদিয়া জেলা। তো সেই নদিয়া জেলা এবং আমাদের কুষ্টিয়া, মেহেরপুর পুরোটাই কিন্তু একটা এক ছিল তখন, এবং নদিয়ারই একটা পার্ট মহকুমা হচ্ছে মেহেরপুর। তো একেবারেই আমার জন্মটা যে ছোটবেলাটা ওইটা পূর্ববঙ্গ, ফলে আমাদের পূর্ববঙ্গের নদিয়া যখন দেশ ভাগ হওয়ার পরে দুই দিকেই কিন্তু আমাদের অবস্থান, ওদেশেও জমি জায়গা বাড়ি ঘর আছে, এদেশেও আছে।
2: সেই ছোটবেলাটা কেমন ছিল?
3: একেবারেই যেটা গ্রাম্য পরিবেশে আমাদের বেড়ে ওঠা। কিন্তু একটা ব্যাপার আমাদের ছিল যে শিল্প সংস্কৃতির চর্চাটা আমাদের বাড়িতে ছিল। একদম ছোটবেলাতেই আমি যখন আমার বুদ্ধি হয়েছে তখনই দেখেছি যে আমাদের বাসায় ট্রানজিস্টার রেডিও তখন চলে এসছে। আর খারাপ অবস্থায় যেটা দেখেছি সেটা হচ্ছে জাপানের তৎকালীন সময় অত্যন্ত এক্সপেন্সিভ যে ন্যাশনাল ইকো রেডিও, সেই রেডিও আমাদের বাড়িতে খারাপ অবস্থায় তখন আমি দেখেছি। তার মানে এইটুকু আমি বলতে পারি যে আমাদের বাড়িতে একেবারে মানে আমি ছোটবেলা থেকে যখন বুদ্ধি হয়েছে তখন থেকেই শিল্প সংস্কৃতির চর্চা আমি দেখেছি। আব্বা গান গাইতেন শখ করে, সুতরাং তার এই ছোট্ট একটি হারমোনিয়ামের গান, এবং সেই হারমোনিয়াম দিয়েই কিন্তু আমি শুরু করেছিলাম আমার আঙুলগুলো ওই রেডিও চালানো।
2: আপনার কোন ডাকনাম কি ছিল?
3: হ্যাঁ, আমার ডাকনাম ছিল বলে কি, এমনও ইদানিংও হয়তো অনেকে আমার সালাউদ্দিন নাম বললে হয়তো চিনবেই না, আমার ডাকনাম বাদল, প্রচন্ড বর্ষার দিনে আমার জন্ম।
2: আচ্ছা, সেই ছোটবেলার বাদল আর আজ বড়বেলা সালাউদ্দিন আহমেদের পার্থক্য কি বলবেন?
3: পার্থক্য আমি দুই দিক থেকে বলতে পারি। এক হচ্ছে যে আমাকে আস্তে আস্তে বাদল থেকে আমি সালাউদ্দিন আহমেদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি এবং সারা জীবনে মানুষের ভালোবাসা এবং আমার যে চর্চার বিষয়টা সেই বিষয়ে আমার অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করেছে আমি বলবো। আমি জানি না সারা পৃথিবীর মানুষ আমার কাছ থেকে কতটুকু আমার জ্ঞান তাদের মধ্যে সিঞ্চিত হয়েছে আমি জানি না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে সেই সময় থেকে একটু একটু করে আমার অভিজ্ঞতা আমার চর্চাকে অবলম্বন করেই আমি আজকে অন্তত মনে করি যে আমি কিছু অন্তত জানি, কিছু অন্তত করতে পেরেছি।
2: আপনি তো আমাদের স্বনামধন্য নজরুলসঙ্গীত শিল্পী, এই নজরুলের গানের আকর্ষণের শুরুটা কিভাবে?
3: এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমার আব্বাকে আমি ছোটবেলায় দেখেছি, আমার মনে আছে, কিন্তু আমার অনেক ছোটবেলাকার কথা আমার মনে আছে। উনি দেখেছে হারমোনিয়াম নিয়ে দেশে দেশে গে বেড়ায়, মানে খোদার নাম যে আছে না, যে ওই বিখ্যাত গানটা উনি বাজিয়ে প্রায় গাইতেন। আর বাড়িতে তো ওই যে রেডিও আমি দেখেছি, ট্রানজিস্টার রেডিও, কাঠের ক্যাবিনেটওয়ালা, তো ফলে সঙ্গীত সেই ছোটবেলা থেকেই আমার ভিতরে একেবারে ঢুকে গিয়েছে।
2: আপনার এই সুদীর্ঘ সঙ্গীত জীবনে অনেক রকম অভিজ্ঞতা সঞ্চয় করেছেন আপনি, সেই অভিজ্ঞতার গল্পে আমরা একটু জানতে চাই কোন বিশেষ স্মৃতি কিংবা কোন বিশেষ মানুষের কথা?
3: বিশেষ মানুষের কথা একজন না, একাধিক আছে, তবে একটি কথা আমি বলতে পারি, আমাকে যে উৎসাহিত করেছে, আমি আমার সংসার জীবনে যে টানা পড়েন সবকিছু অনেকেরই থাকে, আমারও ছিল, আমার বাড়ি যে বংশেই আমার জন্ম হোক না কেন সেখানে অনেক কলিন্য ছিল, কিন্তু পরবর্তীতে আমাদের অনেক টানা পড়েনের মধ্যে আমাকে যেতে হয়েছে, সিদ্ধান্তহীনতায় ভুগেছি, একসময় গান ছেড়ে দেবো কেনা ভেবেছি, কারণ তখন ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছি, মোটামুটি সফলও হয়েছিলাম, পরবর্তীতে সব ঝেড়ে মুছে আমার ভাইদের সব আমি দিয়ে দিয়েছি, ওগুলো তোমরা করো, ওগুলো আমার না, আমার জীবন না। আমার গুরু ওস্তাদ এ রাউদ, ক্লাসিক্যাল সঙ্গীতের গুরু, উনি যখন আমি একবার সঙ্গীত স্টপ করলাম তখন কিছুদিনের মধ্যেই উনি তার সিনিয়র এক ছাত্রকে পাঠিয়ে আমাদের গুরু ভাইকে আমাকে ডেকে নিয়ে গেল। নিয়ে গিয়ে আমাকে বললেন উনি যে তুমি যতই চেষ্টা করো একবার গান যাকে ধরে তাকে তুমি ছাড়তে পারবে না, সঙ্গীত তোমাকে আশ্রয় করেছে, সুতরাং তুমি সঙ্গীতকে যতই চেষ্টা করো তুমি ছাড়তে পারবে না, তুমি চর্চা শুরু করো।
2: তার মানে বলতেই পারি জীবনের কঠিন সময়ে এই গান আপনার পাশে দাঁড়িয়েছে,
3: একদম
2: এই গানের মানুষগুলো আপনার শক্তি হিসেবে কাজ করছে,
3: আমাকে বাঁচতে সাহায্য করেছে, আমাকে সামনে এগিয়ে যাওয়ার যে স্পৃহা সেটা আমাকে দিয়েছে আমার গুরু পণ্ডিত সুকুমার মিত্র, নজরুলসঙ্গীত গজল যার কাছে শিখেছি, উচ্চাঙ্গ সঙ্গীত গুরু ওস্তাদ এ দাউদ, আর আমার প্রথম গুরু একজন সর্বকালের ভালো মানুষদের একজন নির্মলেন্দু বিশ্বাস। তো এই মানুষগুলির কথা মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে আসে।
2: আজকের এই প্রযুক্তি নির্ভর সময়ে এখন তো অনেক রকম সুযোগ সুবিধা বেড়েছে, চ্যালেঞ্জও বেড়েছে, তা আপনার মন কি বলে?
3: আমার মন চ্যালেঞ্জ তো বটেই, যে কোনো বিষয়ে, আমি জীবনের যে কোনো বিষয়ে আমাকে চ্যালেঞ্জ নিতে হবে, এটা হচ্ছে নিয়ম। চ্যালেঞ্জ যদি না থাকে তাহলে আমাকে তৈরি হওয়ার স্পৃহা পাবো কোথেকে? আমি প্রচলিত যে স্ট্যান্ডার্ড, প্রচলিত যে বিষয়টা, আমি যে বিষয় নিয়ে কাজ করছি সেখানে ওই অবস্থানটা আমাকে বুঝতে হবে এবং ওই অবস্থানে আমাকে কি করা উচিত সেটা আমাকেই সিদ্ধান্ত নিতে হবে, তাহলে কিন্তু আমি সেই সমাজে টিকতে পাবো এবং আমার প্রতিষ্ঠা আমি পাবো, এটাই হচ্ছে নিয়ম।
2: এত গান নজরুলের, তবুও যদি প্রিয় গানের তালিকায় বলি সবচেয়ে বেশি আন্দোলিত করে কিংবা আপনার ঘুম কেড়ে নেয়, আপনি চলতে ফিরতে গুনগুন করে গাইছেন, তেমন একটি গান হয়ে যায়?
3: অনেক গান, তবে একটি গান আমি না বলেই পারি না, কারণ বাংলা সাহিত্যে এই গানে বিরল একদম।

0: কারণ আমি এখন বিকেল, অবশ্যই আমার সোনালি বিকেল, কিন্তু এই যে সোনালি বিকাল কথাটা বললেন আপনি, বিকেলে এসেও যদি আমি সোনালি থাকতে পারি তো তাহলে আমার চর্চা বা সাধনা সার্থক। কারণ আমি চাই আমি যতদিন আল্লাহ আমাকে সুস্থ রাখবেন ততদিন যেন আমার যে অর্জিত অর্জন, তো সেই অর্জন নিয়ে একেবারে পুরো দমে যেন টিকে থাকতে পারি আমার পেশায়।
1: জীবনে সোনালি বিকেলে দাঁড়িয়ে আগামী প্রজন্মের জন্য পরামর্শ কি বলবেন?
0: কোন সাবস্টিটিউট নেই পরিশ্রমের এবং শিক্ষার। আমি বারবার বলি, যে যে পেশায় থাকুক, যে কর্মেই থাকুক না কেন, সেই বিষয়ে তার প্রপারলি শিক্ষা এবং চর্চা, এইটা যেন সবার মধ্যে।

0: থাকে, আমি অল্প পরিশ্রম করে বিশাল লাভ করব, এই ধারণা যেন কোনোভাবেই কারোর ভিতরে না আসে।
1: শ্রোতা বন্ধুরা, আজকের এই আয়োজনে আমাদের সঙ্গীত ছিলেন গুণী একজন সঙ্গীত শিল্পী, তার গল্পে কথায় আমরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। শেষের আগে, যেহেতু সময়ের হাত ধরে আমরা এগিয়ে চলেছি, এই সময়ের মাঝে আমরা পেয়েছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস। আর আপনি যেহেতু নজরুলের গান করেন, অতএব নজরুলের সেই গানে আমাদের প্রিয় নবীকে স্মরণ করতে চাই। শেষে গানের সুরে সুরে আমরা শেষ টান।
0: অবশ্যই, বাংলাদেশ বেতার আমার প্রতিষ্ঠা এবং উন্নতির সোপান, আমি বারবার এই কথাটি বলি, যে কারণে বাংলাদেশ বেতারকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আর যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মমাস এটা, সুতরাং ইসলামী তথা ইসলামী আমাদের জীবনাচরণের সমস্ত বিষয় নিয়ে নজরুল কাজ করেছেন। উনার আগে কিন্তু ধর্মীয়, বিশেষ করে ইসলামী কোনো গান বা কিছু ছিল না, তো উনি কিন্তু এটাকে একদম ভরিয়ে দিয়ে গেছেন। তো সেক্ষেত্রে সহজ সরলভাবে সবচেয়ে যে বিখ্যাত গানটি,

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার। তার দীর্ঘ সঙ্গীত জীবনের অভিজ্ঞতা, স্মৃতি ও কথাগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য তাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাংলাদেশ বেতারের সোনালী বিকেল অনুষ্ঠানের আজকের আয়োজন। আজকের প্রাসঙ্গিক কথা পর্বে আমরা জানলাম প্রবীণদের চোখের যত্নে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা। পাশাপাশি শুনলাম বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদের সঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকার এবং তার কণ্ঠে নজরুল সঙ্গীত, বয়স জীবনের স্বাভাবিক একটি অধ্যায়। প্রবীণরা আমাদের পরিবারের বোঝা নন, তারা আমাদের অভিজ্ঞতার ভাণ্ডার, আমাদের শিকড় এবং নতুন প্রজন্মের জন্য জ্ঞান ও প্রেরণার উৎস। তাই তাঁদের সুস্বাস্থ্য, নিরাপত্তা, সম্মান ও মানসিক প্রশান্তির বিষয়টি আমাদের সবাইকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। বিশেষ করে তাদের স্বাস্থ্যগত যে কোনো সমস্যা, যেমন চোখের দৃষ্টিশক্তির পরিবর্তন বা অন্য কোনো শারীরিক জটিলতা দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করছি সোনালী বিকেলের এই আয়োজন। আপনাদের সবার সুস্বাস্থ্য, সুন্দর জীবন ও নিরাপদ আগামী কামনা করছি। শ্রোতা বন্ধুরা, আজকে সোনালী বিকেল অনুষ্ঠানে গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি নাহি দর্পা। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ আরিফুল ইসলাম, তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম এবং সোনালী বিকেল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন: ইমতিয়াজ মাশরাফি, মাহমুদা আক্তার রাখি, জান্নাতুল ফেরদৌসি লিজা এবং জিনাত আক্তার। আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে আছেন উত্তম চন্দ্র গোপ, নাসরিন আক্তার, মুসাম্মদ নূরজাহান বেগম, শামীম আহমেদ এবং এস এম আল জুবায়ের। অধিবেশন তত্ত্বাবধানে গোলাম সরওয়ার মির্জা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশনা এবারে রয়েছে লালন গীতি, শিল্পী ফরিদা পারভীন।

0: পরপর দুখানি লালন গীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান। শিল্পী লিলু বিল্লা, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: শ্রোতা বন্ধুরা, লিনো বিল্লার কণ্ঠে এই দেশের গানটি শুনলেন।
1: গাছ মানুষের বন্ধু, গাছ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি গাছ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। গাছ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে নিজে অবহিত হন, অন্যকেও সচেতন করে তুলুন। বাংলাদেশ বেতার, ঢাকা।
2: হাসান,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি। আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগত ভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের।
6: বাংলাদেশ বেতার ঢাকা, একটি জনসচেতনতামূলক বার্তা। 22 আগস্ট থেকে শুরু হয়েছে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন। প্রথম রাউন্ড চলবে 21 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। 1 বছর ও তদূর্ধ্ব বয়সী সকল ব্যক্তিরা, গর্ভবতী মা ব্যতীত, মুখে খাওয়া এই কলেরা টিকা নিতে পারবেন। টিকা নিতে উপযুক্ত নাগরিকদের https://vaccinepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। কিউআর কোড স্ক্যান করেও নিবন্ধন করা যায়। মনে রাখবেন, নিবন্ধনের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য আইডি NHID কার্ড তৈরি করা যাবে, যা ভবিষ্যতে ডিজিটাল স্বাস্থ্যসেবা গ্রহণে সহায়তা করবে। আজই নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে বিনামূল্যে টিকা নিন। বার্তাটি শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নজরুল সঙ্গীত। প্রথম গানের শিল্পী ইয়াসমিন মুস্তারি।

0: আপনারা নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ইয়াসমিন মুশতারি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিতে শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। সংসদ সদস্যবৃন্দ এ উপলক্ষে এক মিনিট নীরবতা পালন করেন। পরে এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি হয়েছে তা দৃশ্যমান। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে যেসব অপরাধ সংঘটিত হয়েছে সেগুলোর অপরাধীদের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। এর আগে স্পিকার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতির প্যানেল মনোনীত করেন। কার্যপ্রণালী বিধি অনুযায়ী মনোনীত সদস্যরা জ্যেষ্ঠতার ভিত্তিতে স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার দায়িত্ব পালন করবেন। এর আগে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের কল্যাণে তাঁর উপর অর্পিত সাংবিধানিক দায়িত্বসমূহ সম্পূর্ণ নিরপেক্ষভাবে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি আজ বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে প্রথমবারের মতো অনুষ্ঠিত রাষ্ট্রপতির দরবারে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণের পর তাঁর কারো প্রতি কোনো বিরাগ অথবা অনুরাগ নেই, বরং দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থ রক্ষাই তাঁর প্রধান লক্ষ্য। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মোয়েন খান আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে অবকাঠামো, বন্দর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানী সহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা আরও বাড়বে। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, রাজধানীর কড়াইল, গুলশান ও মহাখালী বস্তির উন্নয়নে আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তুলতে চীনের কাছে প্রায় ১০,০০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ। বিদ্রোহী কবি নামে সমধিক পরিচিত কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রশ্নে প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত। দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সমাহিত কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস ও অনুপ্রেরণা। নেপালে হিমবাহ ধসের ফলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত ৩৫৯ জনে পৌঁছেছে। কর্তৃপক্ষ জানায়, নেপাল ও চীনের তিব্বতে ৮০০ বিদেশি সহ প্রায় ১,৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তিব্বতের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস জানান, নেপালের ক্ষতিগ্রস্ত অঞ্চলে উদ্ধারকর্মী ও সহায়তা পাঠানো হচ্ছে। নেপালে ক্ষতিগ্রস্তদের জন্য ভারত প্রয়োজনীয় ঔষধ সহ প্রায় ১০ টন মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এদিকে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে নেপালের দুর্যোগ মোকাবেলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ। এদিকে সহায়তার প্রস্তাব দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে নেপাল। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিরিশ খানাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এক টেলিফোন আলাপে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি-20 ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ দল ২৩ রানে নিউজিল্যান্ড এ দলকে পরাজিত করেছে। বাংলাদেশ হাই পারফরমেন্স দল প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮১ রান করে। জবাবে নিউজিল্যান্ড তাদের নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান করে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে।
1: এখন শুনবেন স্থানীয় খবর ইংরেজিতে। আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই শায়লা শারমিন স্নিগ্ধা। The 50th death anniversary of national poet Qazi Nazrul Islam was celebrated in Khulna like other places of the country today in a befitting manner. The multi-talented poet Qazi Nazrul Islam passed away on this day in Dhaka in 1383 Bangla after a long illness. He was buried with state honors in the Central Mosque premises of Dhaka University. He was born on the 11th Joshto in 1306 Bangla years at Churulia village in Bortoman district of West Bengal. His songs and poems had encouraged anti-British movement in the subcontinent, and later those had inspired people of Bangladesh during the War of Liberation. He was famous for his fiery poem Bidrohi and his many melodious songs. He was a poet, lyricist, musician, revolutionary and philosopher. Qazi Nazrul Islam was vocal against all injustice, oppression, superstition, narrow-mindedness, and communalism. He dedicated his pain and life to the oppressed people. In Khulna, Nazrul Academy, including various socio-cultural organizations, took elaborate programs to mark the day. The programs included discussion meeting, poetry recitation, and cultural function. In Chuadanga, special Doa and Munazat were held at the Kapashdanga Nazrul Memorial Library premises today for seeking eternal peace of the departed soul of national poet Qazi Nazrul Islam. Earlier, the Upazila administration paid tribute to Qazi Nazrul Islam by placing a floral wreath at the poet's memorial monument. The Upazila Nirbahi officer, leaders of the Qazi Nazrul Islam Memorial Society, local administration officials, leaders and activists of political, social and cultural organizations, poets and writers and local elite were present at that time. The 50th death anniversary of national poet Qazi Nazrul Islam was also celebrated in other districts of Khulna Division through holding similar programs. A day-long seminar on awareness of media workers and fact-checking to ensure the truth of information was held at the Deputy Commissioner's Conference Room in Joshua today. The seminar informed that fact-checking is very important and urgent in presenting true and accurate news. Rumors and misinformation have a huge negative impact on society. Deputy Commissioner of Joshua Muhammad Ashik Hassan attended it as chief guest, while Additional Deputy Commissioner Education and ICT of Joshua Khan Masum Billah and Additional Police Super Muhammad Munna Bishash as special guests. Senior Information Officer of Joshua District Information Office Muhammad Rizal Karim delivered the welcome speech at the seminar. Assistant Information Officer of Khulna Regional Information Office Muhammad Ramjan Ali conducted the seminar. Presided over by Deputy Chief Information Officer of Khulna Regional Information Office, Muhammad Mehdi Hassan, the seminar was attended by the convener of Joshua Press Club and 30 print, electronic and online media workers, including officials of the concerned departments. Khulna Regional Information Office, PID, organized it. The 8th founding anniversary of Magura Medical College was celebrated at the Shadur Upazila premises, Shadur Hospital premises today in festive atmosphere. Member of Parliament Muhammad Manwar Hussain attended it as chief guest. Civil Surgeon Dr. Shamim Kabir, Principal of the College Dr. Muhammad Kamrul Hassan, Superintendent of Hospital Mohsenuddin Fakir and teacher students were present on the occasion. Later, colorful procession and reminiscence of students were arranged at the same place. Besides, a cultural function was arranged at the district auditorium on the occasion. A meeting of the Development Coordination Committee of Khoida Shadur Union Parishad was held at the Upazila Human Welfare Unit's Hall Rook in Khulna today. The meeting discussed on strengthening coordination of the development activities of the Union Parishad, formulating development plan at the local level, proper use of the budget and adapting projects based on the needs of the people. Presided over by the acting chairman of the union, the meeting was attended, among others, by the former chairman of the union, representatives of non-government organizations, Upazila's assistant education officer, deputy's assistant agriculture officer, and public representatives. Football and Palla Bohumukhi Secondary School 11 defeated Khalisha Khali Secondary School by 2-1 in Aftaruddin Sriti Football Tournament at Abdul Ghani Secondary School ground under Shalikha Upazila in Magura today. Final weather and forecast valid till 1 tonight says there is no inland river port warning and no signal is to be busted. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
2: Bangladesh Betar Khulna. Epalar Onushtan Ghoshona Royechi Ami Shamun Ishmam. Odhiveshon Tottabadhane Royechen Sheikh Imran Said. প্রকৌশল সহযোগিতায় রয়েছেন সাইফুজ্জামান এবং প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আলামিন। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া। প্রথমেই শুনবেন বাবুল বিশ্বাসের কণ্ঠে গান এবং গানটির গীতিকার ফিরোজ খান নুন।

0: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন রাখালিয়া অনুষ্ঠানে পল্লীগীতি। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন মাগরিবের নামাজের আজান ও দোয়ার পর। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আল কোরআন সূরা লোকমান। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।
1: আল্লাহু আকবার, আল্লাহ

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয় সে ওই বিপদগ্রস্ত ব্যক্তির মতোই সওয়াব পায়। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমকে ইজ্জত করে না সে রাসূলের উম্মত নয়। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন মহান আল্লাহ পাকের শানে হামদ শুনবেন শামীম আরা আলীর কণ্ঠে, গীতিকার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

0: আল্লাহ পাকের শুনে হামদ শুনলেন শামীম আরা আলীর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধুরা, আমরা ফিরে যাচ্ছি রাখালিয়ার আয়োজনে। এখন শুনবেন তৌহিদা আক্তার রাত্রির কণ্ঠে গান, এবং গানটির গীতিকার মুখলেসুর রহমান বাবলু।

0: এখন পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হবে।
1: দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.1 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 77% এবং সন্ধ্যে 6টায় 68%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5টা 39 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা

0: Bangladesh Betar. I am Nazneen Nahar with the weather forecast. Met Office forecast for the inland river ports valid till 1 a.m. says that there is no warning and no signal is to be wasted. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. There are chances of rain or thunder shower accompanied by temporary gusts or squally wind at many places of Rangpur, Rajshahi, Moymansingh and Silet divisions and at few places of Dhaka, Khulna and Borishal divisions. Meanwhile, moderately heavy rainfall may be expected at places of the country. Day and night temperature may remain nearly unchanged all over the country. The highest temperature was recorded today at Rajshahi, 37 degrees Celsius and the lowest was 24.1 degrees Celsius at Silet all over the country. The temperature was recorded in Dhaka today was maximum 35 degrees Celsius, minimum 26.5 degrees. Humidity at 9 a.m. was 77% and at 6 p.m. was 68%. The sun rises over Dhaka tomorrow at 5:39 a.m. and sets at 6:21 p.m. And that's all we have for weather forecast for this time.
1: Anushthan Bangladesh Betarer Shokol Kendro Theke Ek Joge Prochar Kara Holo. Bangladesh Betar.
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে আবহাওয়া বার্তা রিলে করে শোনানো হলো। এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয়, অফিসে বাসাবাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না। নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে দেবেন না। যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই তিন দিনের মধ্যে পরিবর্তন করুন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণ: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে নিচের যে কোনো দুটি লক্ষণ, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা চিকুনগুনিয়ার ক্ষেত্রে, খাবারে অরুচি, বমি বমি ভাব বা বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং সর্দি কাশি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে পর্যাপ্ত বিশ্রাম নেবেন। স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্লাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খাবেন। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। গানটির গীতিকার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ সাইদুর রহমান সাইদ ও শাহিদা আক্তার নেলি।

0: মাদক সুস্থ জীবনের অন্তরায়, তাই মাদক থেকে দূরে থাকি। মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা, একে উৎখাত করতে দূরবার সামাজিক আন্দোলন গড়ে তুলি। আমরা মাদকমুক্ত সুস্থ জাতি চাই, মাদকদ্রব্য ত্যাগ করি, জাতির বৃহত্তর কল্যাণে অংশ নিই, ধূমপানে বিষপান। আজকের শিশু আগামী দিনের সম্পদ। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি কানিজ ফাতেমা শেফা। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। বহুমুখী প্রতিভার অধিকারী কবি কাজী নজরুল ইসলাম দীর্ঘ রোগ ভোগের পর বাংলা ১৩৮৩ সালের ১২ই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে তাকে কলকাতা থেকে ঢাকায় আনা হয়। সাম্য ও মানবতার মন্ত্রে উজ্জীবিত হয়ে কবি কাজী নজরুল ইসলাম সকল প্রতিকূলতা উপেক্ষা করে মানবতার জয়গান গেয়েছেন। তিনি সবসময় অন্যায়, অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধের সময় নজরুলের গান ও কবিতা মুক্তিযোদ্ধাদের প্রেরণার বড় উৎস ছিল। কাজী নজরুল ইসলাম সব অবিচার, নিপীড়ন, কুসংস্কার, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি নির্যাতিত ও নিপীড়িত মানুষের জন্য তার কলম ও জীবন উৎসর্গ করেছিলেন। খুলনায় কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল একাডেমি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে এই উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কার্পাসডাঙ্গার মিশন পাড়ায় কবির স্মৃতি বিজড়িত আটচালা ঘরের পাশে কবির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নজরুল স্মৃতি সংসদের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, কবি সাহিত্যিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে নজরুল স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। তথ্যের সত্যতা নিশ্চিতকরণে গণমাধ্যম কর্মীদের সচেতনতা ও ফ্যাক্ট চেকিং শীর্ষক দিনব্যাপী এক সেমিনার আজ যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে জানানো হয়, সত্য ও সঠিক সংবাদ পরিবেশনে ফ্যাক্ট চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। গুজব ও ভুল তথ্য সমাজে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে, তাই উচিত ফ্যাক্ট চেকিং ছাড়া কোনো সংবাদ প্রচার না করা। জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসান এতে প্রধান অতিথি ছিলেন। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার রুটিন দায়িত্ব মোহাম্মদ মেহেদী হাসানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুন্না বিশ্বাস, যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ রেজাউল করিম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রমজান আলী, যশোর প্রেস ক্লাবের আহ্বায়ক একরাম উদ্দৌলা, সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টুসহ ৩০ জন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীরা অংশ নেন। সেমিনারের সভাপতি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় খুলনা আঞ্চলিক তথ্য অফিস পিআইডি এর আয়োজন করে। বাংলা কিউআরে ক্যাশলেস বাংলাদেশ গড়ি শীর্ষক এক ক্যাম্পেইন আজ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে নগদ টাকার পরিবর্তে বাংলা কিউআর ব্যবহার করে ডিজিটাল লেনদেনে সকল শ্রেণী পেশার মানুষকে উৎসাহিত করা হয়। এছাড়া ক্যাম্পেইনে জানানো হয়, বাংলা কিউআর কুইক রেসপন্স বা দ্রুত সাড়া পদ্ধতিতে গ্রাহক ও ব্যবসায়ীরা একই কিউআর কোড দিয়ে যে কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ডিজিটাল লেনদেন করতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক, পিএলসি সহ ১৪টি ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। জাল নোটের প্রচলন ঠেকাতে এক জনসচেতনতামূলক কর্মশালা আজ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় হাট বাজার ও প্রান্তিক পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা চালানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার যুগ্ম পরিচালক মোহাম্মদ শাহিদুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। সোনালী ব্যাংক PLC কুষ্টিয়া প্রিন্সিপাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজারের সভাপতিত্বে, কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠান আজ সদর হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। কলেজের অধ্যক্ষ ডা মোহাম্মদ কামরুল হাসান, সিভিল সার্জন ডা শামীম কবির, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। খুলনার পাইকগাছ উপজেলার হরিঢালি ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে আজ 750টি ফলদ বনজ ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব চারা বিতরণ করেন। উপজেলা বনায়ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মেহেরপুরের গাংনী উপজেলা বাহাগুন্দা মাঠে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় যুগিন্দু ফুটবল একাদশ 2-0 গোলে দফরপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে মিনমুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় আজ দুইটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ES ডিসিপ্লিন 1-0 গোলে শিক্ষা ডিসিপ্লিনকে পরাজিত করেছে। এছাড়া ইতিহাস ডিসিপ্লিন ও পরিসংখ্যান ডিসিপ্লিনের মধ্যকার খেলাটি 1-1 গোলে ড্র হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
2: কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান পুরুলিয়া গ্রামে মনে থাকবেন তো, বর্ধমান মানে পশ্চিমবাংলার বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। জীবনে তাঁর দিয়েছে সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িকতার শক্তিশালী বিখ্যাত কবিতা বিদ্রোহী, জানো তো? ওই বিদ্রোহী কবিতা তাকে বাংলা সাহিত্যে এক অনন্য মর্যাদা এনে দেয়। কাজী নজরুল ইসলাম তিনি ছিলেন বিরুদ্ধে এক নির্ভীক কণ্ঠস্বর। তার লেখায় ধনী গরিব, জাতি ধর্ম শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে ধ্বনিত হয়েছে প্রতিবাদ, উঠে এসেছে মানুষের সমান অধিকার কথা। জাতীয় কবি নজরুল ইসলামের জীবন কর্ম নতুন ছড়িয়ে নজরুল চেতনা সমুন্নত রাখতে 25 পালিত হচ্ছে কি নজরুল বর্ষ। কাজী নজরুল ইসলামের আদর্শ ও সাহিত্য নতুন প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবতার পথে চলতে প্রেরণা যোগায়। তার গান আজও আমাদের সাহসী হতে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়। মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধায় কাজী নজরুল ইসলামকে স্মরণ করে শুরু করছি আজকের কবি নজরুল ইসলামের জীবন কর্ম ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ও নজরুল চেতনাকে সমুন্নত রাখতে এবছর 25 মে থেকে পালিত হচ্ছে কি নজরুল বর্ষ। কাজী নজরুল ইসলামের আদর্শ ও সাহিত্য নতুন প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবতার পথে চলতে প্রেরণা যোগায়। তার কবিতা, তার গান আজও আমাদের সাহসী হতে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়। মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধায় কাজী নজরুল ইসলামকে স্মরণ করে শুরু করছি আজকের আসর। তো আমরা এই আসরে আমরা নজরুলের উপরে একটা গান শুনব। তার আগে বলতেছিল যে আমাদের কি কি বিষয় আমাদের গরম পড়তেছে, যে বকুলিবু বলতেছিল যে অনেক গরম দেখো না, বকুলিবু একটা পাখা নিয়ে আইছে, বাতাস খাচ্ছে, শুধু তারই গরম লাগতেছে না, এই যে ভাদ্র মাসে কিন্তু গরম তালপাকা গরমের কথা করছে, এটা আসলেই তাই। আর গরমের মধ্যে যে ঠান্ডা পড়বি তা তো চিন্তা করা যায় না, তাহলে এটাও মানায়নি। তাহারই একটা লেখা গান নজরুল সঙ্গীত, মৃত্যু নাই নাই দুঃখ, শিল্পী ফেরদৌস আরা। চলো গানটা দিয়ে আমরা আমাদের আসর শুরু করি।
3: আচ্ছা শুনি।

0: হ্যাঁ, খুব সুন্দর। এবং আজকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুলের এই গানটা আমাদের কাছে খুবই খুবই ভালো লাগলো। হ্যাঁ, তুমি কি বলতেছিলে জানিস?
1: নজরুল তো খালি সাম্যের কথা কইছে, সবাই যেন সমান অধিকার।
0: বলো তুমি একটু বোধহয় দুই লাইন কিছু কবা পথ।
1: গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান।
0: বাহ বাহ বাহ।
1: আবার কইছে কি দেহ, হেতা সবে সমপাপি, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি।
0: বাহ বাহ বাহ, কি ভালো কথা কইছে না? আসলে তাই।
2: যা কয় একজন স্বপ্ন হয় যে যখনই হয় তখনই, মানে এটা এখনকার জন্যই ঠিক,
0: একদম ঠিক এইরকম। তো চলো, আমরা কৃষক মানুষ, আমাদের কিছু কৃষি বিষয়ে শুনতে হবে না? তো চলো, আমরা এই যে এখন তোমার একটা অফ সিজন চলতেছে সবজি, তাই না? এই কিছুদিন পর ঠান্ডা পুড়ে যাবিনি, তখন তো আমাদের সবজি খাইতে খুব মজা লাগে, তাই না? তো চলো আজকে একটা শুনি, সেটা হলো যে অফ সিজন সবজি চাষে আমারে মানে কৃষকদের করণীয় কি, এই বিষয়ে বলতেছেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, আইসিটিউইং খামারবাড়ি ঢাকা। চলো তার কাছ থেকে একটু শুনি।
2: শুন,
3: আমাদের দেশে বন্যা, অতিবৃষ্টি এবং পানির জলাবদ্ধতার কারণে খরিফ টু মৌসুমের শেষের দিকে, বিশেষ করে ভাদ্র আশ্বিন মাসে সবজির উৎপাদন একেবারেই কমে যায়। কাজেই এই সময়ে যেসব সবজি বাজারের চাহিদা পূরণ করে ওই সব সবজিকেই আমরা অফ সিজন সবজি বলে থাকি। আমাদের দেশে অফ সিজনে প্রধান জাতীয় সবজি অর্থাৎ কুমড়া পরিবারের সবজি, কাঁচকলা, পেঁপে, ডাটা, পুঁই শাক, কলমি শাক, গ্রীষ্মকালীন শিম জাতীয় কিছু সবজি সহ অন্যান্য সবজি পাওয়া যায়। এ সময় প্রায়ই অতিবৃষ্টি এবং বর্ষার কারণে মাঠঘাট পানিতে তলিয়ে যায়, তাছাড়া উঁচু মাঠের বেসিনেও জলাবদ্ধতা দেখা দেয়। ফলে এ সময় পানির জলাবদ্ধতার কারণে সবজির গাছ মারা যায় অথবা অতিবৃষ্টির কারণে সবজির ফলন মারাত্মকভাবে কমে যায়, তাই অফসিজনে সবজির উৎপাদনও কমে যায়। কচু জাতীয় সবজি যেমন মুখী কচু, পানি কচু, কালো কচু, পঞ্চমুখী কচু, মৌলভি কচু, কলমি শাক, পুঁই শাক, পেঁপে, কাকরোল, পটল, চালকুমড়া এবং ধুন্দল অফ সিজন সবজির মধ্যে পড়ে। কচুর পাতা আয়রন এবং ভিটামিন এ সমৃদ্ধ, কাণ্ড এবং মূল স্টার্চ সমৃদ্ধ ও সহজে হজমযোগ্য, কাজেই শিশুদের জন্যও এই সবজিগুলো বিশেষ উপযোগী। কলমি শাক এবং পুঁই শাক ভিটামিন সি এবং খনিজ লবণ সমৃদ্ধ, তাছাড়া কোষ্ঠকাঠিন্য নিরাময় করে, তাছাড়া কিউকারবিটস জাতীয় সবজি দীর্ঘায়ুর জন্য বিশেষ উপকারী। আমাদের দেশে বন্যা, অতিবৃষ্টি এবং পানির জলাবদ্ধতার কারণে খরিফ টু মৌসুমের মাঝামাঝি সময়ে, বিশেষ করে ভাদ্র আশ্বিন মাসে সবজির উৎপাদন এবং ফলন কমে যাওয়ার কারণে সবজির মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায়। কোনো কোনো বছর সবজির মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। কাজেই ভাদ্র আশ্বিন মাসে সবজি সংগ্রহকে লক্ষ্য ধরে সবজি আবাদ করলে একদিকে যেমন সবজির প্রাপ্যতা বেড়ে যাবে, অন্যদিকে তেমনি কৃষক ভাইয়েরাও সবজি আবাদ করে লাভবান হতে পারবেন। তাছাড়া বাড়ির আশপাশ কাঠের গাছ, পুকুর পার, রাস্তার পার্শ্ব, উঁচু জমির আইলে লতা জাতীয় কিউকারবিটস সবজির চারা জ্যৈষ্ঠ আষাঢ় মাসে রোপণের মাধ্যমেও ভাদ্র আশ্বিন মাসে অর্থাৎ অফ সিজনে সবজি সংগ্রহ করে নিজের চাহিদা পূরণ এবং বাজার স্বাভাবিক রাখা যেতে পারে। কচু জাতীয় সবজি প্রতিকূল পরিবেশে, বিশেষ করে ছায়াযুক্ত স্থান, প্রচুর বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় টিকে থাকতে পারে। তাছাড়া কচু একটি রোগ এবং পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন সবজি, কচু চাষে সাধারণত কোনো পেস্টিসাইড দরকার হয় না। চাষী ভাইয়েরা অফ সিজনে সবজির সরবরাহ বৃদ্ধি এবং অধিক লাভের জন্য বাড়ির আশেপাশের ছায়াযুক্ত স্থান, উঁচু জমির হালকা জলাবদ্ধ স্থান, পুকুরের পার, রাস্তার পাশে, যেখানে অন্য সবজি চাষ করা যায় না, সেখানে অফ সিজন সবজি, বিশেষ করে কচু, কলমি শাক, পুঁই শাক এবং কিউকারবিট জাতীয় সবজি বা কুমড়া জাতীয় সবজি আবাদ করতে পারেন। তাহলে প্রয়োজনের সময় এই সবজিগুলো সংগ্রহ করে নিজেরা খেতে পারবেন এবং বাজারে এ সময় সবজির চাহিদা থাকায় বিক্রি করে লাভবানও হতে পারবেন। তাছাড়া বাড়ির আশপাশ কাঠের গাছ, পুকুর পার, রাস্তার পার্শ্ব, উঁচু জমির আইলে লতা জাতীয় সবজির চারা আষাঢ় শ্রাবণ মাসে রোপণের মাধ্যমেও ভাদ্র আশ্বিন মাসে অর্থাৎ অফ সিজনের সবজি সংগ্রহ করে নিজের চাহিদাও পূরণ করতে পারবেন।
0: নজরুল, দেখো কত সুন্দর একটা কথা বলছো। এই আমার এই সময় কিন্তু না সারা জীবন এই কথাটা মনে রাখতে হবে। তা হচ্ছে যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে কখনো মানে অন্যের মানে অপর ধর্মে গালি দিতে পারে না,
2: অবশ্যই
0: বুঝতে পারিস।
2: ঠিক কথা কইছে, তো কোনটাই তো ঠিক কথা কয়নি, সবটাই তো ঠিক কথা কইছে।
0: আচ্ছা আরেকটা জিনিস আমরা একটু জানি, তা কিন্তু ওই যে সুইজারল্যান্ড নাম শুনিছ তো? এখন চলো একটা প্রামাণ্য শুনি, প্রামাণ্যটা শুনে আমরা এটা নিয়ে বোঝার চেষ্টা
4: করব।
0: প্রামাণ্যটা তৈরি করেছে সজীব দত্ত, চলো শুনে আসি।
5: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কৃষি বিশ্ব কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। তো এই মুহূর্তে অবস্থান করছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার একটি চুইঝালের ক্ষেতে, এটির যিনি সত্ত্বাধিকারী রয়েছেন, চলুন তার সঙ্গে কথা বলবো। চুইঝাল নিয়ে তিনি কতদিন ধরে কাজ করছেন, এই চুইঝাল সম্পর্কে চেষ্টা করবো। আপনার নাম পরিচয় বলবেন।
6: আমি নবদীপ মল্লিক, আমার বাড়ি খুলনা জেলা ডুমুরিয়া উপজেলা।
5: আপনি কতদিন ধরে এই চুইঝালের ব্যবসা করছেন বা চুইঝালের ব্যবসায়িক ভাবে চাষ করছেন, চারা উৎপাদন করছেন, এটি কত বছর হচ্ছে?
6: আমি মূলত 2015 সাল থেকে আমরা এই চুইঝালের ব্যবসাটা, এই কনসেপ্টটা আমাদের মাথায় আসে। এটা আমাদের মানে কনসেপ্টটা আসে মূলত আমাদের উপজেলা কৃষি অফিস থেকে, স্যারেরাই আমাদেরকে শিখিয়েছে যে এই চুইঝালের চারা, এটা আমরা দেখছি জন্ম থেকেই আমাদের বনে জঙ্গলে আগাছা হিসাবে কিন্তু পড়ে থাকতো, তো এটা আমরা পারিবারিক ভাবে এটা আর কি খেতাম, এটা বাণিজ্যিক কোনো ছিল না। তো আমাদের ডুমুরিয়া উপজেলার কৃষি অফিসার ছিলেন ওই সময় জনাব নজরুল ইসলাম স্যার, উনি কোথা থেকে আর কি চুইঝালটা খেয়েছিলেন, খেয়ে ওনার খুব ভালো লাগে, ওনার সেখান থেকে আর কি সূচনা, উনি মনে করেন যে এটাকে যদি বাণিজ্যিক ভাবে কোনো রূপ দেওয়া যায়, ওই কনসেপ্ট নিয়েই কিন্তু কাজ শুরু করেন। হাঁটি হাঁটি পা পা করে আমাদের দ্বারাই উনি চুইঝালের চারাটা আর কি উৎপাদন করেন। কিভাবে চারা উৎপাদন করতে হয় আমরা তো এটা আগে থেকে জানতাম, যেহেতু আপনার এর যে পল আছে, লতা আছে, লতা কেটে প্যাকেটে কিংবা অন্য জায়গায় যদি স্থাপন করা হয় আস্তে আস্তে ওখান থেকে চারা তৈরি হয়। তো আমরা যেটা করতাম ছোট পলি ব্যাগের ভিতরে এগুলো কিন্তু আপনার চারা করতাম, করলে এই চারা তো মনে করেন কেউ চিনত না, চুইঝালে এটা আবার তো এটা আমাদের উপজেলা কৃষি অফিসে আমাদের কাছ থেকে কিনে নিত, নিয়ে তারা মনে করেন বিভিন্ন ফার্মারদের কাছে দিত, একে একটা দিল, ওকে পাঁচটা দিল, ওকে দুটো দিল, এভাবে মনে করেন যে আমার কাছ থেকে ২০টা চারা কিনলো, কিনে ২০টা পরিবারে দিল, সেখান থেকে
5: সেভাবেই আস্তে আস্তে যাত্রা শুরু। আপনি এখন কতটুকু জায়গা জুড়ে এই চুইঝাল চাষ করছেন?
6: এখন আমার চুইঝালের চাষ আছে প্রায় ২ বিঘা জমিতে।
5: ২ বিঘা জমিতে আপনি চারা উৎপাদন করেন?
6: হ্যাঁ, চারা উৎপাদন করা হয়, চারা উৎপাদন করি যেখানে সেই জায়গাটা মূলত এরকম ৩৩% মতো।
5: আপনি এখন তো এই চুইঝাল নিয়ে সফল বলতেই পারেন। আপনি ভেবেছিলেন সেই ২০১৫ সালে যখন এই চুইঝাল নিয়ে যাত্রা শুরু করেছিলেন যে এমন একটা পর্যায়ে আসতে পারে এই চুইঝালই আপনাকে সফল করতে পারে, এমন ভেবেছিলেন কি?
6: না, এরকম কোন চিন্তা ভাবনা থেকে আমাদের কাজ শুরু করা হয়নি।
5: আপনার যদি আপত্তি না থাকে একটু বলবেন যে এখানে কেমন লাভবান হওয়া যায়, কেমন মুনাফা থাকে এই চুইঝাল চাষে ব্যবসায়িক ভাবে কাজ শুরু করলে?
6: এটা আসলে সম্ভাবনাময় একটি ফল, আর দিন দিন যেহেতু এটা হাই ভ্যালু ক্রপ, উচ্চ মূল্যের ফসল, এটা দিকে চাষিরা এই সুইঝালের চারা চাহিদাও কিন্তু দিন দিন বাড়ছে, এক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারি যে এটা ব্যবসা সফল একটা কাজ।
5: চারা কত টাকা দামে বিক্রি হয়
6: এখন বর্তমানে? বিক্রি প্রতি মাসে মোটামুটি আছে আপনার প্রায় ১.৫ লাখ টাকার মতো চারা বিক্রি হয়।
5: তারা আপনার কাছে এসে
6: অধিকাংশ চারা যেটা বিক্রি হয় সেটা অনলাইনের মাধ্যমে বিক্রি হয়ে থাকে।
5: কোন কোন জায়গা থেকে আপনার কাছে চারা চান মানুষে?
6: বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যেখানে আমাদের চারা যায়নি বা যেখানে আমরা চারা দিয়ে থাকি না।
5: দেশের গন্ডি পেরিয়েছে কি?
6: দেশের গন্ডি পেরিয়ে বেশ কয়েকটা দেশে আর কি চারা আমরা দিয়েছি। তো সমস্যা যেটা হয় এখানে মনে করেন যে মাটিটা বাংলাদেশের মাটি, বাইরের দেশে নিয়ে যেতে দেয় না, এই একটা ঝামেলার জন্য আমরা চারাটা দেশের বাইরে দিতে পারি না ওইভাবে।
5: তবে আপনার চুইঝাল নিয়ে মাংস রান্না করেছেন, খেয়েছেন, এমন তো অনেকেই রয়েছেন।
6: অনেক দেশের বাইরে আমরা বেশ কয়েকটা দেশে কিন্তু আমাদের এই চুইঝালটা পাঠিয়েছি।
5: এই যে আপনার পণ্যটি অনুভূতি কেমন লাগে এই বছর পরে এসে?
6: এইটা আসলে বলে ওইভাবে বোঝানো যাবে না, যে অনুভূতিটা আসলে তুঙ্গে থাকে সবসময়।
5: আপনার এই চুইঝালের ব্যবসা, এই ক্ষেত খামার আর কে কে আছেন আপনার সঙ্গে সহযোগী?
6: এখন আমার বর্তমানে আপনার ৭ জন কর্মচারী বলতে হয়, ৭ জন কর্মচারী আছে।
5: আপনি কি চাষাবাদের বাইরে অন্য কোনো কিছু করেন?
6: হ্যাঁ, আমার আল্ট্রা হাই ডেন্সিটি সিস্টেমে আম বাগান আছে, তারপর ড্রাগন বাগান আছে, মোটামুটি আমি একজন ফার্মার হিসাবে আমার পুকুর ভরা মাছ আছে, আমার মুরগির খামার আছে, আমার মাংস কেনা লাগে না, মাছ কেনা লাগে না, ডিম কেনা লাগে না, সবজি কেনা লাগে না, মোটামুটি একজন ফার্মার হিসেবে যেটা যেটা থাকার দরকার সব কয়টাই আর কি মোটামুটি আছে।
5: বাহ, অসাধারণ। শ্রোতা বন্ধুরা, খুবই চমৎকার একটি মুহূর্ত। নবদীপ তিনি তার বাড়িতে সকল প্রকারের তিনি শাক সবজি মাছ মাংস সবকিছু নিজেই উৎপাদন করছেন, যার কারণে তাকে কিন্তু আর বাইরে যেতে হচ্ছে না। আমরা যে চুইঝালের ক্ষেতে রয়েছে, কলা গাছ দেখতে পাচ্ছি, পেঁপে গাছ দেখতে পাচ্ছি, অন্যান্য গাছ রয়েছে। এই যে নবদীপ, আপনি একজন সফল খামারিতে পরিণত হয়েছেন, এটির পিছনে আপনার অনুপ্রেরণা কার থেকে পেয়েছিলেন, আপনার পেছনে কারা কাজ করেছিলেন?
6: এটা ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসে আমি একদিন ট্রেনিং এ যাই, ওখানে যে ট্রেনারকে ট্রেনিং দেয় উনি কৃষি সম্পর্কে বলেন, বিভিন্ন সফল ব্যক্তির গল্প বলেন। তো আমার মনে হয় যে আমিও যদি এই কৃষিতে আসি আমিও একদিন সফল হতে পারবো।
5: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চুইঝালের আদ্যপান্ত জানছিলাম। এ পর্যায়ে আমি সজীব দত্ত এসেছি উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি খুলনা। আমরা চলুন তার সঙ্গে কথা বলি। আপনি আমাদেরকে একটু বলবেন যে এই যে চুইঝাল খুলনা অঞ্চলে পাশাপাশি অন্যান্য জেলাগুলোতেও যেমন এটি বিস্তৃত হচ্ছে, সারা দেশে চুইঝাল পৌঁছে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে কিভাবে ভাবছেন এবং আপনি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবেন?
7: বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি জেলা খুলনা, মূলত সাবেক বৃহত্তর খুলনা জেলা, এটা খুলনা সাতক্ষীরা বাগেরহাট, এই তিনটি জেলার মানুষই এই চুইঝালটি ঐতিহ্যগতভাবে তাদের পূর্বপুরুষ থেকে খেয়ে আসে। 64 জেলার মধ্যে মাত্র এই তিনটি জেলার লোকজন এইটি চাষ করে এবং খায়। এটা একটি অপরিচালিত মশলা জাতীয় ফসল। আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ মনে করলাম যে কি করলে এটি 64 জেলায় সম্প্রসারণ করা যায়, যেহেতু এটা ট্রেডিশনাল ক্রপ, এর কোনো চারা ছিল না, বীজে হয় না। আমরা প্রোপাগেশন কাটিং মেথডে এটা চারা করে ইনোভেশনটা করি। অনেক উদ্যোক্তা এবং নার্সারিরা এগিয়ে আসে। এই উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমেই কিন্তু আমরা জাস্ট অনাবাদী পতিত গাছের গোড়ায় অবহেলিত আগাছার মধ্যে হয়ে থাকতো, সেটিকে আমরা চারায় রূপান্তর করলাম, ইনোভেশন করলাম। এখন এটি বাংলাদেশের সব জায়গায় মোটামুটি সম্প্রসারিত হচ্ছে। এটি একটি মশলা জাতীয় ফসল এবং এর ভেষজ গুণ অনেক, মেডিসিনাল প্ল্যান্ট। আর আমরা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চাই। গোলমরিচ আমাদের মা বোনরা রাঁধুনিরা কখনো দেখে নাই গাছ, কিন্তু ঐতিহ্যগতভাবে সেই খেয়ে আসছে, আফগানরা আমাদের শিখিয়েছিল। গোলমরিচটা বন্ধ করে চুইঝালকে প্রতিস্থাপন করতে চাচ্ছি, যাতে বৈদেশিক মুদ্রা ডলার বিদেশে না চলে যায়।
5: চাষিরা কতটা উদ্বুদ্ধ হচ্ছেন এই চুইঝাল চাষে বর্তমান প্রেক্ষাপটে?
7: আমাদের একজন উদ্যোক্তা আছে নবদীপ মল্লিক, সে 2014 সাল থেকে এই চারা তৈরি করে আমাদের পরামর্শে। তার একটা এক্সেল শীটে হিসাব রাখছে 2000 সাল থেকে, এই 5 বছরে সে 1,80,70,000 চারা বিক্রি করছে, হিসাবের বাইরে তো আরো বিক্রি করছে। আমরা দারুণ আশাবাদী, মানুষ আগে এটা নাম জানতো না, এখন অন্তত নাম জানে।
5: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চুইঝাল নিয়ে কথা বলছিলাম, আমরা কথা বললাম কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম, যিনি উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা। আপনারা সবাই ভালো থাকবেন, আগামী পর্বে দেশের অন্য কোনো জেলা, অন্য কোনো উপজেলার বিশেষ কোনো ঐতিহ্য বা প্রসিদ্ধ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমরা কথা বলবো ইথারে ইথারে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।
0: তাহলে আমরা শুনলাম প্রামাণ্য চুইঝাল, এটা প্রামাণ্য ধারণ করেছেন কে? সজীব দত্ত। আর হচ্ছে যে দেখো নজরুলের বিষয়ে তো আমরা জানি, আমরা তাকে শ্রদ্ধা
8: জানাই। এই শোনো, এই যে অনেক কথা তো শুনলাম, তো এই যে একটু প্রতিদিন গেলে আল্লাহর পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস ঝুলন্ত
2: সেই সাথে মনে করো গাছ টাছ লাগানো টাকানো, আর আমার অক্সিজেনের ফ্যাক্টরি, সেটা আমাদের সবসময় মনে রাখা লাগবে। আর গাছ টাছ লাগান লাগবে, যেগুলো লাগাচ্ছি সেগুলো আবার যত্ন করা লাগবে। তোমার তোমার যে ছাগল যে আমার যে হলো বেড়া ভাঙ্গি দিল,
0: এখন কিন্তু এইসব নিয়ে আলোচনা করা যাবে না বকুলি, কারণ আমার সময় খুবই কম আছে। আমরা আরেকটা বিষয় একটু শুনে যাই, যে নজরুল আরেকটা কথা কইছে, মিথ্যে শুনিনি ভাই, এর দয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞেসে কোন জনহে, কান্ডারি ডুবেছে মানুষ সন্তান মোর মোর, হ্যাঁ সন্তান মোরমার। তো দেখো আমরা নজরুলের এইসবের সাথে আমরা কিন্তু আজকে শেষ করতে যাচ্ছি আমাদের জাতীয় অনুষ্ঠান কৃষি বিষয়ক কার্যক্রমের দেশ আমার মাটি আমার। আজকের অনুষ্ঠানে তত্ত্বাবধানে ছিলেন পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো এই সাথেই আমরা উঠি নাকি?
2: আচ্ছা।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দুর্বারের আয়োজন। আজ বারোই চৈত্র, আমাদের জাতীয় কবি, দ্রোহের কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী।
1: গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহি কিছু মহিয়ান।
0: আসলে তাই, আমাদের জাতীয় কবি সবসময় মানুষের কথা বলেছেন, প্রেমের কথা বলেছেন, দ্রোহের কথা বলেছেন, প্রতিবাদের কথা বলেছেন, অধিকার আদায়ের কথা বলেছেন, আর সবকিছু নিয়েই এক অনন্য নজরুল আমাদের কাছে। তাই তো আজ নজরুলের মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে আজকে দুর্বারের আয়োজন সাজানো হয়েছে তারই গান দিয়ে। প্রথম গানটি শুনব, জিনাত বলে দাও।
1: হ্যাঁ, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে।
0: একদমই তাই, শিল্পী ফেরদৌস আরা নজরুল চলে গিয়েছেন অনেক দূরে, বহু দূরে, অজানার দেশে, কিন্তু কখনই তাকে আমরা ভুলতে পারি না, ভুলতে পারিনি আর ভুলতে পারবো না। নজরুল আছেন মননে বোধে একেবারে চিরঞ্জীব হয়ে। নজরুলের গান প্রথম পরিবেশনা শুনতে থাকুন।

আপনারা শুনছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল সংগীত। এবারে শুনবেন ফুলেরও জলসায় নীরব কেন কবি, এই গানটি শিল্পী সালাউদ্দিন আহমেদ।

সৈনিক ভাই ও বোনেরা, আপনারা দুর্বারে শুনছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল সঙ্গীত। এবারের শিল্পী নাসিমা শাহীন।

দুর্বারের এবারের শিল্পী সাজিয়া সুলতানা পুতুল গেছেন ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি।

0: ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো দুর্বার থেকে বিদায় চাইছি, আল্লাহ হাফেজ।
1: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: এই গানটির সাথেই শেষ হল দুর্বার।
1: সেনানু বিমান বাহিনীর বীর সেনানি ভাই বোনেরা আপনারা যে যেখানে আছেন।

0: বাংলাদেশ বেতার। রব্বিনিল ইমান জালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। হে আমার রব, তুমি আমার জন্য যে অনুগ্রহ করবে আমি তারই ভিখারি। সুরা আল কাসাস আয়াত ২৪। ওয়ালামাকুম বিদুআইকা রব্বি শাকিয়া। হে আমার রব, তোমার কাছে প্রার্থনা করে আমি কখনোই ব্যর্থ হইনি। ওয়াইস্তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। সূরা আল মারিয়াম আয়াত ৪। এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনতে পাবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ হাই পারফরম্যান্স 1-10-23 রানে নিউজিল্যান্ড এ দলকে পরাজিত করে সেমিফাইনালের কাছাকাছি চলে গেছে। বাংলাদেশ হাই পারফরম্যান্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 181 রান করে। জবাবে নিউজিল্যান্ড এ দল 20 ওভারে 8 উইকেট হারিয়ে 158 রান করতে সক্ষম হয়। এছাড়া দিনের অন্যান্য খেলায় ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি 52 রানে নর্দার্ন টেরিটরি স্ট্রাইকে এবং হায়দরাবাদ কিংসম্যান 31 রানে নেপালকে পরাজিত করে। আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশ সময় বেলা 1:30 বাংলাদেশ হাই পারফরম্যান্স নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিরুদ্ধে খেলবে। এছাড়া সকাল 6:30 দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি হোবার্ট হ্যারিকানসের এবং সকাল 9:30 অ্যাডিলেইড স্ট্রাইকার্স হায়দরাবাদ কিংসম্যান একাডেমির মুখোমুখি হবে। কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ড্র হয়েছে, ফলে 1-0 সিরিজ জিতেছে ভারত। আজ টেস্টের পঞ্চম ও শেষ দিনে শ্রীলঙ্কার 9 উইকেটে 429 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণার পরে দিনের খেলা শেষ হয়ে গেলে ম্যাচটি ড্র হয়। চূড়ান্ত রান সংখ্যা ভারত 9 উইকেটে 503 রানে ইনিংস ঘোষণা, শ্রীলঙ্কা 290 ও 9 উইকেটে 429 রানে ইনিংস ঘোষণা। লর্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টের উদ্বোধনী দিনে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 উইকেটে 98 রান করেছে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4:00 দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। 3 ম্যাচ সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যে তৃতীয় ও শেষ টেস্ট আগামী মাসের 9 বার্মিংহামে শুরু হবে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে স্পোর্টস কার্নিভাল অ্যাথলেটিক্স ইভেন্টের 100 মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হন রেদোয়ান সুলতান। এছাড়া এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন সাফায়েত মিদুল এবং দ্বিতীয় রানার আপ হন মাহমুদুল নবী চঞ্চল। শর্টপুট ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মঞ্জুর এলাহি এবং রানার আপ হয়েছেন আজিজুল ইসলাম মামুন। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বে অংশ নিতে বাংলাদেশ দল আজ উজবেকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। এর আগে দলটি তাদের অনুশীলন সেরে নিয়েছে। আগামী সোমবার বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে খেলবে। 3 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে সিরিয়া এবং 6 সেপ্টেম্বর তৃতীয় শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্য মাস থেকে শুরু হওয়া 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলাগুলো অনুষ্ঠিত হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় আসরের খেলা অনুষ্ঠিত হবে। এদিকে নারী এশিয়া টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে। এবারের টুর্নামেন্টে দুটি গ্রুপে 8টি দেশ অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। 31 আগস্ট বাংলাদেশ নারী দল তাদের প্রথম ইনিংসে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচটিও বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। আগামী মাসের 4-13 পর্যন্ত চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ হকি অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে বাংলাদেশ হকি দল ইতিমধ্যেই তাদের অনুশীলন শুরু করেছে। বাংলাদেশ হকি ফেডারেশন চূড়ান্ত দলের নামও ঘোষণা করেছে। 24 সদস্যের এই দলে দেশের সেরা প্রতিভাবান তরুণ খেলোয়াড়ের স্থান পেয়েছে। দলে 3 জন গোলকিপার, 8 জন ডিফিল্ডার, 6 জন মিডফিল্ডার এবং 7 জন ফরওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছেন। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আন্তঃ সার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি এবং বাংলাদেশ আনসার ও ভিডিপিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। এদিকে আগামী রোববার পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ দল এবং বাংলাদেশ এ দলের মধ্যে দ্বিতীয় 4 দিনের ক্রিকেট ম্যাচ শুরু হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। 2 ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা 1-0 এগিয়ে রয়েছে। এই সফরে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল 3টি ওয়ানডে ম্যাচও খেলবে। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের 200-এরও বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতারসহ 22টি ইভেন্টে অংশগ্রহণ করবে। ইতিমধ্যেই এই গেমসকে ঘিরে বাংলাদেশ ক্রীড়াবিদরা তাদের অনুশীলন শুরু করেছে। এদিকে গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশগ্রহণ করবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব 20 হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন।
আগামী মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস এ গ্রুপ জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল
1: বলবীর বল উন্নত মামশির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির যার অনুপ্রেরণায় উদ্দীপ্ত বীর বাঙালি বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজও বাঙালির শত সংগ্রামে সংকটে যিনি জুগিয়ে চলেন অসীম সাহস শক্তি, সেই তো আপনের আপন প্রিয়জন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। শোষণ বঞ্চনা নিপীড়ন নির্যাতন অন্যায় অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ সোচ্চার কণ্ঠ নজরুল, দারিদ্র্যের কষাঘাত এবং সমাজ ও রাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে পরাধীন মানুষকে তিনি শুনিয়েছেন মুক্তির গান, স্বাধীনতার মন্ত্রে করেছেন উজ্জীবিত। আধুনিক বাংলা সাহিত্যাকাশের এক উজ্জ্বল নক্ষত্র নজরুলের বিরল প্রতিভার বৈচিত্র্য বৈভব বিস্ময়কর। বিদ্রোহ সংগ্রাম সাম্য মৈত্রী প্রেম বিরহ অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তা বোধ তাঁর সমগ্র সৃষ্টিতে উচ্চকিত।

0: শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশে ইসলামী নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ সঠিকভাবে বেড়ে ওঠার জন্য পুষ্টি একটি অপরিহার্য উপাদান, যা তাদের শারীরিক শক্তি, মানসিক স্বচ্ছতা ও জীবনের প্রতি করে। ইসলামের দৃষ্টিতে পিতামাতার উপর তাদের সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করার বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। পিতামাতার দায়িত্ব হিসেবে শিশুদের জন্য সঠিক খাদ্য ও পুষ্টি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বন্ধুরা ইসলামের দৃষ্টিতে শিশুদের পুষ্টিমান রক্ষায় অভিভাবকদের সচেতনতা নিয়ে আলোচনা শুনবেন। আলোচনাটির সঞ্চালনায় আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের।
1: আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দূরে ও কাছে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সুখী সংসার। সুখী সংসার অনুষ্ঠানে ইসলামী দৃষ্টিতে পারিবারিক শান্তি সিরিজে আমরা প্রতিনিয়ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় ইসলামী দৃষ্টিতে শিশুদের পুষ্টিমান রক্ষায় অভিভাবকদের ভূমিকা। সুপ্রিয় শ্রোতা, আমরা সকলেই জানি যে শিশুরা আমাদের ভবিষ্যৎ। আজকের শিশু পরবর্তী জীবনে এই সমাজের, এই জাতির, এই দেশের কর্ণধার। শিশুরা যদি পুষ্টিমান গুণে যদি তারা সমৃদ্ধ হতে পারে, তাহলে সেই শিশুটি বেড়ে উঠবে এমনভাবে যে পরবর্তী জীবনে সে আমাদের এই ক্লান্তিকর লগ্নেও আমাদের হাল ধরতে পারবে। আমরা শিশুদের নিয়ে সকলেই কনসার্ন থাকি এবং আমাদের বাবা মা অভিভাবকরা কিন্তু এই ব্যাপারে খুব সচেতন না হলে তাহলে শিশুদের জন্য বাড়তি জীবনটা হয়ে উঠতে পারে অত্যন্ত কষ্টকর। সেই কারণে আমাদের মনে রাখতে হবে যে পুষ্টিমান রক্ষায় শিশুদের জন্য আমাদের অভিভাবকদের ভূমিকা অপরিসীম। এবং সেই দুটি বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সাথে আজকে স্টুডিওতে দুজন বিদগ্ধ ইসলামী চিন্তাবিদ উপস্থিত রয়েছেন। আমি প্রথমেই তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে উপস্থিত আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলোচক মাওলানা মোহাম্মদ জাকির হোসেন। আরো আছেন তরুণ প্রজন্মের অহংকার অনেক প্রতিষ্ঠানের যিনি বাণী প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ আবুল হাসান। আসুন, আমরা ইসলামের দৃষ্টিতে শিশুদের পুষ্টিমান রক্ষায় অভিভাবকদের ভূমিকা কি, এই সম্পর্কে আলোচনা করি। প্রথমেই আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, পুষ্টিকর খাদ্য কি এবং শিশুদের পুষ্টিমান রক্ষায় কি কি খাদ্য প্রয়োজন, আমরা কি কি খাদ্য তাদের জন্য প্রোভাইড করলে তারা পুষ্টিমানে সমৃদ্ধ হতে পারে?
2: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। পুষ্টি অর্থ হচ্ছে প্রতিপালন, বর্ধন, বৃদ্ধি, পরিচর্যায়। পুষ্টি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে গ্রহণ করা খাদ্য শোষিত হয়ে শরীরে তাপ ও শক্তি উৎপাদন করে, শারীরিক বৃদ্ধি সাধন করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। যেসব খাদ্য খেলে শরীরে তাপ ও শক্তি উৎপন্ন হয়, দেহের গঠন বৃদ্ধি পায়, শরীর সবল হয়, কর্মক্ষম ও নিরোগ থাকে, সেসব খাদ্যকেই পুষ্টিকর খাবার বলে। খাদ্য ও পুষ্টি একটি অন্যটির সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। সুতরাং এক কথায় আমরা বলতে পারি যে খাবারের দ্বারা মানুষের শরীর বৃদ্ধি পায় সেটাই পুষ্টি। মানব দেহ গঠনের জন্য যে কোনো খাবার খেলেই হবে না, বরং তা অবশ্যই পুষ্টিকর হতে হবে। তাই মানব দেহ সুন্দরভাবে গঠনের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতের খাবার উৎপন্ন করেছেন এবং তা খাওয়া ও পান করার জন্য সরাসরি নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমাদেরকে আমি যেসব পবিত্র বস্তু দিয়েছি তা থেকে তোমরা আহার করো এবং আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো। অন্য আয়াতে তিনি বলেছেন, হে মানব জাতি, পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে তা থেকে তোমরা আহার করো। শরীর গঠনের জন্য আল্লাহ তাআলা নানান রকম উপাদে ও উৎকৃষ্ট খাদ্য, খাবার ও ফল ফলাদি সৃষ্টি করেছেন যা ভূমি থেকে তৈরি উৎপন্ন করেন। সেগুলো গর্ভধারিণী, প্রসূতি মাতার জন্য খুবই উপকারী। শিশুকে পুষ্টিকর খাবার নিয়ম মতো খাওয়াতে হবে, অন্যথায় স্বাস্থ্য ভালো হবে না, ঠিকমতো বেড়ে উঠবে না, শিশু কম ওজনের ও খর্বকায় হবে, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে না, শিশু সহজেই রোগে আক্রান্ত হয়ে যাবে। এজন্য বয়স ভেদে শিশুদেরকে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার দিতে হবে। জন্মের এক ঘন্টার মধ্যে শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। মায়ের বুকের দুধেই থাকে শিশুর প্রয়োজনীয় পুষ্টি ও রোগ প্রতিরোধক ক্ষমতা। জন্মের পর প্রথম 6 মাস শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে, অন্য কিছু খাওয়ানো যাবে না। জন্মের পর প্রথম 6 মাস খাদ্য ও পানীয় হিসাবে কেবল মায়ের দুধেই শিশুর জন্য সবচেয়ে ভালো খাবার। মায়ের বুকের দুধের রয়েছে পর্যাপ্ত পানি যা শিশুর পানির চাহিদাও পূরণ করে। এ সময় শিশুর অন্য কোনো খাবার বা পানীয় যেমন মধু, চিনির শরবত দেয়া, সরিষার তেল দিয়ে শিশুর মুখের ভেতরে মশানো ইত্যাদি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। 6 থেকে 8 মাস বয়স পূর্ণ হওয়া পর্যন্ত প্রথম মায়ের দুধ এবং প্রতিদিন অন্তত 2 বার ঘরে তৈরি বাড়তি খাবার ডাল ভাত

0: সবজি সঙ্গে মাছ মাংস ডিম কমপক্ষে চার ধরনের খাবার খাওয়াতে হবে। 250 মিলিলিটার বাটির হাফ বাটি করে দিনে দুইবার এবং এক থেকে দুইবার পুষ্টিকর নাস্তা দিতে হবে। খাবার তৈরি এবং খাওয়ানোর আগে অবশ্যই মায়ের এবং শিশুর দুই হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে এবং 9 থেকে 11 মাস পূর্ণ বয়সী শিশুর ক্ষেত্রে প্রতিদিন মাছ ডিম অথবা মুরগির কলিজা বা মাংস ও অন্যান্য খাবার দিতে হবে। প্রতিদিন অন্তত 3 বার ঘরে তৈরি বাড়তি খাবার ডাল ভাত শাকসবজি সঙ্গে মাছ মাংস ডিম কমপক্ষে 4 ধরনের খাবার খাওয়াতে হবে এবং এটাও 250 মিলিলিটার বাটির হাফ বাটি করে দিনে 3 বার খাওয়াতে হবে এবং 1 থেকে 2 বার পুষ্টিকর নাস্তা মাঝে দিতে হবে। বাড়তি খাবারের পাশাপাশি মায়ের দুধ অবশ্যই খাওয়াতে হবে। খাবার তৈরি এবং খাওয়ানোর আগে অবশ্যই মা ও শিশুর হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। 12 থেকে 20 মাস পূর্ণ বয়সী শিশুদের ক্ষেত্রে শিশুকে নিজে নিজে খেতে উৎসাহ দিতে হবে। প্রতিদিন অন্তত 3 বার ঘরে তৈরি বাড়তি খাবার ডাল ভাত শাকসবজি সঙ্গে মাছ ডিম কমপক্ষে 4 ধরনের খাবার খাওয়াতে হবে এবং 250 মিলিলিটার বাটির হাফ বাটি করে 1 থেকে 2 বার পুষ্টিকর নাস্তা দিতে হবে। বাড়তি খাবারের পাশাপাশি মায়েরা খেতে মারধর করে খাওয়ানো যাবে না, বরং খাবারের পরিবর্তন আনতে হবে। একই খাবার বারবার না দিয়ে খাবারের মধ্যে যেন বৈচিত্র্য থাকে, ভিন্নতা থাকে, সেই খাবারগুলি দিয়ে উৎসাহ দিতে হবে এবং আনন্দের মাধ্যমে তাদেরকে খাওয়ানোর
1: চেষ্টা। মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, আমাদের কি এবং শিশুদের পুষ্টিমান রক্ষায় কি কি খাদ্য প্রয়োজন এবং কতটুকু প্রয়োজন আমাদেরকে বিশদভাবে কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরলেন। ধন্যবাদ। আমরা মাওলানা মোহাম্মদ আবুল হাসান আপনার কাছে জানবো, আসলে আমরা সকলেই জানি যে সমস্ত বিষয় যেগুলো জাকির হোসেন সাহেব বললেন এগুলো প্রোভাইড করার জন্য সবচেয়ে বেশি সচেতন হওয়া দরকার অভিভাবকদের, বিশেষ করে বাবা মাকে, এবং তারাই বুঝেন তার সন্তানটি কি খেতে পছন্দ করে, কি পছন্দ করে না এবং কোনটা তাকে এই মুহূর্তে দেওয়া যায়। আমাদের দেশে অধিকাংশ বিষয়টা বুঝে না, কিন্তু যারা সচেতন তারা এই বিষয়টা যদি রক্ষা করেন তাহলে তারা যথার্থভাবে তাদের সন্তানগুলিকে বড় করে তুলতে পারেন। তো আমরা কিছু জানতে চাইব যে শিশুদের পুষ্টিমান রক্ষায় অভিভাবকদের ভূমিকা কি, তারা কি করতে পারে।
2: ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নেয়ামত পাঠিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠতম নেয়ামত হচ্ছে আদম সন্তানদেরকে। প্রতিটি পিতামাতার জন্য তার সন্তানটাই হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। সেজন্য এই নেয়ামত পাওয়ার শুরু থেকে একেবারে সমাপ্তি পর্যন্ত কখন কি করতে হবে, করণীয় কি, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আল্লাহ তাআলা জানান দিয়েছেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সন্তান পাওয়ার জন্য পিতামাতার কোরআনে কারীমে বলেন, তোমরা সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করবে যাতে করে তোমরা নেক সন্তান পাও, এবং দোয়াটিও শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমাম। সন্তান চক্ষু শীতল হবে এবং যে যোগের নেতৃত্ব প্রদান করতে পারে এমন সন্তান তুমি আমাদেরকে প্রদান করুন। সন্তান পাওয়ার পর এই সন্তানকে কিভাবে লালন পালন করতে হবে, কে দায়িত্ব বেশি নিতে হবে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। ওয়া আলাল মাউলুদু লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। একজন সন্তান পরিপূর্ণ সুস্থতার সাথে বেড়ে ওঠার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে মায়ের প্রতি যত্নবান হওয়া। মাকে পরিপূর্ণ পুষ্টির মাধ্যমে, সঠিকভাবে লালন পালনের মাধ্যমে একটা সুস্থ সন্তান যাতে আনা যায়, সেজন্য আল্লাহ তাআলা বাবাকে নির্দেশ দিয়েছেন যাতে করে তার খাদ্য এবং সকল বিষয়ের ব্যাপারে সচেতন থাকেন কোরআনে কারীমের মাধ্যমে। পরিশেষে যখন সন্তান পৃথিবীতে আসবেন তখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে মায়ের প্রতি ইঙ্গিত করে বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রিদা। তারা যেন তাদের সন্তানকে অবমূল্যায়ন না করে সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য সুস্থতার সাথে ভালোভাবে যত্নে তাদেরকে 2 বছর পর্যন্ত দুধ পান করান, এবং সাথে সাথে তাদের জন্য যাতে অন্যান্য খাবারের ব্যবস্থাও সাথে রাখা হয় যাতে বাচ্চা কখনোই অপুষ্টিতে না ভোগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটিকে সুন্দরভাবে জানান দিতে গিয়ে খুব গুরুত্ব সহকারে বলেছেন, ইখতানিম খামসা ক্বাবলা খামসিন, তোমরা 5টি বিষয়ের ব্যাপারে সর্বদা সচেতন থাকবে এবং গুরুত্ব দিবে 5টি বিষয় হারাবার পূর্বে। তার মধ্যে একটি হচ্ছে ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে তোমরা মূল্যায়ন করবে। সেজন্য আমাদের প্রতিটি অভিভাবকের দায়িত্ব হচ্ছে আমার শিশু, আমার সন্তান ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি করে সুন্দরভাবে সুস্থতার সাথে সকল ধরনের রোগ মুক্তির সাথে সুন্দর জীবনযাপন করতে পারে, সম উপযোগী সকল খাদ্য এবং সকল উপকরণ তাদের জন্য ব্যবস্থা করা। মা তার দায়িত্ব থেকে সচেতন হওয়া, বাবা তার দায়িত্ব থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করা, তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানগুলো সুস্থতার সাথে বেড়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে

0: সন্তানের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন।
1: ধন্যবাদ বিজ্ঞ আলোচক মাওলানা মোহাম্মদ আবুল হাসান। অত্যন্ত সুন্দরভাবে ক্রমান্বয়ে পিতা মাতার দায়িত্ব কর্তব্য তথা অভিভাবক কি কি দায়িত্ব পালন করতে পারে শিশুদের পুষ্টিমান রক্ষায় তিনি কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করলেন। সুপ্রশ্রোতা, আমরা দুজন আলোচক থেকে যে বিষয়গুলো জানলাম সেটা হল যে শিশুদের পুষ্টিমান রক্ষায় অভিভাবকদের ভূমিকা অপরিসীম। তারা সন্তানগুলোকে ভালো খাদ্য দিবে, তারা হালাল উপার্জন তারা তাদের সন্তানকে প্রোভাইড করবে, তারা ফলমূল শাকসবজি খাওয়াবে, শস্য জাতীয় খাবার খাওয়াবে, তারা দুগ্ধজাত পণ্য ব্যবস্থা করবে এবং প্রোটিন সমৃদ্ধ খাবার তারা তাদের সন্তানকে যদি দিতে পারে তাহলে সন্তান পুষ্টিমানে সমৃদ্ধ হবে। অন্যদিকে সন্তান ওই সময়কালে যে সমস্ত খাদ্যগুলো মুখরোচক খেতে চায় এগুলো পরিহার করতে হবে, কারণ এগুলোর মধ্যে অনেক সময় এমন সব জীবাণু থাকে যেগুলো তাকে অসুস্থ করে তুলতে পারে, রুগ্ন করে তুলতে পারে। অতএব আমাদের সবচেয়ে একটি বিষয় খেয়াল রাখা দরকার যে শিশুদের পুষ্টিমান রক্ষায় অভিভাবকদের ভূমিকা অপরিসীম। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা এই বিষয়গুলো বুঝার এবং প্রতিটি অভিভাবককে তাদের সঙ্গে যত্নশীল হওয়ার, দায়িত্বশীল হওয়ার তৌফিকে দান করুন। আমিন। ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: প্রিয় বন্ধুরা, ছোট সংসারে সুখ ও শান্তি বজায় রাখতে শারীরিক ও মানসিক সুস্থতা অপরিহার্য, আর এই সুস্থতার মূল ভিত্তি হল সঠিক পুষ্টি। পরিবারের প্রত্যেক সদস্যের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা শুধু স্বাস্থ্যের জন্যই নয়, বরং সুখী ও স্বচ্ছন্দ জীবনের অন্যতম পূর্ব শর্ত। সামান্য পরিকল্পনা ও সচেতনতার মাধ্যমে অল্প আয়ও পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা সম্ভব, যা সংসারের স্বাস্থ্যে ও আনন্দে নতুন মাত্রা যোগ করে। তারই আলোকে এখন শুনবেন পুষ্টি বিষয়ক একটি গান।

ডেঙ্গু মূলত এডিস মশার মাধ্যমে ছড়ায় এবং জ্বর ও রক্তক্ষরণে ঝুঁকি সৃষ্টি করে। এই ডেঙ্গুতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা তাই জরুরি, সেক্ষেত্রে বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন।

0: অকেজো ভাঙা পাত্রগুলো বাড়ির যেখানে সেখানে ফেলে না রেখে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন। এই অকেজো পাত্রগুলোতে স্বচ্ছ পানি তিন দিনের বেশি জমে থাকলে এডিস মশার জন্ম হয়। পরিবার ও সমাজে সঠিক সচেতনতা বৃদ্ধি, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এই রোগগুলোর ঝুঁকি অনেকাংশে হ্রাস করা সম্ভব। আসুন ডেঙ্গু সহ সকল রোগ প্রতিরোধে আমরা সচেতন থাকি। বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। গ্রন্থনে উপস্থাপনায় ছিলাম আমি শেখ শাকিল আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: সাহিদা মঞ্জুরি। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু, চলবে 10ই সেপ্টেম্বর পর্যন্ত। নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় সংসদে শোক প্রস্তাব। নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 362। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকারের গভীর শোক ও দুঃখ প্রকাশ। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার রাষ্ট্রপতির। পুলিশের জনবল বৃদ্ধির জন্য নতুন 4000 এসআই, 4000 সার্জেন্ট ও 10000 কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রয়েছে সরকারের, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। রাজধানীর বস্তি উন্নয়নে 10,000 কোটি টাকা বিনিয়োগের আগ্রহ চীনের। যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী পালিত। এবং ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিউজিল্যান্ড এ দলকে 23 রানে পরাজিত করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। একটি সালে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে শুরু হয়। অধিবেশনের শুরুতে নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এই শোক প্রস্তাব উত্থাপন করেন। সংসদ সদস্যবৃন্দ এই উপলক্ষে 1 মিনিট নীরবতা পালন করেন। সংসদে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ জমিরউদ্দিন সরকার ও 14 জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এছাড়া 21শে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদি, 21শে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার মকবুল হোসেনের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে। এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি হয়েছে তা দৃশ্যমান।
2: আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই সেটা তো দৃশ্যমান বাংলাদেশে আজ পর্যন্ত।

0: বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, চব্বিশ ঘন্টা ৪৮ ঘন্টা ক্ষেত্র মতো সাত ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে।
1: স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রামিসা থেকে শুরু করে রংপুরের সাম্প্রতিক চারটি হত্যাকাণ্ড পর্যন্ত বিভিন্ন ঘটনায় পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্য কোন দেশ বা সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
2: এই প্যাক্ট তিনটি দেশের ভেতরে হয়েছে, আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান বা যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। কিন্তু তার আগের ভালো মন্দ এই বিষয়টি আলোচনা করাটা সম্ভবত একটি সেই সময়টি এখনো আসেনি।
1: পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত 7ই আগস্ট 2026 মক্কা চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশের দৃষ্টিতে তিন দেশের এই উদ্যোগ ইতিবাচকভাবে দেখা হচ্ছে। এর আগে স্পিকার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতির প্যানেল মনোনীত করেন। কার্যপ্রণালী বিধি অনুযায়ী মনোনীত সদস্যরা জ্যেষ্ঠতার ভিত্তিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার দায়িত্ব পালন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের বৈঠক সরকারি ছুটির দিন এবং 31শে আগস্ট ও 1লা সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকেল তিনটায় বসবে। আগামী 10ই সেপ্টেম্বর তৃতীয় অধিবেশন শেষ হবে। আজ জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। নেপালের মধ্যাঞ্চলীয় রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত 362 জনের মৃত্যু হয়েছে আর নেপাল ও তিব্বত মিলিয়ে নিখোঁজ রয়েছে প্রায় 1,500 মানুষ। নিখোঁজদের মধ্যে 800 জনের বেশি বিদেশি পর্যটক। বিশেষজ্ঞরা বলছেন, হিমবাহের ধস, অতিবৃষ্টি ও ভূমিধস একাধিক কারণ মিলে তৈরি হয়েছে এই বিপর্যয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন দুর্যোগের ঝুঁকি আরও বাড়ছে কিনা উঠছে সে প্রশ্ন। আরো শুনুন প্রতিবেদনে।
3: প্রবল স্রোত আর কাদার নিচে মুহূর্তে বদলে গেছে পুরো জনপদ, ভেসে গেছে ঘরবাড়ি, সড়ক ও যানবাহন। এখনো দুর্গম এলাকায় চলছে নিখোঁজদের খোঁজ। মর্মান্তিক এই দুর্যোগের একাধিক কারণ রয়েছে বলে বাংলাদেশ বেতারকে জানান বিশিষ্ট জলবায়ু বিশেষজ্ঞ এবং সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সিপিআরডির প্রধান নির্বাহী মোহাম্মদ শামসুদ্দোহা।
4: তিব্বতের ওইখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল, যেটার ফলে ফ্লো বেড়েছে, এইটা একটা। আরেকটা হচ্ছে যে এই ফ্লো বৃদ্ধির সাথে সাথে এখানে ল্যান্ডস্লাইড হয়েছে এবং ইসিমুড বলছে যে ল্যান্ডস্লাইড না শুধু, এটার সাথে একটা হচ্ছে মানে সলিড রক, বড় সলিড রক যেটা ল্যান্ডস্লাইড এর সাথে একটা নদী আছে সেই নদীতে এসে পড়ছে, যার ফলে নদীর পানি প্রবাহ প্রথমে বিঘ্ন হয়েছে, তারপরে হচ্ছে সেটা ডাইভার্টেড হয়েছে এবং আরো শক্তিশালী হয়ে নিচের দিকে নামছে। মানে এখানে মাল্টিপল কজ আছে।
3: তবে এই দুর্যোগকে শুধু তাৎক্ষণিক প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা। প্রাকৃতিক অধিকার কেন্দ্রিক শাসন কাঠামো প্রণয়নকারী ও প্রবক্তা এবং চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান বাংলাদেশ বেতারকে জানান,
5: হিমালয় গ্লেসিয়ার আশঙ্কাজনক গতিতে গলতে শুরু করছে এবং সেটা এই শতকের শেষ নাগাদ 80% বরফ গলে যাবে। তো ওখানে একটা হিমবাহ গলে গেছে, সেই হিমবাহটা গলে যে পানিটা বাড়ছে যেটাকে বলা হয় গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড বলে, বাংলা যেটা বলে হিমবাহ সৃষ্ট হ্রদ ফেটে যে বন্যাটা হয়, এটা কিন্তু ওখানে শেষ হচ্ছে না, এটা চূড়ান্ত ভাবে আয়সা এই যে পাহাড়ের কাদামাটি সহ এটা আয়সা কিন্তু গঙ্গাতে পড়বে এবং গঙ্গাতে পড়ে বিহার হয়ে কিন্তু আমাদের পদ্মার হয়ে এটা কিন্তু নামার কথা। সুতরাং এটা ফলো করতে হবে সামনের দিনগুলোতে।
3: আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
1: এদিকে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছে এবং একই সঙ্গে সেখানে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়াতেও প্রস্তুত রয়েছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডক্টর খলিলুর রহমান সাংবাদিকদের একথা জানান। ডক্টর খলিলুর রহমান বলেন, সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে তার বলেছেন যে তারা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কি ধরনের সহায়তা প্রয়োজন তা মূল্যায়ন করছেন এবং আজকালের মধ্যেই তারা জানাবেন কি ধরনের সহায়তা প্রয়োজন। ডক্টর খলিলুর রহমান বলেন, নেপাল তাদের নির্দিষ্ট প্রয়োজনের কথা আরেক রহমান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে গভীর সহানুভূতি ও সমবেদনা জানানো হয়েছে। ডক্টর খলিল বলেন, এই দুর্যোগে কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়ার জন্য নেপালি কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। ডক্টর খলিলুর রহমান বলেন, পরিস্থিতির উপর ভিত্তি করে ক্ষতিগ্রস্ত নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে। এজন্য প্রয়োজনীয় ফ্লাইট বা বিমান চলাচলের ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন, দুর্যোগে কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেলে তাঁর সরকার এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করবে। এদিকে সাম্প্রতিক আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে নেপালে ত্রাণ সামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আজ এক সরকারি বিবৃতিতে বলা হয়, ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, মশারি, শুকনো খাবারের প্যাকেট, টর্চ লাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, পানির পাত্র এবং মৃতদেহ রাখার ব্যাগ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি আজ বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে প্রথমবারের মতো অনুষ্ঠিত রাষ্ট্রপতির দরবারে এই অঙ্গীকার ব্যক্ত করেন।
6: আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ এবং আমার রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সবকিছু রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি এবং আমার জন্য কোন রাগ বিরাগ অনুরাগ কোন কিছু জন্য থাকবে না। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ।
1: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের জনগণের অর্থে সরকারি সম্পদ এবং অন্যান্য সুযোগ সুবিধা পরিচালিত হয়, তাই এসব সম্পদের সঠিক, দায়িত্বশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপতি বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে পালন করার আহ্বান জানান।
6: দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত সংক্রান্ত সকল বিষয় অত্যন্ত কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখতে হবে যাতে রাষ্ট্র না।
1: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনকে এর প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ও জন আস্থা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। আজ প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক, শক্তিশালী ও সুসংহত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
7: নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। স্থানীয় সরকার পল্লিউন্নয়ন সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে অবকাঠামো, বন্দর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা আরও বাড়বে। আজ সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের এসব বিষয়ে আলোচনা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি নগর উন্নয়নেও বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে যোগ্য জ্বালানি, আবাসন ও বন্দর উন্নয়ন নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর এসব খাতের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান রাষ্ট্রদূত। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মির্শা আলম বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিন বাজার ল্যান্ড

0: ফিডে চীনা প্রতিষ্ঠান মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ 1000 কোটি টাকার আধুনিক আবাসন প্রকল্পের প্রস্তাব চীনের কাছে দেওয়া হয়েছে।
1: এটা কোরাইল সাততলার ভাষান্তে অলরেডি আমাদের মন্ত্রণালয়ের প্রস্তাব ইআরডির মাধ্যমে তাদের কাছে পৌঁছেছে, তারা এটা জানে, তাদের নলেজে আছে। তারা বলছে যে আমরা একবারে 10,000 কোটি টাকা তো অনেক বড় ভলিউম, তারা বলছে যে আমরা একবারে পারবো না, পর্যায়ক্রমে তারা এখানে ইনভেস্ট করবে।
0: প্রতিমন্ত্রী জানান দাশেরকান্দি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের বাকি কাজ শেষ করতেও অর্থে চীন। এর মাধ্যমে গুলশান, বনানী ও বারিধারাকে সুয়ারেজ নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া মোংলা পোর্টের উন্নয়নেও চীন কাজ করবে বলে জানান স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী পালিত হল আজ। বিদ্রোহী কবি নামে সমধিক পরিচিত কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত। 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই অনন্য প্রতিভার কবি ইন্তেকাল করেন। 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে এখন শুনুন একটি বিশেষ প্রতিবেদন।
3: অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা এই অদম্য বাণী যিনি কোটি বাঙালির হৃদয়ে গেঁথে দিয়েছিলেন, তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 12ই ভাদ্র সাম্য, প্রেম ও দ্রোহের এই রূপকারের 50তম মৃত্যুবার্ষিকী। 1976 সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সবার প্রিয় দুখু মিয়া। এরপর কবির ইচ্ছাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জাবাসে অনন্ত শয্যায় শায়িত হন তিনি। কবর দিও ভাই। 1899 সালের 24শে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেয়া এই মহাপুরুষ কেবল সাহিত্যের পাতায় আবদ্ধ থাকেননি, হয়ে উঠেছিলেন বাঙালি জাতির অস্তিত্বের অংশ। তার লেখায় শোষণ ও ব্রিটিশ বিরোধী সংগ্রামের যে অগ্নিস্ফুলিঙ্গ চলে উঠেছিল তা যুগের পর যুগ পথ দেখিয়েছে আপামর মানুষকে। 1971-এ মহান মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হতে অনুপ্রেরণা জুগিয়েছিল। অন্যায়ের কাছে মাথা নত না করা আর গণমানুষের মুক্তির জন্য নিজের কলমকে প্রতিবাদের হাতিয়ার বানিয়েছিলেন নজরুল।
4: আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ।
3: 1972 সালে 24শে মে কবিকে সপরিবারে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসার পর 1976 সালের 18ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। এরপর 1974 সালে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা এবং 21শে পদকে ভূষিত করা হয়।
5: চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল।
3: নজরুল মানেই তো শুধু সংগ্রাম নয়, নজরুল মানে বিরহ, নজরুল মানে প্রেম, ভালোবাসা। একদিকে যেমন তিনি লিখেছেন শোষিতের অধিকার আদায়ের কথা, অন্যদিকে সুর সৃষ্টি করেছেন প্রেম ও ভক্তির অনন্য দোতনায়। তার সৃষ্টি আজ অর্ধশতক পরেও আমাদের জাতীয় বড়কালে পাড়ি জমিয়েছেন, কিন্তু দুখু মিয়া আজও বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন এদেশের প্রতিটি মানুষের মাঝে অন্যায়ের বিরুদ্ধে তোলা তর্জনীতে, ভালোবাসার গভীর অনুভবে। তাই তো তিনি নিজেই বলে গেলেন, মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: এদিকে দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস ও প্রেরণা। তিনি বলেন, স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024-এর গণ অভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশের সকল আন্দোলন ও সংগ্রামে প্রধান অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: আলজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় দাবানলের তাণ্ডবে অন্তত 12 জন মারা গেছে এবং আরও 54 জন আহত হয়েছে। কর্মকর্তারা আজ এ কথা জানান। কর্তৃপক্ষ জানান, জিজেইল, বেজায়া ও তিজি ঔজু প্রদেশগুলোতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। দাবানলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে বহুসংখ্যক পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ 23 রানে নিউজিল্যান্ড এ দলকে পরাজিত করে সেমিফাইনালের কাছাকাছি পৌঁছেছে। ব্যাট উইকেট হারিয়ে

0: 181 রান করে। জবাবে নিউজিল্যান্ড এ দল বিশ ওভারে 8 উইকেট হারিয়ে 158 রান করতে সক্ষম হয়। এদিকে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে। এবারে টুর্নামেন্টের দুটি গ্রুপে 8টি দেশ অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। 31 আগস্ট বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচটিও বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু, চলবে 10ই সেপ্টেম্বর পর্যন্ত। নেপালের ভয়াবহ আকন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় সংসদে শোক প্রস্তাব। নেপালে বন্যা ও ভূমিধ্বসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 362। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকারের গভীর শোক ও দুঃখ প্রকাশ। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার রাষ্ট্রপতির। পুলিশের জনবল বৃদ্ধির জন্য নতুন 4000 এসআই, 4000 সার্জেন্ট ও 10000 কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রয়েছে সরকারের, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। রাজধানীর বস্তি উন্নয়নে 10,000 কোটি টাকা বিনিয়োগের আগ্রহ চীনের। যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী পালিত। এবং ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিউজিল্যান্ড এ দলকে 23 রানে পরাজিত করেছে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ। খবর শেষ হল।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি শামিমা আক্তার খান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের ইতিবৃত্ত আমাদের সাহিত্য সংস্কৃতির ইতিহাসে এক অনন্য অধ্যায়। তিনি জন্মগ্রহণ করেন 1899 সালের 24 মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। দরিদ্র পরিবারে জন্ম হলেও শৈশব থেকে তার মধ্যে ছিল অসাধারণ প্রতিভার প্রকাশ। পিতার মৃত্যুর পর অল্প বয়সে সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয় তাকে। বক্তব্যে লেখাপড়া শুরু হলেও জীবিকার প্রয়োজনে লেটু দলে যোগ দিয়ে গান ও নাটক রচনা করেন। এই সময়ে তাঁর সৃজনশীলতার প্রথম প্রকাশ ঘটে। কৈশোরে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত থাকেন। সেনাজীবনের অভিজ্ঞতা তাঁর মধ্যে বিদ্রোহী চেতনার জন্ম দেয়। সেনাবাহিনী থেকে ফিরে তিনি কলকাতায় সাহিত্য চর্চা শুরু করেন। 1922 সালে প্রকাশিত হয় তাঁর বিখ্যাত কবিতা বিদ্রোহী, যা তাকে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত করে তোলে। তিনি প্রায় 4000 গান রচনা করেন, যা বাংলা সঙ্গীতে সমৃদ্ধ করেছে। তার সৃষ্টিগুলোতে রয়েছে শাস্ত্রীয় রাগের ব্যবহার, তেমনি রয়েছে লোকসঙ্গীতের আবহ। বস্তুত অর্ধশতাব্দী পেরিয়ে আজও তার কবিতা, গান, প্রবন্ধ ও নাটক বাঙালি জাতির চেতনায় অমলিন হয়ে আছে। তার রচনায় যেমন প্রেম ও সৌন্দর্যের জয়গান আছে, তেমনি আছে শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। 1942 সালে নজরুল দুরারোগ্যের ব্যাধিতে আক্রান্ত হয়। ধীরে ধীরে তিনি বাক শক্তি হারান এবং জীবনের শেষ 3 দশক প্রায় নির্বাক অবস্থায় কাটান। স্বাধীনতার পর তৎকালীন সরকার প্রধান পরিবারসহ তাকে বাংলাদেশে নিয়ে আসেন। 1972 সালে

0: উত্থান পরিবার সহ তাকে বাংলাদেশে নিয়ে আসেন। ১৯৭২ সালে তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় এবং রাষ্ট্রীয়ভাবে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ঢাকায় তাকে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করা হয়। ১৯৭৬ সালের ২৯শে আগস্ট ঢাকায় কাজী নজরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচি ঘিরে আজকের সংবাদ পর্যালোচনা আবর্তিত। জাতীয় কবি মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মৃত্যুঞ্জয়ী নজরুল শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামনাতে আয়োজন করে কবি নজরুল ইনস্টিটিউট। জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দুই দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ সন্ধে ৬:৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আগামীকাল সন্ধ্যা ৬:৩০টায় জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান আমারে দেবনা ভুলিতে শীর্ষক এ আয়োজনে জাতীয় কবির জীবন, সাহিত্য ও সৃষ্টকর্ম নিয়ে আলোচনা, সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান রয়েছে। অন্যদিকে নজরুল একাডেমিতে রয়েছে ৩ দিনব্যাপী আয়োজন। আজ সকালে নজরুল একাডেমির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি সমাধিতে ফাতেহা পাঠ ও ফুলের শুভেচ্ছা নিবেদন ছাড়াও বাদজোহর কবির সমাধি সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। আগামীকাল বিকেল ৫:৩০টায় মগবাজারের বেলালাবাদ কলোনিতে নজরুল একাডেমি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৯শে আগস্ট বিকেল ৫:৩০টায় একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে ৩ দিনব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠান। এছাড়া একাডেমি, বিশ্ববিদ্যালয় সমূহ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তার জীবন ও কর্মের উপর বিভিন্ন সময়ে আলোচনার সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। আজ সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আকরাম খান হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। এতে জাতীয় সংসদের চিফ হুইপ নজরুল ইসলাম মনি প্রধান অতিথির বক্তৃতায় বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের কবি। আজকের দিনে সকল কর্মসূচিতে বক্তারা বলেন, নজরুল ছিলেন বাঙালির মুক্তির অগ্রদূত। তার লেখা আজও আমাদের স্বাধীনতা ও স্বাম্যের সংগ্রামের প্রেরণা যোগায়। নজরুলের কবিতা ও গান আজ সমানভাবে প্রাসঙ্গিক। তার রচনায় হিন্দু মুসলিম ঐক্যের আহ্বান, নারী মুক্তির দাবি এবং সাম্যবাদী চেতনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত ৯:৩০।
1: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। গানটির গীতিকার সৈয়দ নুরুল ইসলাম মুফতি এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন কামরুল ইসলাম বাবলু ও মলিনা বিশ্বাস।

বাংলাদেশ বেতার খুলনা, এরই সাথে মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM ব্যান্ড 88.8।

বাংলাদেশ বেতার খুলনা এরই সাথে মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM ব্যান্ড 88.8।

আজকের শিশু আগামী দিনের সম্পদ। শিশুদের প্রতি যত্নবান হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। শিশুরা আমাদের আগামী দিনের কর্ণধার, তাই শিশুদের উপযুক্ত শিক্ষায় আমাদের মনোযোগী হতে হবে। শিশুরা অনেক কিছু জানতে চায়, শিখতে চায়, এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। তাই বলে আমাদের কখনোই বিরক্তি প্রকাশ করা উচিত নয়। শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাই তাদের সুষ্ঠু বিকাশের দিকে লক্ষ্য রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে, তখন তাদেরকে নামাজের জন্য আদেশ করবে, আর 10 বছর হলে নামাজের জন্য তাদেরকে প্রয়োজনে শাস্তি দেবে এবং তাদের বিছানা পৃথক করে দিবে। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা, FM ব্যান্ড 88.8 MHz। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। নাটক চিত্রা পাড়ে।

0: জেলে। রচনা অশোক কুমার বিশ্বাস, প্রযোজনা এস এম মতিউর রহমান। প্রচারিত হবে বেলা 2:30 ম্যাগাজিন অনুষ্ঠান পবিত্র কুরআন শিক্ষার আসর। প্রচারিত হবে সকাল 8:30। ছোটদের জন্য অনুষ্ঠান কল্লোল। প্রচারিত হবে সকাল 9:05। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। প্রচারিত হবে বেলা 1:05। সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। প্রচারিত হবে বিকেল 3:30। পরিক্রমা, সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী। প্রচারিত হবে সন্ধে 6:10। সঙ্গীতা অনুষ্ঠান দেশাত্মবোধক গান। প্রচারিত হবে সকাল 8:15 এবং দুপুর 12:15। এছাড়া সন্ধ্যা 6:55 ও রাত 8:55 এবং রাত 9:20। ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। প্রচারিত হবে সকাল 9:35। এছাড়া বিকেল 4:05। হামনাথ শুনবেন দুপুর 12:20 এবং দুপুর 12:40। এছাড়া বিকেল 3:05। রাগ রং অনুষ্ঠানে শুনবেন রাগ বৈরাগী শিল্পী রণজিৎ কুমার সাহার কণ্ঠে। প্রচারিত হবে সকাল 9:45। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। FM ব্যান্ড 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল এবং সৎকর্মপরায়ণ মুমিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে, এবং যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করেছি। মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে। মানুষ তো খুবই দ্রুততাপ্রিয়।
1: সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।